গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

কথা বলতে বলতে সময় একদম শেষ, তাই আজ আপাতত এখানেই থামতে হচ্ছে। আবারও কোনো একদিন এরকমই গানের ডালি নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

ধরুন এমনই এক সকালে আপনার ঘুম ভেঙেছে এবং ঘুম থেকে উঠেই আপনি দেখলেন যে আপনার বিছানায় মাথার কাছে রয়েছে একটা ছোট্ট চিঠি, আর তাতেই লেখা রয়েছে ঠিক গানের এই লাইনগুলো, তুমি আমার সকালবেলার সুর, কিংবা আরো অন্য কোনো কথা, যে কথাগুলো আপনার খুব কাছের কোনো মানুষ আপনাকে লিখেছেন। আসলে এই যে লেখা, এই চিঠি না ক্রমশ সময়ের সঙ্গে হারিয়ে যাচ্ছে, আর তাকে বাঁচিয়ে রাখতেই আমরা এক একটা দিন অন্যভাবে পালন করি, ঠিক যেমন আজকের দিনটা। আজ বিশ্ব চিঠি দিবস। আজকের প্রভাত বিনায় আমি তাপস। আজ এই সকাল জুড়ে সকালের সুরে বলবো সে কথাই। এই যে কাগজের উপর কলম দিয়ে যত্ন করে প্রিয়জনের খোঁজ খবর নেওয়ার যে পদ্ধতি, তা এখন সময়ের সঙ্গে বিলুপ্ত হয়েছে। তার জায়গায় প্রযুক্তির নিত্য নতুন পদ্ধতি এসেছে। হারিয়ে গেছে চিঠি লেখা। চিঠি লেখা আসলেই এক হারিয়ে যাওয়া শিল্প। এই শিল্পে রয়েছে নিপুণ কারুকাজ, আবেগ, ভালোবাসা। ওই যে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছিলেন না যে, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। না, আজ আকাশের ঠিকানায় চিঠি আমরা সেই অর্থে লিখি না, আবার লিখিও তো। ওই যে ইমেইল পাঠাই, সে হয়তো একই কথা। আসলে নতুন করে চিঠি আর লেখা হয় না, কারণ চিঠি দেওয়ার বা নেওয়ারও কেউ নেই। আমরা প্রায় সকলেই জীবনের কোনো না কোনো পর্যায়ে কিন্তু চিঠি লিখেছি। অন্তত পরীক্ষার কলে বসে একটি চিঠি তো সকলেই লিখেছি, তা সে হোক বাবার কাছে টাকা চেয়ে ছেলের চিঠি, বা ভাইয়ের কাছে

অথবা হতে পারে যে বন্ধুকে লেখা চিঠি। আজও পরীক্ষার খাতায় চিঠি লেখা কিন্তু আছে, তবে বাস্তবে চিঠি লিখে ভাঁজ করে তা হলুদ খামে ভরে প্রিয়জনের ঠিকানায় দেওয়ার মতো মানুষ না আর তেমন নেই। এত ঝামেলা করতেও ইচ্ছে হয় না, সেই আবেগটুকু নেই আর ধৈর্যও নেই। একটি চিঠি লিখতে একজন প্রেমিক বা প্রেমিকার বা নববধূর যে সময়ে যে শ্রম ব্যয় হতো আজ তার কিছুই হয় না। অনেকেই তার প্রিয়জনের কাছ থেকে প্রথম পাওয়া চিঠির কথা আজও মনে রেখেছে নিশ্চয়ই। এক চিঠির ভাঁজ খুলে বারবার করে পড়েছে অনেকেই, তারপর সযত্নে সেই চিঠি নিজের কাছে গচ্ছিত রেখেছে। আসলে একটি চিঠি কেবল আবেগের বিষয়ই ছিল না, একটি চিঠিতে শেখার মতো অনেক কিছুও ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হল সেই মানুষটির হাতের লেখা, তার শব্দ এবং ভাষার প্রয়োগ। আসলে চিঠি অনেক অনেক কিছুই।

কিন্তু লিপি, চিঠি, পত্র, যে নামেই আমরা বলি না কেন, শুধুই কি প্রিয় তোমাকে লিখেছি, লিখি যে কোনো মানুষ যাকে কিছু বলার ইচ্ছে।

হয়। তাকে চিঠি লেখা এটাই তো একেবারে সাধারণ বিষয় ছিল। সেটা কোনো ব্যক্তিগত চিঠি হতে পারে, সেটা কোনো কাজের চিঠি হতে পারে, কিন্তু আজকের এই যুগে যখন ইমেল, হোয়াটসঅ্যাপ, এসএমএস, মেসেঞ্জার চলে এসেছে, তখন কোথাও যোধায় কোথাও বোধ হয় হারিয়ে যাচ্ছে সেই চিঠি লেখা। তবু মনে করিয়ে দিই যে আজ পয়লা সেপ্টেম্বর, প্রতি বছর আজকের দিনেই পালিত হয়ে আসছে আন্তর্জাতিক চিঠি দিবস। এই দিবসের শুরু 2014 সালে অস্ট্রেলিয়ান নাগরিক রিচার্ড সেম্পকিনের হাত ধরে। 90 দশকের শেষের দিকে তিনি দেশের বড় ব্যক্তিত্বদের চিঠি পাঠাতেন, তবে বেশিরভাগ সময় তিনি সেসব চিঠির উত্তর পেতেন না। আর যখন কোনো চিঠির উত্তর পেতেন, তখন তার আনন্দের সীমা থাকত না। সেই ভালোবাসা থেকে সেম্পকিন 2014 সালে এই দিবস পালনের সিদ্ধান্ত নেন, কারণ তিনি চেয়েছিলেন চিঠি লেখার চর্চা আবার ফিরে আসুক। অথচ একসময় দূরে থাকা আপনজনের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যমই তো ছিল চিঠি। শুধু দূরে নয়, অন্তরের খুব কাছের কাউকে মুখে না বলতে পারা কথাগুলোও তো সযত্নে সাজিয়ে নেওয়া হতো চিঠিতে। এক একটি চিঠিতে যে কত গল্প, কত ইতিহাস থাকত। প্রথমে যত্ন করে চিঠি লেখা, তারপর সেই চিঠি হলুদ রঙের খামে ভরে ডাকঘরে যাওয়া, এবং তারপর সেই চিঠি ডাক বাক্সে ফেলা। এই যে কথাগুলো বারে বারেই তো আমাদের নস্টালজিক করে দেয়, তাই না?

0: রাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: সঙ্গে রয়েছি আজ আমি তাপস, আর আজ 1 সেপ্টেম্বর আন্তর্জাতিক চিঠি দিবস, তাই নিয়ে আমাদের কথা। এই যে ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, যে গানের কথা বলছিলাম, তো এই গানের বোল বাঁধতে গিয়ে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কি কোনোদিন ভেবেছিলেন যে মানুষ একসময় শুধুই আকাশের ঠিকানায় অর্থাৎ অন্তর্জালে ইমেইলে চিঠি লিখবে? শেরশাহের ঘোড়ার ডাক প্রচলনের আগে কিভাবে চিঠি আদান প্রদান হতো তা নিয়ে দ্বিমত থাকলেও আজকাল ওই বিভিন্ন দপ্তরের কাজের নথি বা আবেদনপত্রের ঝক্কি ছাড়া কেউ ডাকঘরে যে যায় না সেটা কিন্তু সবার জানা। অথচ একসময়ে দূরে থাকা আপনজনের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম ছিল চিঠি। শুধু দূরে নয়, অন্তরের খুব কাছের কাউকে মুখে না বলতে পারা কথাগুলো সযত্নে সাজিয়ে নেওয়া হতো চিঠিতে। চিঠি মানে কুশল বিনিময়, গুরুত্বপূর্ণ খবর আদান প্রদান, মনের কথা জানানো, সুসংবাদ অথবা দুঃসংবাদ, সব কিছু ছিল একসময়ে। বাড়িতে বাড়িতে ডাক কর করা বা পোস্টম্যান পৌঁছে দিয়ে আসতেন খামে ভরা চিঠি, তাতে বসানো দেশ বিদেশে ডাক টিকিট সংগ্রহের প্রচলনও তুঙ্গে ছিল শিশু কিশোরদের মধ্যে। পত্রমিতা লিখত দেশ বিদেশের বন্ধুদের সঙ্গে, চিঠি নিয়ে আসত চাকরির খবর, পদোন্নতির সংবাদ, নতুন প্রাণের আগমন বার্তা, নয়তো বিয়ের নেমন্তন্ন রূপে বাঁধ ভাঙা আনন্দের জোয়ার। আবার কোনো বিপদ, অসুস্থতা, নয়তো কারো মৃত্যু সংবাদ নিয়ে আসত যে কোনো সর্বনাশী চিঠি। প্রবাসী সন্তানের চিঠির পথ চেয়ে বসে থাকতেন মা, কখনো বা নীল খামে ভরা চিঠির ভাঁজে সুগন্ধি মাখিয়ে বা গোলাপের পাপড়ি গুঁজে ভালোবাসার বার্তা যেত প্রিয় মানুষটির কাছে। এখনো অতীত বিলাসী বহু মানুষের কাছে সযত্নে স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দেওয়া আছে গুচ্ছের সব চিঠি। হয়তো যিনি লিখেছেন সে মানুষ আর নেই, তবু চিঠিতে রয়ে গেছে তার আবেগময় কথাগুলো। আবার কখনো কখনো এমনও হয়েছে যে আমরা খোলা চিঠি লিখেছি, আজও লিখি এমন কারো কাছে যাকে হয়তো ব্যক্তিগত স্তরে আমার লেখার সেই যোগাযোগটা নেই, তাই সেই কারণেই একটা খোলা চিঠি শুধুমাত্র তার জন্য।

0: আজ আন্তর্জাতিক চিঠি দিবসে দাঁড়িয়ে সে বিষয় নিয়ে কথা বলতে বসে অনেক কিছু মনে পড়ছে। আসলে নিশ্চয় আপনারাও জানেন যে যুগে যুগে চিঠির ভাষার সাহিত্য মূল্য কিন্তু আমাদের অবাক করেছে, মুগ্ধ করেছে। চিঠির আদলে লেখা রবি ঠাকুরের গল্প, স্ত্রীর পত্র, কাজী নজরুল ইসলামের বাঁধন হারার মতো পত্র উপন্যাস তো বটেই, বিভিন্ন সময় লেখা, একেবারেই জীবনকে ঘিরে লেখা চিঠি। সেখানে এক একটি সময়ের আখ্যান লেখা আছে। আউশভিৎসে জার্মান কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ইহুদি বন্দীদের লেখা চিঠির সংকলন নিয়ে লেখা যে বইগুলো আজও তারা সাক্ষ্য বহন করছে সেই দুঃসহ সময়ের, নেলসন ম্যান্ডেলা কিংবা বঙ্গবন্ধুর দেশের জন্য কারাবরণের সময় লেখা চিঠিগুলো যেন এক একটি প্রামাণ্য ঐতিহাসিক দলিল। মহাত্মা গান্ধী, অ্যালবার্ট আইনস্টাইন, জওহরলাল নেহরু, এমনকি হিটলার, মুসোলিনির চিঠিগুলো আজও আমাদের ইতিহাসের পাঠ দেয়। শুধু গুরু গম্ভীর চিঠি নয়, প্রিয়জনের কাছে লেখা, নেপোলিয়ান, রাজা হেনরি, সুরস্রষ্টা বিটোফেন, শিল্পী ফ্রিদা কাহলোর লেখা বিখ্যাত প্রেম পত্রগুলো তাদের প্রেমময় অনুভূতির এক অনন্য প্রকাশ, কিংবা ভাই থিওকে লেখা শিল্পী ভিনসেন্ট ভ্যান গকের চিঠিগুলো, আহা কত কি যে লেখা রয়েছে সেই আখরে আখরে।
1: কি লিখিতাম

এই যে লেখা, সে লেখার তালিকায় তো অনেক অনেক চিঠির কথা মনে পড়ে। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভাই ছুটি সম্বোধনে অদ্ভুত সুললিত সব চিঠি লিখতেন তার প্রিয় সহধর্মিণী মৃণালিনী দেবীকে। সুকান্তের প্রতিবাদী চেতনা ভরা চিঠির সংকলন, কিংবা মাইকেল মধুসূদন দত্তের চরম অর্থনৈতিক সংকটের সময় বিদ্যাসাগরকে লেখা চিঠিগুলো, রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি শিল্পী দেবব্রত বিশ্বাসের গায়কী নিয়ে বিশ্বভারতীর সেই আচরণ, তার পরিপ্রেক্ষিতে তার লেখা দাপ্তরিক এবং অসম্ভব অভিমানী সব চিঠি, এসবই আমাদের মনের মধ্যে প্রবল অনুরণন তোলে। এখনো হয়তো ঘরের কোনো দেরাজে বা আলমারির ওপরে কোনো বাক্সে রাখা আছে আমাদের বাবা মা মাতামহী পিতামহীর লেখা স্নেহময় চিঠি। কোনো এক অজানা কোণায় খুঁজে দেখলে লাল ফিতে বাঁধা নীল খামের চোখ ভেজানো চিঠিগুলো পেলেও পাওয়া যেতে পারে বর্ষিয়ান কারোর বাড়িতে। আজকে এর এই অস্থির সময়ে আমরা চিঠি লিখতে ভুলে গেছি। চিঠি শুধু এখন ইতিহাসের পাতায়, গল্প উপন্যাসে আর কবিতার উপমায়, কারণ এখনো ইমেলও যথেষ্ট কেজ, সেখানে খুব দরকারি কথা ছাড়া কিছুই বলতে গেলে থাকে না। তার উপরে রয়েছে টেক্সট মেসেজ, খুদে বার্তা। আসলে চিঠির মধ্যে যে প্রাণের ছোঁয়া ছিল থাকে, তা কিন্তু আর কোনো রকম মাধ্যমে থাকে না।

0: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: আজ প্রভাত বীণায় আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু তাপস। আর ওই যে আজ 1 সেপ্টেম্বর, দিনটি আন্তর্জাতিক চিঠি দিবস হিসেবে স্বীকৃত, এবং তাই আজ প্রভাত বীণায় কথা হচ্ছে এই দিনটি নিয়ে। আজকের দিনে সুন্দর কাগজে চমৎকার কোনো কলমে শুধু সবচেয়ে প্রিয় একজনকে না কয় চিঠি লেখা যাক। মন খুলে ধরুন চিঠি লেখার অভ্যাস আপনার চলে গিয়েছে, আজ লিখুন না। যে চিঠিতে একটি আন্তরিক সম্বোধন থাকবে, চিঠির পরতে পরতে আবেগ থাকবে, না বলা কথা থাকবে, আর শেষে নিজের নাম স্বাক্ষর করার আগে লেখা থাকবে ইতি তোমার বা আপনার স্নেহ ধন্য। আজকের এই ডিজিটাল জমানায় এমন একটা চিঠি পুরনো দিনের মানুষটিকে উদ্বেল করবে বই কি, হয়ে উঠবেন স্মৃতি কাতর, হয়তো মনে পড়ে যাবে তাদের যৌবনের প্রিয় সেই গান বনশ্রী সেনগুপ্তের গাওয়া আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমারই নাম। বাবাকে হয়তো কোনো দিন বলা হয়নি কতটা ভালোবাসি তাঁকে, মাকে হয়তো বলা হয়নি যে সব সময় আমি পাশে আছি আর তিনি যেন তার নিজের যত্ন নেন একটু। হয়তো 15-20 বছরের দাম্পত্য জীবন কেটে গেছে, এখন আর বলা হয় না কোন রঙে তাকে খুব মানায়, অথবা সে হাসলে ঠিক কেমন অনুভূতি হয়। হয়তো কোনো এক সামান্য কারণে খুব প্রিয় বন্ধুর সঙ্গে কেমন যোজন যোজন দূরত্ব তৈরি হয়ে গেছে, কিন্তু বহুদিন কেটে গেছে বলে ফোন আর করা হয় না, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের বন্ধুর তালিকাতে নিশ্চুপ উপস্থিতিটুকু আছে। সব সংকোচ ঝেড়ে ফেলে আজ লিখে ফেলা যাক চিঠিটা, হৃদয় নিংড়ানো হাতে লেখা চিঠি পেলে প্রিয় মানুষটির বাবা বা স্ত্রী বন্ধু যে সম্পর্কই হোক তার সঙ্গে মন ভালো হয়ে যেতে বাধ্য। আজকের এই চিঠি দিবসের সার্থকতা কিন্তু সেখানেই।

আমরা যারা এই আকাশবাণীর সঙ্গে যুক্ত, তারাও কিন্তু দীর্ঘ দিন ধরে, দীর্ঘ সময় জুড়ে আপাতত চিঠি পেয়েছি, আজও পাই। এই যে প্রাত্যহিকের আসর, সেখানে আপনারা চিঠি লেখেন। একটা সময় পত্র লেখার সুরে, মানে আপনাদের লেখা পত্র আর তার ভিত্তিতে আমাদের শোনানো গান, এরকম কত চিঠি, কিংবা যখন সবিনয় নিবেদনে আপনারা চিঠি লেখেন, তখন মনে হয় যে সত্যি সত্যি আজও তো আপনারা যারা উপরে রয়েছেন, হয়তো এই মুহূর্তে শুনছেন 100.1 FM গোল্ড, কিংবা অন্য কোনো চ্যানেলে গান রাখছেন, তারা কিন্তু আজও বাঁচিয়ে রেখেছেন চিঠিকে। তাই আজ আন্তর্জাতিক চিঠি দিবস, তার শুভেচ্ছা বিনিময় আপনাদের সঙ্গে হতেই পারে। এবং বিশ্বের ইতিহাসে বেশ কিছু চিঠি

মাইলস্টোন হিসেবে চিহ্নিত হয়, যেমন লিটার ফ্রম বার্মিংহাম জেল। বিচ্ছিন্নতা ও বর্ণবাদের বিরুদ্ধে অহিংস প্রতিবাদের পক্ষে এক খোলা চিঠি লিখেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। এটি লেটার ফ্রম বার্মিংহাম জেল নামে পরিচিত, এবং এই চিঠিতে তিনি বলেন যে আদালতের ন্যায় বিচার পাবার আশায় চিরকাল অপেক্ষা করার থেকে অন্যায় আইন ভঙ্গ করা ও তার বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেওয়া জনগণের নৈতিক দায়িত্ব। আবার ঐতিহাসিক গেটিসবার্গের ভাষণ দেওয়া শব্দের জাদুকর প্রথম মার্কিন রিপাবলিক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন 1861 থেকে 1865 খ্রিস্টাব্দ পর্যন্ত যখন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, তখন তার পুত্রের স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লিখেছিলেন। এই চিঠিটি ঐতিহাসিক এক চিঠি হিসেবে স্থান তো পেয়েছেই, সেই সাথে বিশ্বের শিক্ষক পিতা ও সন্তানদের নৈতিক মূল্যবোধের জায়গাটি কেমন হওয়া উচিত তা বিশেষভাবে তুলে ধরেছে। কিংবা ধরুন প্রথম বিশ্বযুদ্ধে নিহত ব্রিটিশ কবি তরুণ সৈনিক উইলফ্রেড আওয়েন, যার পকেটে পাওয়া গিয়েছিল রবীন্দ্রনাথের লেখা লাইন। তাঁর মা সুজেন আওয়েন রবীন্দ্রনাথকে চিঠি লিখেছিলেন ছেলের মৃত্যুর পর। সেই চিঠি কিন্তু এক ঐতিহাসিক দলিল হিসেবে আজও রয়ে গিয়েছে বিশ্বভারতীতে। এরকম অসংখ্য চিঠি আমাদের সম্পদ হয়ে রয়েছে আজও। আর যদি আজকের সময়ে ভালো থাকার জন্য চিঠিকে বাঁচিয়ে রাখি, তাহলেই বোধহয় আজ আন্তর্জাতিক চিঠি দিবস পালনের সার্থকতা। আজ প্রভাত বিনা এই পর্যন্তই। আমি তাপস, আবার আসছি সকাল 8:30 মনের মেলোডিতে, তখন চিঠি লেখার কথা আপনাদের। এই পর্যন্তই।

আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

কিন্তু পাশাপাশি যখন আপনাদের কাছে আসি তখন মনে হয় যে অনেক দিনের পরে বুঝি বৃষ্টি এলো। মনের মেলোডি সঙ্গে তাপস। মনের মেলোডি মানে গান, বাংলা গান, বাংলা সঙ্গীত। আসলে বাঙালির যে সঙ্গীত প্রেম তার গভীরতা চিরকালীন, একেবারে যাকে বলা যায় অতল স্পর্শী। সাহিত্য সংস্কৃতি সমৃদ্ধ বঙ্গজীবনের স্মৃতি মেদুর ব্যথাতুর ক্ষেত্র হচ্ছে শারদার্ঘ্য, বিভিন্ন পত্রপত্রিকার পূজাবার্ষিকী সংকলন। এবং আপনারা জানেন যে শারদীয়া সংখ্যা রূপে আত্মপ্রকাশ করে থাকে আজও। তবে এই যে বিভিন্ন পত্রপত্রিকা, তার পাশাপাশি যে পত্রিকাটি মনকে একেবারে মধুর আবেশে আশ্লিষ্ট করে রাখত সঙ্গীতপ্রিয় বাঙালির, তা ছিল বাংলা পুজোর গানের বার্ষিকী সংখ্যা অর্থাৎ শারদার্ঘ্য। এই যে আজ থেকে অনেকটা সময় জুড়ে, ধরুন এই যে সেপ্টেম্বর মাসে বিভিন্ন যে মনের মেলোডিতে আসব, আপনাদের সঙ্গে কথা হবে আমাদের পুজোর গান নিয়ে। কারণ এই সময়টা জুড়ে একটা সময় মানুষ, স্রষ্টারা, গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পীরা, তারা মেতে থাকতেন তাদের পুজো রেকর্ডের গান নিয়ে। তো সেই নিয়ে কথা, আর আজ মূলত বলবো সেই শারদার্ঘ্য পত্রিকার কথা। কে সেই পত্রিকা, কি থাকত তাতে, যারা এই সময়ের, যারা ওই পুরনো সময়টাকে দেখেননি তাদের জন্য বলি যে কর্তৃপক্ষ অর্থাৎ রেকর্ডিং কোম্পানির কর্তৃপক্ষ পুজোর রেকর্ড হওয়া নতুন গানগুলির লিরিক্স সহ বই প্রকাশ করতেন। তাতে গানের কথা, শিল্পীর ছবি, গীতিকার সুরকারের নাম, রেকর্ড নম্বর সবটা ছাপা হতো। কোনো কোনো ক্ষেত্রে শিল্পী সম্পর্কে কিছু পরিচয়ও দেওয়া হতো এবং কারো ক্ষেত্রে শিল্পীর শিক্ষাগুরুর নামও উল্লেখ থাকত। এই হচ্ছে শারদার্ঘ্য বই। এই নিয়ে কথা হবে আজ মনের মেলোডিতে, আর আপনাদের সঙ্গে কথা হবে কি নিয়ে আসছি আরেকটা গানের পর। আর বলে রাখি আজ যে সমস্ত গান শুনব বা শোনাবো সবকটি গানই কিন্তু আমাদের পুজো রেকর্ডের গান। যেমন একটু আগে শুনলাম হেমন্ত মুখোপাধ্যায়কে, এবার শুনব সন্ধ্যা মুখোপাধ্যায়কে।

মনের মেলোডি, সঙ্গে আমি তাপস। আর শুরুতে বলেছি যে আজ যে সমস্ত গান শুনব আমরা বা আপনাদেরও শোনাব, সেই সমস্ত গানই কিন্তু আমাদের বিভিন্ন বছরের পুজো রেকর্ডের গান। আর কথা হচ্ছে, কথা হবে তারই একটি বিশেষ অংশ নিয়ে, শারদ অর্ঘ্য পত্রিকা পুজো সংখ্যা। এবং বলেছি যে শারদ অর্ঘ্য তেমনি পত্রিকা যে পত্রিকায় বিভিন্ন বছরে পুজোয় যে সমস্ত গান রিলিজ হতো সেই সমস্ত গান লিরিক্স সহ প্রকাশ হতো সেই বইতে। তাতে গানের কথা যেমন থাকতো, তেমন শিল্পীর ছবি, গীতিকার, সুরকারের নাম, রেকর্ড নম্বর ছাপা হতো। কোনো কোনো ক্ষেত্রে শিল্পী সম্পর্কে বা তাঁর শিক্ষাগুরুর সম্পর্কেও বেশ কিছু তথ্য থাকত। তারও কিন্তু বিবর্তন হয়েছে, কি সেই বিবর্তন, কেমন সেই বিবর্তন, সে কথা বলবো। কিন্তু আজ যারা 9903053992 এই নম্বরে অপেক্ষা করছেন, তারা কি লিখবেন, কি টাইপ করবেন? করতে হবে মোবাইল ফোনে টাইপ, কিন্তু আজকে আমরা চাইছি যে চিঠি লিখুন। কারণ যারা প্রভাত বিনা কানে নিয়েছেন তারা জানেন যে আজ আন্তর্জাতিক চিঠি দিবস। জানি চিঠি হারিয়ে যাওয়া একটি বিষয়, খুব প্রয়োজন ছাড়া এখন আর কেউ প্রায় চিঠি লেখেন না, শুধুমাত্র আকাশবাণীর শ্রোতা বন্ধুরা তবু আমাদের বেশ কিছু চিঠি লেখেন আমাদের বিভিন্ন অনুষ্ঠানে। আজ ধরুন আজকের দিনটি উদযাপনের জন্য আপনি অন্তত আজ একটি চিঠি লিখবেন। যদি চিঠি লেখেন তাহলে আমার তিনটি জিনিস জানার আছে। এক হচ্ছে কাকে আপনি চিঠিটা লিখবেন, লিখতে চাইবেন। দুই হচ্ছে তাকে কিভাবে সম্বোধন করবেন। যেমন ধরুন রবীন্দ্রনাথ তার স্ত্রী মৃণালিনী দেবীকে লিখতেন ভাই ছুটি, কেউ বা লেখেন প্রিয়তমাশু, শ্রীচরণেশু, প্রাণাধিকেশু, নানান রকম সম্বোধন। কিভাবে তাকে সম্বোধন করবেন এবং চিঠির শেষে কি লিখবেন, কেউ লেখেন যে বিনীত, কেউ লেখেন বা ইতি তোমার, ইত্যাদি। তাহলে হোয়াটসঅ্যাপ করে তিনটে জিনিস জানাবেন 9903053992 এই নম্বরে। কে কি আজ আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন করতে গিয়ে আপনি যদি কলম ধরেন চিঠি লেখার জন্য, তাহলে কাকে লিখবেন, তাকে কি বলে সম্বোধন করবেন চিঠিতে, এবং চিঠির শেষে নিজের নামের আগে সেখানে বা কি লিখবেন, জানিয়ে দিন চটপট। আর সঙ্গে

0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: মনের মেলোডির সঙ্গে আমি তাপস, আর মনের মেলোডিতে আজ কথা হচ্ছে পুজো রেকর্ড, তার গান, তার একটি বিশেষ অংশ অর্থাৎ এই সমস্ত গান নিয়ে প্রকাশিত স্বরদর্ঘ্য, এবং এই স্বরদর্ঘ্য কী করে আস্তে আস্তে তার বিবর্তন হলো সে গল্প বলবো। তার আগে বলি যে আজ আন্তর্জাতিক চিঠি দিবস, তাকে মনে রেখে বলেছি যে আজ এই দিনে যদি কাউকে চিঠি লিখেন তাহলে কাকে লিখবেন, তাকে কি বলে সম্বোধন করবেন, এবং চিঠির শেষে নিজের নামের আগেই বা কি লিখবেন। যেমন রবীন্দ্রনাথ লিখতেন ভাই ছুটি, কেউ লিখেন শ্রীচরণেশু, ইত্যাদি ইত্যাদি। কেউ কেউ গোটা একটি চিঠি লিখে পাঠাচ্ছেন, না গোটা কোনো চিঠি লিখতে কিন্তু আমি বলিনি, কারণ সেটি পড়ার সময় হবে না। কেমন

1914 সালে আপনারা জানেন যে পুজোর গান শুরু। গানের প্রতি বাংলার জল বাতাস মাটির সম্পৃক্ততা যে কত গভীর বোঝা যায় তখন যখন প্রায় সব রেকর্ড কোম্পানি এই জাতীয় বই প্রকাশে উদ্যোগী হয়। 1953 সালে অসম্ভব জনপ্রিয় একটি রেকর্ডিং কোম্পানি তারা বইয়ের নাম দিলেন পূজার গান। 1954 এক টাল মাটাল বছর, বিশ্বযুদ্ধের সময়ও যখন বই প্রকাশ হয়েছে তা থমকে যায় 1954-তে, কারণ শ্রমিক কর্মচারীরা দীর্ঘ বঞ্চনার অবসানে ধর্মঘটের পথে নামেন। হ্যাঁ, ওই ধর্মঘট পরে মিটলেও ওই বছরের শেষ দিকে আর 1955-র শুরুতে আত্মপ্রকাশ করে কয়েকটি গান, যেমন ধিতাং ধিতাং বলি, ছিপখান তিনদার। আবার ঘটে নাম বদল। ওই যে বই, যে বইয়ের নাম হয়েছিল 1953 সালে পূজার গান, সেই বই 1955 থেকে 1959 তার নাম হল পূজার ডালি। 1954-র পূজার ডালিতে সম্পূর্ণ গান ছাপা হয়নি, অংশবিশেষ গানের সঙ্গে গানের বিষয়বস্তু ব্যাখ্যা করা হয়। শ্রোতাদের অপছন্দের কারণে 1956 থেকে আবার কিন্তু পুরো লিরিক ছাপা হতে থাকে। এই যে শারদ অর্ঘ্য নামটা দেওয়া হল 1960 সালে, তারপর কিন্তু আর নামের পরিবর্তন ঘটেনি। তাহলে কি দাঁড়ালো? 1954 সালে পুজোর গানের শুরু, তারপর সমস্ত রেকর্ডিং কোম্পানি তারা কিন্তু এই রকম বই প্রকাশ করতে শুরু করলেন। জনপ্রিয় রেকর্ড কোম্পানি 1953 সালে তার নাম দিলেন পূজার গান। সেই নাম 1955 থেকে 1959 পর্যন্ত হল পূজার ডালি, আর 1960 সালে তার নাম হয়ে গেল শারদঘ। তাহলে চলুন শারদঘ থেকে আরেকটা গান শোনাই, লতা মঙ্গেশকরের।

না, আপনারা বলছেন আজ কথা, চিঠির কথা। আবার বলি যে আজ আন্তর্জাতিক চিঠি দিবস। বলেছিলাম সকালেই যে 2014 সাল থেকে এই দিনটি পালিত হচ্ছে আন্তর্জাতিক চিঠি দিবস হিসেবে। এবং এই পালনের পিছনে যে মানুষটির ভাবনা, সেটাও আপনাদের বলেছি সকালবেলায়, আবারও প্রয়োজনে মনে করিয়ে দিতে পারি। সেই মানুষটি কিন্তু সত্যি সত্যি আমরা যারা চিঠিপত্র নিয়ে থাকতে ভালোবাসি বা ভালোবাসতাম, তাদের কাছে কিন্তু চিরস্মরণীয়। তিনি অস্ট্রেলিয়ান নাগরিক রিচার্ড সিম্পকিন। তিনি কি করতেন, বহু বিখ্যাত মানুষকে, বিখ্যাত ব্যক্তিত্বকে চিঠি লিখতেন। সবার কাছ থেকে উত্তর পেতেন না, যাদের কাছ থেকে উত্তর পেতেন তখন তার মন তো একেবারে খুশিতে ডগমগ। তিনিই প্রস্তাব দিয়েছিলেন যে এইরকম একটি দিন পালন করা যায় কি না। এবং তারপর থেকেই, অর্থাৎ 2014 সাল থেকেই, চিঠির ঐতিহ্যকে যাতে মানুষ ভুলে না যায় সেই কারণেই এই দিনটি পালনের সিদ্ধান্ত। আর আপনাদের কাছে জানতে চেয়েছি, আজ সকালে যদি কাউকে চিঠি লেখেন তাহলে কাকে লিখবেন, তাকে কি বলে সম্বোধন করবেন, আর শেষে আপনার নামের আগে কি লিখবেন। কসবা খালতু থেকে সৌভিক সরকার বলছেন যে আমি আমার দাদাকে চিঠি লিখব যে পুনেতে থাকে, তাকে পুজোর জন্য আহ্বান করব, তাকে ও মাসিকে প্রণাম করব, শেষে লিখব তোর দুষ্টু ভাই সৌভিক বা অভি। কিন্তু দাদাকে কি বলে সম্বোধন করবেন সেটা তো লেখেননি, তাই না? দাদাকে লিখবেন আর শেষে লিখবেন তোর দুষ্টু ভাই সৌভিক বা অভি। এই সুযোগে আমাদের ডাকনামটাও কিন্তু জানা হয়ে গেল। আর পাঠিয়েছেন দীপঙ্কর মাল, বলছেন আমি চিঠি লিখতে চাই আমার প্রিয় শিল্পী কুমার শানুকে। প্রথমে সুরের জাদুকর লিখে সম্বোধন করব আর শেষে লিখব আপনার কণ্ঠপ্রেমিক দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া। আপনাদের হোয়াটসঅ্যাপের আশায় বসে আছি। আর যেতে যেতে, সংবাদে যেতে যেতে শুনব মান্নাদের পুজোর গান। ফিরছি 9:10।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: বাসুদা টিউন কিজে, কোয়াইট প্লিজ, কোয়াইট, কোয়াইট, কোয়াইট, কোয়াইট, কোয়াইট। শুরু করায় পর আশা জি নি আই আইয়ে। নমস্তে আশা জি, আইয়ে আইয়ে।
2: নমস্কার।
1: নমস্তে।
2: আরে মেরে বজে সে দেরি তো নাই হো পঞ্চা?
1: নাই তো। শুরু করে?
2: হ্যাঁ হ্যাঁ চলো।
1: চলি মনোনি স্টার্ট দিজিয়ে।
3: রেডি 1 2 1 2 3 4।
4: হাই রে হাই রে দিওয়ানা মেরা হাই রে।
1: আরে নাই নাই নাই নাই নাই নাই নাই।
2: কি হুয়া
1: ये? আপ হিন্দি মে গা রে?
2: ও
1: ये পূজা কা গানা হ্যায়, বঙ্গালী মে গায়ে তো আচ্ছা হ্যায়।
2: তো তুমি শুরু করো।
1: আচ্ছি বাত মারুতি স্টার্ট দে।
5: রেডি 1 2 3 4।
1: জয়।

বুঝি পঞ্চম দা বললেন না যে পুজোর গান মানে বাংলায় গাইতে হবে, আসলে আজকের মনের মেলোডিতে আমি তাপস সেই পুজোর গান নিয়েই তো কথা বলছি। এবং যে সমস্ত গান শুনছি বা শোনাচ্ছি প্রতিটি গান কিন্তু বিভিন্ন বছরের পুজো রেকর্ডের গান। আর কথা বলছি তেমনই এক শারদীয়া পত্রিকা নিয়ে, যে পত্রিকা আসলে গানের পত্রিকা। বিভিন্ন রেকর্ডিং কোম্পানি যে সমস্ত বই বের করতেন, যেখানে ওই যে বললাম গানের লিরিক্স থাকত, অর্থাৎ গানের কথা থাকত, শিল্পীর ছবি, গীতিকার সুরকারের নাম, রেকর্ড নম্বর, কোনো কোনো ক্ষেত্রে শিল্পীর সম্পর্কে খানিকটা তথ্য, তার শিক্ষাগুরুর নাম, এই নিয়েই বই। আর এই বই তার নাম ক্রমশ বদলে বদলে যাচ্ছিল, কখনো পূজার গান, কখনো পূজার ডালি, এবং শেষমেশ শারদর্ঘ। আগে কি হতো, এক শিল্পীর দুটি গান নিয়ে একটি রেকর্ড বেরোতো, অর্থাৎ এক এপিঠে এক ওপিঠে। ষাটের দশকে এলো ইপি রেকর্ড, অর্থাৎ দুই প্লাস দুই, অর্থাৎ শিল্পীর চারটি গান। সেখানে শারদর্ঘ তার পাতাও বাড়ল এবং জনপ্রিয়তার নিরিখে নামী শিল্পীরা কিন্তু এই চারটি গানের সুযোগ পেতেন, সব শিল্পীরা পেতেন না। প্রায় সব সময় এই যে বই, তার প্রচ্ছদটা কেমন হতো জানেন? প্রচ্ছদে মা দুর্গার ছবি প্রাধান্য পেত, কোনো কোনো ক্ষেত্রে ঢাক বাজাচ্ছে এরকম ঢাকিদের ছবি, কখনো পূজা উপাচারের আনুষঙ্গিকতা সহ সপরিবারে পার্বতীর ছবি, কখনো আবার বিভিন্ন মন্ত্রোচ্চারণের শ্লোকও প্রচ্ছদে স্থান পেত। প্রচ্ছদে রঙিন ছাপা হতো, ভেতরে শিল্পীদের ছবি সাধারণত একটা হালকা রঙে, তখন তার আকর্ষণই ছিল একেবারে দুর্মর। 1968 সাল পর্যন্ত শারদর্ঘের দুটি ভাগ ছিল, প্রথম দিকে চিত্রালিতে থাকত শুধুমাত্র শিল্পীদের ছবি, আর পরের অংশ গীতালিতে গানের কথা, রেকর্ড বর্ণনা এইরকম সব। অন্যদিকে একসময় রেকর্ড সঙ্গীতের উপর গান ও স্বরলিপি সমৃদ্ধ সচিত্র দ্বিমাসিক পত্রিকা রেকর্ড সঙ্গীত কিছুকাল জনপ্রিয়তা পেয়েছিল। শ্রোতারা যাতে নির্ভুল কথা ও নোটিশনে সেই গানকে অন্যদের কাছে পৌঁছে দিয়ে বাংলা গানকে আরও জনপ্রিয় করতে পারে, এইসব পত্রিকা রেকর্ড ডিলার ও বড় কিছু দোকানে পাওয়া যেত। নচেত পত্রপত্রিকার ককারদের আগাম বলে রাখতে হতো। এমন নানা গল্প, নানা কথা। আর ওই যে আন্তর্জাতিক চিঠি দিবস, আপনারা জানাচ্ছেন আজ এই দিনটি উদযাপনের জন্য যদি কাউকে চিঠি লেখেন, কাকে লিখবেন, তাকে চিঠির ওপরে কি বলে সম্বোধন করবেন এবং চিঠির শেষে নিজের নামের আগেই বা কি বসাবেন? চলুন আরেকটি গান শুনি, অ্যাডি বর্মন আশা ভোঁসলের পর এবার শ্যামল মিত্র।

মনের মেলোডির সঙ্গে আমি তাপস। আজ আমাদের বন্ধুরা আন্তর্জাতিক চিঠি দিবসে জানিয়েছেন, আজ যদি চিঠি লিখতে বসেন তাহলে কাকে লিখবেন, কিভাবে সম্বোধন করবেন, আর নিজের নামের আগেই বা কি লিখবেন। যেমন এই মুহূর্তে বলি যে যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে জানাচ্ছেন, প্রথমে জানিয়েছেন একটা জায়গায় যে আজকে প্রভাত বিনা তার ভালো লেগেছে, এবং যখন চিঠি লিখবেন লিখবেন তার বন্ধু মানুষকে, এবং সেখানে সম্বোধন করবেন প্রিয় বন্ধু এই হিসেবে, আর শেষে নিজের নামের আগে লিখবেন তোমার চিরকালের বন্ধু যাদব। আসলে যাদবেন্দ্র যিনি, তিনি তো বন্ধুদের কাছে যাদবই হবেন। পাঠিয়েছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, যিনি তিনি চিঠি লিখবেন, যদি চিঠি লেখেন লিখবেন রেডিওতে, সেখানে সবিনয়ে নিবেদন করে লিখব বলে ইত্যাদি ইত্যাদি লিখবেন, এবং শেষে নিজের নামের আগে প্রণাম ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখেছেন। এবার পাঠিয়েছেন অমিতাভ হোর গল্ফ গার্ডেন কলকাতা 33 থেকে, আন্তর্জাতিক চিঠি দিবসে তার প্রথম চিঠি লিখছেন, আমার প্রিয়তমাকে তিনি প্রথম চিঠি লিখবেন। শুরুতে লিখবেন, ওগো শুনছ, আর শেষে নিজের নামের আগে লিখবেন তোমার হাত ধরে চলার সাথী। আর আরেকটি চিঠি আমি পেতাম এই বলে, এই যে মশাই, আর শেষে আমার রূপসাগরের কন্যা। ভারী সুন্দর, খুব রোমান্টিক সম্বোধন। গোপাল মান্না উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে যে চিঠি কাকে লিখব কি বলে সম্বোধন করব বলছেন, যে আমি নেতাজি সুভাষচন্দ্র বসুকে লিখব তাঁর আদর্শ ও দৃঢ় মানসিকতার জন্য, পরম শ্রদ্ধেয় সুভাষবাবু এই বলে সম্বোধন করে শেষে লিখব আপনার একান্ত অনুগত গোপাল মান্না। আবার গান শুনব, তার আগে একটু গানের কথায় আসি, পুজোর গানের গপ্পে আসি। আসলে বাংলা গানের স্বর্ণযুগ বলে আপনারা জানেন যে একটা মিথ আছে, যা গত শতাব্দীর মাঝামাঝি থেকে 70-এর দশকের শেষ পর্যন্ত বলা চলে। এ প্রসঙ্গে শিল্পী গীতিকার সুরকারের বাইরে দুই একটি নাম বলতেই হয়। প্রথমজন যিনি পুজোর গান ও শারদ অর্ঘ্যকে সর্বসাধারণের মধ্যে জনপ্রিয় করার কাজে নেপথ্যে নিরলস ভূমিকা নিয়েছেন।

ছিলেন। তিনি হলেন প্রেমেন্দ্র কুমার সেন ওরফে পি কে সেন। জনপ্রিয় রেকর্ডিং কোম্পানি তার আর্টিস্ট কাম রিপোর্টিয়াল ম্যানেজার। তার ভূমিকায় শারদার্ঘ বাঙালির রান্নাঘর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর পরবর্তীকালে আরেক সেন মহাশয় এ সি সেন অধীরচন্দ্র সেন কিন্তু সেই ধারা বজায় রাখেন। তাহলে আরও গপ্প হবে, আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ পড়া হবে আর গান হবে, পুজোর গান আশা ভোঁসলে

0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি,
1: মনের মেলোডির সঙ্গে আমি তাপস। আর আজ আন্তর্জাতিক চিঠি দিবসে আপনাদের সঙ্গে সেই চিঠির কথা হচ্ছে। চিঠি লিখলে কাকে লিখবেন, কেমন সম্বোধন হবে, আপনার নামের আগেই বা কী লিখবেন? দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস পাঠিয়েছেন। তিনি চিঠি লিখতে চাইছেন সর্বশক্তিমান ঈশ্বরকে। বলছেন, সম্বোধন করব পরম শ্রদ্ধেয় হে ঈশ্বর বলে। পরম শ্রদ্ধেয় হে ঈশ্বর, হে আমার অন্তর্যামী। আর চিঠির নিচে লিখব আপনার শরণাগত সীমা দাস। বলছেন যে প্রযুক্তির যুগে চিঠির প্রচলন হারিয়ে গেলেও ঈশ্বরকে লেখা একটি চিঠি আমাদের আত্মিক শক্তি বাড়ায়। এটি আমাদের অহংকার ভেঙে মনের সব জমানো ক্লান্তি

দূর করে এক নতুন পথ দেখায়। পাঠিয়েছেন পূর্ণা, পূর্ণা ঘোষ, হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে। প্রভাত বিনা অনুষ্ঠান থেকে অনেক কিছু জানতে পেরেছেন যেটা অজানা ছিল, বলেছেন। আর বলছেন যে আমার দিদি মধ্যপ্রদেশে থাকে, দিদিকে চিঠি লিখলে সম্বোধন করব প্রিয় আদরের দিদি, আর শেষে লিখব ইতি তোর মিষ্টি বোন পূর্ণা। পাঠিয়েছেন যাদবপুর থেকে সোমেন, বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানিয়ে বলছেন যে চিঠি লিখলে আমি আমার বাবাকে চিঠি লিখব, বাবার শরীর কেমন আছে এই সম্বন্ধে জানতে চাইব, চিঠির শুরুতে শ্রী চরণেশ্বর বাবা বলে সম্বোধন করব, চিঠির শেষে লিখব আমার প্রণাম নিও ইতি তোমার পুত্র সোমেন। পাঠিয়েছেন উৎপল মুখার্জি পুনে থেকে, বলছেন যে আমি আমার ছোট ভাইকে চিঠি লিখতে চাই, লিখব যে খোকন তুই কেমন আছিস, কোথায় আছিস, কি করছিস, খোকন করোনার সময় আমাদের ছেড়ে চলে গেছে, ওকে খুব মনে করি। আর আপনাদের হোয়াটসঅ্যাপ পার করে আবার পুজোর গানে গপ্পে আসি। এই শারদার্ঘ্যের জনপ্রিয়তা যে কি পর্যায়ে ছিল সে নিয়ে একটু ফ্ল্যাশব্যাকে যাব। রেকর্ডে ধরে রাখা গান গ্রামোফোন মেশিনে চালিয়ে শোনানোর মুখ্য ভূমিকা ছিল, আপনারা জানেন, যে আকাশবাণীর। আকাশবাণীর অনুরোধের আসরে বাংলা আধুনিক গান বাজত রবিবার দুপুর একটা থেকে দেড়টা আর বুধবার রাত সাড়ে নটা থেকে দশটা। বিবিধ ভারতীর বিজ্ঞাপন দাতাদের স্লটে রেকর্ডিং কোম্পানির পক্ষ থেকে রেকর্ড হওয়া পুজোর গান দু এক লাইন শুনিয়ে শ্রোতাদের আকর্ষণ করা হত। বিশ্বকর্মা পুজো হয়ে গেলেই রেডিওতে আত্মপ্রকাশ ঘটত সেই বছরের পুজোর গানের, আর মহালয়াতেই রেকর্ডের দোকানে ডিসপ্লে হতো শারদার্ঘ্য। আবার তাহলে পুজোর গান, মুকেশজি।

মনের মেলোডি সঙ্গে দাপর। গ্রামোফোন মেশিন কেনার সামর্থ্য কিন্তু তখন খুব অল্প সংখ্যক মানুষেরই ছিল। বল ভরসা ছিল আকাশবাণীর অনুষ্ঠান কিংবা দুর্গাপুজোর প্যান্ডেলের মাইক। তারা হাতে শারদ অর্ঘ্য নিয়ে প্যান্ডেলে বসে যেতেন। তরুণ তরুণীরা পছন্দের শিল্পীর গান মাইকে বারবার চালিয়ে কণ্ঠস্থ করে নিত। মাসের শেষ দিকে রেডিওর ব্যাটারি শেষ হয়ে গেলে পাশের বাড়িই ছিল ভরসা। যারা শারদ অর্ঘ্য কেনার কথা ভাবতে পারতেন না, তারা অন্যের থেকে চেয়ে নিয়ে ডায়েরিতে লিপিবদ্ধ করতেন। বন্ধুবান্ধব বা পরিচিতদের থেকে শারদ অর্ঘ্য গার নিয়ে ফেরত দেন এমন বহু সঙ্গীত রসিক আছেন। লং প্লেইং রেকর্ডের পর এলো লং প্লেইড রেকর্ড, এবং এই রেকর্ড প্রথম বেরোয় 1959 সালের জুন মাসে। এই লং প্লেইং রেকর্ডের বৈশিষ্ট্য ছিল ঠাকুরমার ঝুলি, ছোটদের রামায়ণ, কিংশুটে দৈত্য ইত্যাদি রূপকথা বা শিশু সাহিত্যকে গীতিনাট্যের মধ্যে দিয়ে সঙ্গীতের মিশেলে ছোটদের আকর্ষণ করা। আবার মোবাইলটা হাতে নিয়ে আপনাদের পাঠানো হোয়াটসঅ্যাপ আন্তর্জাতিক চিঠি দিবসে পাঠিয়েছেন রমা রায় দাসনগর কাওড়া 5 থেকে। বলছেন যে আমি চিঠি লিখব আকাশবাণী FM গোল্ডকে, প্রথমে লিখব মহাশয় বা মহাশয়া এবং শেষে লিখব আপনাদের গুণমুগ্ধ শ্রোতা রমা রায় দাসনগর কাওড়া 5। পাঠিয়েছেন নন্দা রায় পোড়েল খাওড়া বেলগাছিয়া এল রোড থেকে, শ্রী চরণেশ্বর মাকে লিখব আকাশের তারা কই কেমন আছো ওখানেতে লিখছে তোমার বড় মেয়ে, ইতি নন্দা রায় পোড়েল। পাঠিয়েছেন বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস, বলছেন আজ এক বন্ধুকে চিঠি লিখব সামনে পুজো সেই নিয়ে, চিঠির প্রথমে লিখব প্রিয় বন্ধু আর চিঠির শেষে তাকে অবশ্যই পুজোয় আসতে বলবো। পাঠাচ্ছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে, তিনি বলছেন যে কাকে চিঠি লিখব, FM গোল্ড তোমাকেই লিখতে বসলাম, শারদ অর্ঘ্য পত্রিকা আমি দেখেছি এবং পড়েছি, বেগম আক্তারের ছবি আমি এই পত্রিকায় প্রথম দেখতে পাই, এছাড়া পিন্টু ভট্টাচার্য তরুণ বন্দ্যোপাধ্যায়ের ছবি তো ছিলই, তখন তাঁরা সবাই জীবিত ছিলেন, আজ সেসব ইতিহাস। আর পাঠিয়েছেন যারটা বলবো, তিনি হচ্ছেন বাগুইয়াটির জোড়া মন্দির থেকে তপন কুমার রায়চৌধুরী, বলছেন যে তিনি প্রাপক তো অনেক আছে তবে সবাইকে এক ধরনের লেখা যায় না, মহাশয় ও মহাশয়া প্রিয় স্নেহের শেষে ইতি বিনীত শুভানুধ্যায়ী বলে শেষ করি, শেষ নয় আর যদি সম্বোধন করি তাকে এই বলে ওগো মোর গীতিময়।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: রয়েছি আমি স্টুডিওয়ে তাপস, আর আরও একবার আপনার পাঠানো হোয়াটসঅ্যাপে চোখ রাখি। মানসী বৈদ্য কোন্নগর থেকে লিখছেন যে আজকের বিষয়টি ভীষণ ভীষণই মজার। আচ্ছা, আমি আমার একান্ত প্রিয় মানুষটিকে চিঠি লিখতে চাই, সম্বোধন করব এই যে মশাই বলে, আর শেষ করব তোমার জ্বালাময়ী বলে। তাহলে সত্যি নিজেই উপলব্ধি করছেন যে কতটা জ্বালান। মনিকা মাইতি লিখছেন নামখানা থেকে, বলছেন যে দাদা আমি দুটি চিঠি লিখব। প্রথম চিঠি আমার মাকে, যে মানুষটা অনেক দিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর দ্বিতীয় মনের মেলোডিকে, যে সকাল থেকে মনকে ভালো রাখতে সাহায্য করে। আচ্ছা, প্রথম প্রশ্নে শুধুমাত্র উত্তর দিয়েছেন। পাঠিয়েছেন সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা কাউড়া থেকে, বলছেন যে চিঠি লিখে পাঠাবো আমার বার্তা আকাশবাণী বেতার কলকাতা। চিঠির শুরুতে লিখব আমি প্রিয় হৃদয়ের মহাসিন্ধু আমার, আকাশবাণী কলকাতা বেতার। চিঠির শেষে লিখব আমি তুমি আমার মহাসিন্ধু, আমি তোমার অন্তরের বন্ধু। সুব্রত মাল গঙ্গাধরপুর কাউড়া। চলে আসি এইবার কে লিখছেন। রীনা হালদার রানীকুঠি থেকে বলছেন যে আজকের আলোচনার বিষয়টা দারুণ, অনেকদিন পরে আমার বাবার কথাটা মনে পড়ল। বাবা একটা গল্প বলতো চিঠির বিষয়ে, একটা ছেলে সে বাইরে হোস্টেলে থাকত, তার বাবাকে সে একদিন চিঠি লিখেছিল ব ফ র ন চ র ন গ র ট ক প ট থ ত ন চ ত দন্ত মর ছর কট। আমরা খুব এই কথাটা শুনে হাসতাম, অর্থাৎ কীরকম দাঁড়াচ্ছে। কিন্তু বাবা আজ নেই, বাবা ইহলোক ছেড়ে পরলোক চলে গেছেন। বাবাকে তাই চিঠি লিখতে চাই সম্বোধন করে, আদরের বাবা তোমাকে খুব মিস করি, নিচে লিখব তোমার আদরের ছোট হাবলি মেয়ে। মানে কোথাও একটা চিঠির মধ্যে বুঝতে পারছি যে একটা টাকা পাঠাতে বলছি ইত্যাদি ইত্যাদি বলা হয়েছিল, তাই তো? এবার পাঠিয়েছেন না, চিঠি নয়, চিঠি নয়, যে কজন পাঠিয়েছিলেন আমি মনে হয় তাদের সবটাই প্রায় পড়ে ফেলেছি, আর একটু চোখ বোলাবো আমি কেবল। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে বলছেন আমি পৃথিবীকে চিঠি লিখব, সম্বোধন করব ধরিত্রী মা বলে, তাকে বলবো তুমি তোমার এই মাটিকে সবুজে ভরে দাও, আমরা তোমাকে অন্যায়ের হাত থেকে রক্ষা করব, পাশে দাঁড়াব। ইতি তোমার ধরিত্রী সন্তান পায়েল ব্যানার্জি। পাঠিয়েছেন শিপ্রা কারার, আমি চিঠি লিখতে খুব ভালোবাসি তাই প্রতি মান্থে গোল্ডে অনুগল্পতে লিখি। আজ চিঠি লিখতে চাইছি FM গোল্ডের আর যে বন্ধুকে, প্রিয় বন্ধু তাপসবাবু বলেছেন। আচ্ছা, তারপর বলছেন যে প্লিজ বলে দিন 70 ওয়ার্ডস ছাড়া আর কি সিস্টেম আছে যাতে আমার লেখা গল্প শুনতে পাবো, ভালো থাকবেন। আর লিখছেন বিদায় আপনার রেডিও বন্ধু শিপ্রা কারার। বেশ, চিঠিকে লিখছেন হুগলি থেকে অপর্ণা লিখছেন, আমি তোমাকে চিঠি লিখব, শুরুতে লিখব স্নেহের তাপস আর শেষে লিখব তোমার দিদি। আহা, ভারি মজার। আর একটু যত রকম লেখা আছে সবটাই চোখ বলিয়ে শেষ করতে চাইছি এখনো পর্যন্ত যারা পাঠিয়েছেন। তাহলে এবার চলে যাই গানে, পুজোর গান, তারপর আবার আসবো পুজোর গানের গপ্পে। কিশোর কুমার।

কিন্তু আমি এই মুহূর্তে যেটা জানি বা যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে এই সেপ্টেম্বর মাস জুড়ে মনের মেলোডিতে যখন আসবো তখন একটু পুজোর গান নিয়ে কথা হবে। আর আজ বলছিলাম সেই শারদ অর্ঘ্য অর্থাৎ পত্রিকা গানের বই নিয়ে। শারদ অর্ঘ্যে এই রেকর্ডের পাতাগুলো জমজমাটভাবে কত মানুষের উদ্যমের ফসল তার প্রামাণ্য দলিল। আর এলপিতেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিংবা অজয় ভট্টাচার্যর কাব্যগীতি উপহার পেয়েছিল সঙ্গীত রসিকরা। মহার্ঘ রেকর্ড কেনার সামর্থ্য নেই, তাই শারদ অর্ঘ্যতেই বাংলা চিনেছে ভারত বিখ্যাত সব শিল্পীদের। শচীন দেব বর্মন, লতা মঙ্গেশকর, মান্না দে, মোহাম্মদ রফির মতন অসংখ্য অসংখ্য শিল্পীকে। কিন্তু পরিতাপের বিষয়, সেই কালজয়ী সঙ্গীতের স্রষ্টারা অর্থাৎ গীতিকার সুরকারেরা কিন্তু পরিচিত মুখ হয়ে ওঠেননি। এছাড়া কীর্তনে গীতশ্রী ছবি বন্দ্যোপাধ্যায়, অতুল প্রসাদী গানে কৃষ্ণা চট্টোপাধ্যায়, ছোটদের গানে সনৎ সিংহের অনুরাগীও ছিল অনেকে। দীর্ঘদিন তাদের একই ছবি ছাপা হতো। অন্যদিকে ভানু বন্দ্যোপাধ্যায়ের ছবিতেই হাস্য কৌতুকের আভাস। বেহালায় দিলীপ রায়, ইলেকট্রিক গিটারে সুনীল গঙ্গোপাধ্যায়, অন্যান্য যন্ত্রসঙ্গীতে ভি বালসারা, ওয়াই মুলকিরা কোন কোন বিখ্যাত গান রেকর্ড করলেন তার উল্লেখ থাকত। হিন্দি চিত্রগীতিও থাকত তাতে। বিপরীতভাবে মিন্টু দাশগুপ্তের প্যারোডি গানও বেশ জনপ্রিয় ছিল, বিশেষত তরুণ প্রজন্মের কাছে। তবে সেই প্যারোডির ছন্দই ধরিয়ে দিত তা কোন গানের অনুসরণে, কখনোই মূল গানটির উল্লেখ থাকত না। পুজোয় বাইরে বেড়াতে যাওয়া বাঙালির অনেকেই হোল্ডারের সঙ্গে, হ্যাঁ হোল্ডলের সঙ্গে, শারদ অর্ঘ্য বুঁচকায় সঙ্গে নিতেন। অন্য চালু গানের সুরে নতুন প্যারোডি ট্রেনের কামরায় একেবারে হই হই ফেলে দিত। সম্ভবত 1988 সালে শেষ শারদ অর্ঘ্য প্রকাশ করা হয়েছিল, কারণ নতুন প্রযুক্তিতে বাজারে ক্যাসেট যুগ শুরু হয়েছে। একটা ক্যাসেটে 10-12 গান, তাই আস্তে আস্তে একসময় গানের বই সেই শারদ অর্ঘ্য গেল হারিয়ে।

প্রায় শেষ মুহূর্তে কিছু হোয়াটসঅ্যাপে সে পৌঁছয়, জানি না কতগুলো পড়তে পারবো, একটু বলি তার মধ্যে। তার মধ্যে পাঠিয়েছেন সাধন মুখোপাধ্যায় অরবিন্দনগর বাঁকুড়া থেকে, বলছেন যে আমি চিঠি লিখব আমার প্রিয় গায়ক দীপক মৈত্রকে, যিনি মাত্র দুটি গান আমাদের উপহার দিয়েছিলেন, তারপরেই অকালে চলে গিয়েছিলেন। আর লিখবেন, সম্বোধন করবেন প্রিয় দীপক বাবু বলে, আর শেষে লিখবেন আপনার গুণমুগ্ধ এক গান পাগল সাধন মুখোপাধ্যায়। কার্তিক মণ্ডল, দাউদপুর থানা সন্দেশখালি জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে বলছেন যে আমি উত্তম কুমারকে চিঠি লিখতে চাই। পাঠিয়েছেন চন্দ্রাবলী সেন বালিগঞ্জ থেকে, বলছেন আমি চিঠি লিখব মনের মেলোডিকে, সম্বোধন করব আমার সুরের সোনার খনি বলে, আর শেষ করব সুরে তালে ছন্দে আনন্দে ভালোবাসায় লিখে। নিশাকর ধর বলছেন যে বেশ, পার্টিসিপেট করতে পারেননি, ভাল লাগছে শুনতে, এইটুকু জানিয়েছেন। আর কিশোর বালি কাওড়া থেকে বলছেন যে প্রথম চিঠি লিখে তিনি ওই মনের মতো গান মনে রাখার কথাকে লিখেছিলেন, আর স্মৃতিচারণ করেছেন, কিন্তু সেটা জানতে চাইনি আজ। তাহলে আজ মনের মেলোডি এই পর্যন্তই, সঙ্গে ছিলাম আমি তাপস, আবার কথা হবে, দেখা হবে, ভালো থাকবেন।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জঙ্গি তহবিলে অর্থ যোগান, নিয়োগ ও মৌলবাদের আঁতুড়ঘর ধ্বংস করে ফেলার জন্য এসসিও সদস্যভুক্ত দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে ভাষণ দেন। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অর্থনীতির প্রশংসা করেছে। ভারত সিন্ধু জল চুক্তি নিয়ে বিশ্বব্যাংক গঠিত কোর্ট অফ আর্বিট্রেশন বা সালিসি আদালতের নির্দেশ মানবে না বলে জানিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় পশ্চিমবঙ্গে নতুন বাড়ি তৈরির জন্য 53 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। নেপালে সাম্প্রতিক হড়পাবানে নিহত ভারতীয় পর্যটকদের দেহ যথাযথ প্রমাণের পরিপ্রেক্ষিতে নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হবে বলে ভারতীয় দূতাবাস জানিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী

0: বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। কলকাতা মহানগরী সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টিতে জনজীবন ব্যাহত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে ভাষণে সকল সদস্য দেশগুলির প্রতিনিধিদের জঙ্গি তহবিলে অর্থ যোগান, নিয়োগ ও মৌলবাদের আঁতুড়ঘর ধ্বংস করে ফেলার আহ্বান জানিয়েছেন। শ্রী মোদী বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সংঘর্ষ ও যুদ্ধ চলছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যুদ্ধ ও সংঘর্ষ কোনো সমস্যার সমাধান নয়, যে কোনো ধরনের বিবাদ বিতর্কের সমাধান কূটনীতি ও আলোচনার মধ্য দিয়ে আসতে পারে বলে তিনি মত ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, বাণিজ্যকে মসৃণ করে তুলতে পারে এমন পন্থার উদ্ভাবন ও বাজারকে যুক্ত করার যে কোনো উদ্যোগকে ভারত সমর্থন জানায়। তবে এই সমস্ত উদ্যোগে সব দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান রক্ষা করতে হবে। শ্রী মোদী তাঁর ভাষণে বলেন, গত বছর ভারত সাংহাই সহযোগিতা সংগঠন সিভিলাইজেশন ডায়ালগ ফোরাম গড়ে তোলার প্রস্তাব দিয়েছিল। তিনি আনন্দের সঙ্গে জানান, চলতি বছরে ভারতে এই ফোরামের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% হারে বৃদ্ধি পাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অর্থনীতির প্রশংসা করেছে। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের বরিষ্ঠ ডেপুটি প্রেস সেক্রেটারি কুশ দেশাই বলেছেন, ভারতের মজবুত ও স্থিতিশীল অর্থনীতির পরিচায়ক হল এই বৃদ্ধি।
1: I think you've seen a lot of work by the president and his ambassador to India, Sergio Gore, work on trying to get more American businesses to invest in India and to get Indian businesses to invest here in the United States. And so president and administration are very keen to grow and develop that bilateral trade and economic relationship.
0: তিনি বলেন, ভারতের বৃহৎ এবং সম্প্রসারিত অর্থনীতি মার্কিন কোম্পানি ও বিনিয়োগকারীদের জন্য বড় সুযোগ দিয়ে থাকে। মার্কিন প্রশাসনও ভারতে আরও বেশি বিনিয়োগে উৎসাহী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিডিপি বৃদ্ধির হারকে এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলে বাধা এবং আন্তর্জাতিক অনিশ্চয়তা সত্ত্বেও এই সাফল্য দেশের জনগণের সম্মিলিত শক্তির প্রতিফলন।
2: देशवासियों को बहुत बहुत बधाई। 7.8% ग्रोथ, देश खुशियों से भर गया। देशवासियों को मैं बधाई देता हूं उनके संकल्प शक्ति के लिए, उनके पुरुषार्थ के लिए। एक सामूहिक शक्ति का एक प्रतिबिंब है। दुनिया युद्ध में डूबी हुई, चारों तरफ युद्ध की खबरें आ रही, विश्व संकटों से घिरा हुआ है, सप्लाई चेन पूरी तरह डिस्टर्ब है। 2020 में कोविड काल से लेकर अब तक कहीं पर भी स्थिरता नजर नहीं आ रही है, उसके बावजूद भी भारत तेज गति से प्रगति कर रहा है।
0: এদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, এই সাফল্যের পুরো কৃতিত্ব এই দেশবাসীর। ভারত সিন্ধু জল চুক্তি নিয়ে বিশ্বব্যাংক গঠিত কোর্ট অফ আর্বিট্রেশন বা সালিসি আদালতের নির্দেশ মানবে না বলে জানিয়ে দিয়েছে। এ ব্যাপারে ট্রাইব্যুনালের ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলে আদালতের সিদ্ধান্তকে বেআইনি বলেও খারিজ করে দিয়েছে নতুন দিল্লি। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, ভারত কখনোই ওই সালিসি আদালতের স্বীকৃতি দেয়নি, সেটির কোনো প্রক্রিয়াতেও অংশগ্রহণ করেনি, কাজেই তাদের রায়কে গ্রাহ্য করারও কোনো প্রশ্নই ওঠে না। সিন্ধু জল চুক্তিও আপাতত স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জোর দিয়ে জানিয়েছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং কেন্দ্র রাজ্য সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করার লক্ষ্যে জল শক্তি মন্ত্রক আজ নতুন দিল্লিতে দুদিনের বিভাগীয় সম্মেলনের আয়োজন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিক বিভাগীয় সম্মেলনে যে ধারণা দিয়েছিলেন তারই অঙ্গ হিসেবে এর আয়োজন করা হচ্ছে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা নেশামুক্ত ভারত। অধ্যাপক দেবাশিস চৌধুরী এবং স্বেচ্ছাসেবী সংগঠন প্রাজকের অধিকর্তা দীপ পুরকায়স্থের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব আজ শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় পশ্চিমবঙ্গে নতুন বাড়ি তৈরির জন্য 53 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। গতকাল আবাস প্রকল্পের জন্য নতুন উপভোক্তার আবেদনের প্রক্রিয়া শেষ হয়। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে, এর মধ্যে প্রায় 6.5 লক্ষ আবেদন অনলাইনে জমা পড়েছে। প্রাথমিকভাবে 15 আগস্ট পর্যন্ত সময়সীমা থাকলেও পরে তা বাড়িয়ে 31 আগস্ট করা হয়। এবার আবেদনপত্রের যাচাই বাছাই শুরু হবে। সরকারি সূত্রের খবর, কয়েক সপ্তাহ ধরে আবেদনগুলি খতিয়ে দেখে চূড়ান্ত উপভোক্তা তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে আবাস যোজনার অনুদান দেওয়া হবে। ইতিমধ্যেই বাংলার জন্য 1 লক্ষ বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্র। নেপালে সাম্প্রতিক হড়পাবানে নিহত ভারতীয় পর্যটকদের দেহ যথাযথ প্রমাণের পরিপ্রেক্ষিতে নিকটাত্মীয়

0: হাতে তুলে দেওয়া হবে বলে ভারতীয় দূতাবাস জানিয়েছে। দূতাবাস জানিয়েছে, মৃতদেহ হস্তান্তরের আগে ময়নাতদন্ত, পরিচয়পত্র যাচাই, আঙুলের ছাপ ও ডিএনএ নমুনা সংগ্রহ সহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নেপাল পুলিশ প্রকাশিত ছবি ও বিবরণ দেখে পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করতে পারলে দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দেশে দেহ ফেরানোর ব্যবস্থা করবে। সহায়তার জন্য দূতাবাসের হেল্পলাইন নম্বর হল +977-985-131-6807, +977-970-910-7500, +977-981-032-6117। রাসায়নিক ও সারমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ দুসপ্তাহব্যাপী স্বচ্ছতা পক্ষ অভিযানের সূচনা করবেন। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন ও কাপড়ের ব্যাগ এবং পুনরায় ব্যবহারযোগ্য বোতলের ব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় সারমন্ত্রক জানিয়েছে, দেশ জুড়ে চলা এই অভিযানের লক্ষ্য পরিবেশ সংরক্ষণ, কর্মক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা। চলতি বছর প্রশাসনিক কার্যকারিতা এবং ই ফাইলিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ডিজিটাল স্বচ্ছতা নিয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই উদ্যোগের আওতায় ই অফিস এবং ডিজিটাল ফাইলিং ব্যবস্থাকে সহজতর করা হচ্ছে। নতুন দিল্লিতে আজ ভারত জার্মান পরিবেশ ফোরামের চতুর্থ বৈঠকের আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং জার্মানির পরিবেশ, জলবায়ু, প্রকৃতি সংরক্ষণ ও পারমাণবিক শক্তি নিরাপত্তা মন্ত্রী কার্স্টেন স্নাইডার বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে মতবিনিময় করবেন উভয় নেতা। জম্মু কাশ্মীরের তুষারাবৃত অঞ্চলে এক মাসব্যাপী পপুলেশন এনিউমারেশন বা জনসংখ্যা গণনার কাজ আজ শুরু হচ্ছে। গণনাকারীরা ১৬টি জেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। এই অঞ্চলে ১৭ই অগস্ট থেকে ৩১শে অগস্ট পর্যন্ত সেলফ এনিউমারেশন বা স্বগণনা পর্ব চলে। মহারাষ্ট্রের নান্দেদ ও লাতুর জেলায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। নান্দেদের কিনওয়াত তালুকায় রাস্তার ধারে গতকাল একটি গাছের সঙ্গে জিপের ধাক্কায় প্রাণ হারান তেলেঙ্গানা থেকে আগত ৪ পুণ্যার্থী। সহস্রকুণ্ড ও কৈলাস টেকদিতে মহাদেবের দর্শনে এসেছিলেন তারা। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য তেলেঙ্গানায় পাঠানো হয়েছে। অন্য আরেকটি দুর্ঘটনায় ট্রাক ও মোটরবাইকের সংঘর্ষে লাতুর জেলায় মৃত্যু হয়েছে ৬ বছরের শিশুসহ একই পরিবারের ৩ জনের। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। হিমাচল প্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা ও উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উপকূলীয় ওড়িশায় নিম্নচাপের প্রভাবে নতুন করে ভারী বৃষ্টি শুরু হয়েছে। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি এখন দক্ষিণবঙ্গের পশ্চিমাংশ এবং উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত। এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় গতরাত থেকে চলেছে দফায় দফায় বৃষ্টি। আলিপুরে আজ বেলা ১১:৩০ পর্যন্ত বৃষ্টি হয়েছে প্রায় ৭১ মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জঙ্গি তহবিলে অর্থ যোগান, নিয়োগ ও মৌলবাদের আঁতুড়ঘ ধ্বংস করে ফেলার জন্য এসসিও সদস্যভুক্ত দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ৭.৮% বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। খবর শেষ হলো, এর পরের খবর।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে বিশাল শর্মা। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज किर्गिस्तान की राजधानी बिश्केक में शंघाई सहयोग संगठन के 26वें शिखर सम्मेलन को संबोधित किया। इस अवसर पर उन्होंने सभी सदस्य देशों से आतंकवाद के वित्त पोषण, आतंकवादियों की भर्ती, कट्टरपंथ और सुरक्षित पनाहगाहों के पूरे तंत्र को ध्वस्त करने का आह्वान किया। प्रधानमंत्री ने कहा कि आतंकवाद पर दोहरे मापदंड के लिए कोई जगह नहीं है। ब्यौरा हमारे संवाददाता से।
2: शंघाई सहयोग संगठन के शिखर सम्मेलन को संबोधित करते हुए प्रधानमंत्री मोदी ने विश्व के विभिन्न भागों में जारी संघर्षों पर चिंता व्यक्त करते हुए कहा कि युद्ध और संघर्ष किसी समस्या का समाधान नहीं है तथा सभी विवादों का समाधान संवाद और कूटनीति के माध्यम से किया जाना चाहिए। प्रधानमंत्री ने कहा कि भारत उन सभी प्रयासों का समर्थन करता है जो बाजारों को जोड़ते हैं, व्यापार को सुगम बनाते हैं और विकास के नए रास्ते खोलते हैं।

0: আকাশবাণী এফএম গোল্ড, খাঁটি সোনা।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশু মহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31

0: অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: 100.1 FM গোল্ডে তোমায় গান শোনাবো, আর একেবারে বৃষ্টি ভেজা দিনে গান শোনাতে চলে এসেছি আমি কৃষ্ণা,
1: আমি এমিলিয়া,
0: আর আমরা দুজনে মিলে সত্যি সত্যি খুব কষ্ট করে আজকে আসতে হয়েছে, কারণ বেশ বৃষ্টি। আর এসে দেখলাম যেটা, যে আপনাদের পছন্দের গানে বৃষ্টি বেশ শোভা পেয়েছে আর কি। মিলিয়ে মিশিয়ে অনেক অনুরোধ, আপনাদের অনুরোধ শোনাতেই আসা। আমরা প্রথমে কি শুনবো এমিলিয়া?
1: না, বৃষ্টির সময় বলছো বটে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা, মানে এই যে ভাদ্র আশ্বিন, এটা তো শরতের আকাশ হওয়ার কথা, সেই শরতের তুলনায় একটু বেশি বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম শরতের গান দিয়ে শুরু করি।
0: আচ্ছা বেশ।
1: প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনতে চেয়েছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, কবিতা সিংহের কথায়, কালীপদ সেনের সুরে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: শুনছিলাম ললিতা ধর চৌধুরীর কণ্ঠে গান, শুনতে চেয়েছিলেন ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে ধীরেন বসাক, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে ললিতা ধর চৌধুরীর গান শুনছিলাম।
1: এরপরে আমরা যে গানে যাব তিনি দ্বিজেন মুখোপাধ্যায়। কে শুনতে চেয়েছেন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান? একটু শুনে নি। হ্যাঁ, সঞ্জিত পাল, গৌরীপুর, হাওড়া থেকে।
0: শলিল চৌধুরীর কথা সুরে দ্বিজেন মুখোপাধ্যায়।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়েছেন প্রণবেশ প্রামাণিক কাটাবেড়িয়া থেকে, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: আমরা এর পরের গানে যাব। পরের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনব, ছবির নাম শেষ পর্যন্ত।
1: গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, শিল্পীর নিজের সুরে। আর শুনতে চেয়েছেন
0: শীতল নস্কর, গৌরব নস্কর, শেফালী নস্কর, জয়পুর বিল বালি হাওড়া থেকে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ, গল্প পাঠানোর শেষ তারিখ 25 সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold-এ।
1: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold-এ। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: কানন দেবীর কণ্ঠে গান শুনছিলাম লাগুক দোলা। এই গান যতবার শুনি ততবার শুনতে ইচ্ছে করে। কে শুনতে চেয়েছিলেন
1: গানটি? শুনতে চেয়েছিলেন তুহিন শুভ্র মুখোপাধ্যায় হুগলি থেকে। শৈলেন রায়ের কথায় কমল দাশগুপ্ত সুরে শেষ উত্তর ছবি থেকে কানন দেবীর কণ্ঠে গান শুনছিলাম। চলে যাই মান্নাদের কণ্ঠে একটি গানে, কারণ এই যে বর্ষার আবহাওয়া সেটা আবার মনে করিয়ে দেবে গানে গানে, মান্নাদে মনে করিয়ে দেবেন। এই গান শুনতে চেয়েছেন পুতুল ঘোষাল, ব্রততী সুপ্রীতি ও সুভাষচন্দ্র ঘোষাল, গোপীনগর সন্তোষীতলা হরিপাল হুগলি থেকে। মান্নাদের কণ্ঠে গান।

বর্ষা তুমি ঝরো না গো এমন ঝরে, এই গানটি শুনছিলাম মান্নাদের কণ্ঠে। এরপরেও কিন্তু বর্ষার গান বাবুনি বাচ্চু ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে শুনতে চেয়েছেন, এমনই বর্ষা ছিল সেদিন। যদিও তিনি বলেছেন বেগম আক্তারের কণ্ঠে, কিন্তু বেগম আক্তারের কণ্ঠে তো গানটি আমাদের সংগ্রহে নেই। ফিরোজা বেগমের কণ্ঠে গানটি শোনাই আপনাকে।

0: মেম সাহেব ছবির গান শুনবো এবার আমরা, তাই তো?
1: অসীমা ভট্টাচার্যর কণ্ঠে, আর সুর দিয়েছিলেন তিনি। শুনতে চেয়েছেন রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া 5 থেকে।

0: একটা তথ্যের জন্য আমরা ক্ষমা প্রার্থী। মেম সাহেব ছবির গান এবং মেম সাহেব ছবির কম্পোজার ছিলেন অসীমা ভট্টাচার্য,
1: মিউজিক ডিরেক্টর ছিলেন অসীমা ভট্টাচার্য।
0: কিন্তু যে গান আমরা শুনে নিচ্ছিলাম সেটি অতুল প্রসাদ সেনের।
1: অতুল প্রসাদী গানের পরে একটা সিনেমার গানে যাব না, তরুণ বন্দ্যোপাধ্যায়ের গান আগে শুনে নি। তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গান, মিল্টু ঘোষের কথায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে।
0: হ্যাঁ, এবং এটা বলি যে এই 2026 আঠাশে অগস্ট তরুণ বন্দ্যোপাধ্যায় 100 বছর পূর্ণ করলেন।

0: আমাদের ফোনের বন্ধুর অনুরোধ শুনে নিচ্ছিলাম আমরা তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে তোলপাড় তোলপাড় মোড়ের কথা অপূর্ণা মজুমদার সিঙ্গুর থেকে এ গান শুনতে চেয়েছিলেন।
1: শ্যামপুর হুগলি থেকে মাধব পালের অনুরোধে আশা ভোসলে। ছবি একান্ত ছবি আপন আমার আপন মুকুল দত্তের কথায় আর ডি বর্মনের সুরে।

0: একদম শেষ গানে চলে যাব, নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে একটি গান শুনব। জয়দীপ রায় বাঘাযতীন থেকে এই গান শুনতে চেয়েছেন, যদিও আজ যে গানের অনুরোধ তিনি করেছেন সে গান আমাদের সংগ্রহে এই মুহূর্তে নেই, কিন্তু ভীষণ ভীষণ কাছের একটি গান, মনের একটি গান জয়দীপ রায়কে শুনিয়ে দিই আমরা সকলে মিলে শুনি, কারণ আজকে নচিকেতা চক্রবর্তীর জন্মদিন।
1: আর সেই সঙ্গে আমরা সুরেলা সফর নিয়ে 2:30 মিনিটে ফিরব। আপাতত তোমায় গান শোনাবো থেকে টাটা বাই বাই।

0: আকাশবাণী এফএম গোল্ড, খাঁটি সোনা।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress. Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Olivia Nursing Home. Olivia Nursing Home, Domdom, Nagir Bazar. অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
4: হান্ড্রেড পয়েন্ট ওয়ান FM গোল্ডে সুরেলা সফর। আপনাদের সঙ্গে রয়েছে কৃষ্ণা এবং এমিলিয়া। আর প্রথমেই বলি যে দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার সতর্কবার্তা। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাতের পরিমাণ 7 থেকে 20 সেন্টিমিটার যেসব জায়গায় রয়েছে আগামীকালের জন্য কলকাতা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, এবং 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের আরও কিছু জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যাবে মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপর দিয়ে। এবং দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কিছু জায়গায় এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যাবে। আগামীকালের জন্য আবহাওয়ার এই সতর্কবার্তা। আজকের দিনটিও বৃষ্টি ভেজা দিন, কিন্তু যে যে জায়গার কথা বললাম, কলকাতা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলার মানুষরা একটু সতর্ক থাকবেন। ঘোষণাটি শেষ হলো।
3: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ ডিরেক্টর স্কাট, ডিরেক্টর স্কাট।

0: সুরেলা সফরে মাঝে মাঝে আমরা এমন কাউকে নিয়ে আসি যিনি প্রায় বিস্মৃত। হয়তো গানটা শুনলে মনে পড়ে, হ্যাঁ এই গান কোথায় শুনেছি কোথায় শুনেছি, কিন্তু ছবির পরিচালককে সেটা সবসময় মনে পড়ে না। কিন্তু আজ মঙ্গলবার, আপনারা যারা সুরেলা সফরের সঙ্গে থাকেন তারা জানেন যে 100.1 FM গোল্ডে আমরা আজকে সিনেমার পরিচালকদেরই নিয়ে আসি, ডিরেক্টর্স কাট সুরেলা সফর। এবং আজকে যাকে নিয়ে আমাদের পথ চলা, তিনি খুব পুরনো মানুষ, পুরনো ডিরেক্টর মেহবুব খান। হ্যাঁ, তার একটি ছবির নাম বললে হয়তো আপনারা চিনতে পারবেন, কিন্তু সেই ছবিটির নাম আমরা এখনও বলছি না। কিন্তু তার আগেও বেশ কিছু ছবি তার রয়েছে, এবং 50-এর দশক বা 40-এর দশক, মানে 40 এবং 50-এর দশকে এমন একজন পরিচালক যিনি খুব সামান্য প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং খুব সামান্য শিক্ষাকে অবলম্বন করে বলিউডে একটা বিশাল জায়গা করে নিয়েছিলেন। একটা সময় বোম্বেতে মেহবুব খানকে নিয়ে কথা হতো, আজকে তাকে নিয়েই আমাদের পথ চলা। এবং এই জন্যই পথ চলা যে এই মাসেই 9ই সেপ্টেম্বর তার জন্মদিন, তো আজকে আমরা মেহবুব খানকে নিয়ে থাকবো।
1: আর যে গান দিয়ে শুরু করেছিলাম, মেহবুব খানের ট্রিবিউট বলা যায় আজকে, তো যে গান দিয়ে শুরু করেছিলাম ইলান, 1947-এর একটা ফিল্ম, যে বছর ভারতবর্ষ মানে আমরা স্বাধীন হয়েছি সেই সময়ের একটা ছবি। আর সেই ছবিটা অবশ্যই হাইয়েস্ট গ্রসিংয়ের তালিকা একটা জায়গা তো করেই নিয়েছিল। আর এই ছবিতে কাস্টে যাদেরকে আমরা পেয়েছিলাম, বারবার তার ছবিতে

0: আজকে কাস্ট হিসেবে আমরা পরবর্তী সময়ও বা তার আগে পেয়েছি, আগে তিনি তো শুরু করেছেন অনেক তা আগে, সুরেন্দ্রকে পেয়েছি, মনোয়ার সুলতানাকে পেয়েছি। সুরেন্দ্রকে আমরা তার আগের ছবিগুলোতেও পাব। আর এই যে মুম্বাইতে চলে আসা, অর্থাৎ তখনকার বোম্বাইতে চলে আসা, সেটা কিন্তু নিজের একটা তাগিদে, প্যাশনে, মানে একটা সময় তিনি বাড়ি থেকে পালিয়ে গেছিলেন বোম্বাইতে, মানে অধুনা মুম্বাইতে। হয়তো টিনসেল সিটি তাকে প্রথম থেকে হাতছানি দিত, তো যেহেতু পালিয়ে গেছে, বাবা তাকে ঘরে বাঁধবার জন্য বিয়ে দিলেন, কিন্তু তাতেও হলো না, স্ত্রী সন্তান রেখে আবার মুম্বাইতে পাড়ি দেওয়া। আর তার আগে ছোটবেলায় তার যে ঘটনাটা, চলচ্চিত্রের প্রতি টান কীরকম ছিল, বাবা পুলিশ বিভাগে কাজ করতেন আর সেই জন্যেই প্রেক্ষাগৃহে সিনেমা দেখার সুযোগ পেয়ে যেতেন, আর মনে অভিনয়ের স্বপ্ন তো ছিলই সেই সিনেমাগুলো দেখতে দেখতে। ধীরে ধীরে যখন তিনি ডিরেক্টর হয়ে যান, সেই সংগ্রামের পথটাও খুব সহজ ছিল না। আর তুমি যেটা বললে যে স্বল্প শিক্ষা, যেরকমভাবে আসে, খালি হাতে চলে আসেন, তারপর স্ট্রাগল করে এরকম একটা জায়গা করে নেন,
1: ওই যে আলোর শহর, সেই আলোর শহরে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে, এবং একটা সময় খুব সামান্য কাজ করতেন, খুব সামান্য কাজ। এবং চন্দ্রশেখর বলে একজন, তিনি দক্ষিণের ডিরেক্টর, তার সঙ্গেও তিনি নাড়া বেঁধেছিলেন বলা চলে, যে কাজ শেখবার জন্য, এবং ইউনিটে গিয়ে পড়ে থাকতেন, স্টুডিওতে গিয়ে পড়ে থাকতেন কীভাবে পরিচালনা হচ্ছে এটা দেখার জন্য। আমরা একটা গান শুনি, তবে হ্যাঁ, গান কিন্তু আমরা একদম ক্রোনোলজিক্যালি শুনছি না যে 40-এর দশক, 50-এর দশক এরকম, কারণ খুব স্বল্প ছবি তার, আন্দাজ, আন, আমার, এবং যে ছবিটার কথা বলছিলাম, মাদার ইন্ডিয়া। কিন্তু তারও আগে আরও কয়েকটা ছবি রয়েছে, আমরা বরঞ্চ আন্দাজের একটা গান শুনে নিই।
0: বেশ।

0: 1949 সালের ছবি, তারও আগে তিনি ছবি করেছেন বটে, কিন্তু আন্দাজে তিনি কাকে কাকে পেলেন? নার্গিস রাজ কাপুর এবং সঙ্গে দিলীপ কুমার। নার্গিস নিনা এবং সে ঘোড়ায় চড়া শিখছিল এবং সেই ঘোড়া থেকে পড়ে যায়, তাকে একটি একজন যুবক এসে উদ্ধার করে, তার নাম সেই দিলীপ কুমার। এবং এই ছবিতে দিলীপ কুমার দিলীপ নামেই, তো দিলীপ এবং নিনার মধ্যে একটা সম্পর্ক তৈরি হবার কথা, কিন্তু সেটা একমুখী সম্পর্ক। দিলীপ ভালোবাসতে থাকে কিন্তু নিনা তাকে খুব একটা ভালোবাসে না, কারণ তার মানে বিয়ে ঠিক হয়ে আছে রাজেনের সঙ্গে, রাজেন থাকে লন্ডনে, সে রাজ কাপুর। এবং এইরকম একটা পারিবারিক এবং মানে পারিবারিক মেলোড্রামা, এবং তারপর নানা ঘটনা ঘটে, নানা রকমের ব্যাপার হয় এবং বিচারালয়ের একটা বিশাল ভূমিকা সেখানে আছে, এবং তাদের রাজেন এবং নিনার একটি মেয়ে হয়, তার সঙ্গে দিলীপের একটা খুব মিষ্টি সম্পর্ক তৈরি হয়। এই সমস্ত কিছু নিয়ে মেহবুব খান তৈরি করেছিলেন আন্দাজ।
1: এবং মেহবুব খানের ছবিগুলো যদি আমরা দেখি, বিভিন্ন জনরা, মানে সেটা মেলোড্রামা হতে পারে, তবে সবথেকে যেটা বড় সেটা হচ্ছে যে মেয়েদেরকে একটা তার স্বকীয় জায়গায় দেখানো, সেই সময় দাঁড়িয়ে, মানে 50-এর দশকে একটা মেয়ে স্ট্রং যে উইমেন ক্যারেক্টার, সেই ব্যাপারটা কিন্তু তার ছবির জন্য বিশেষ একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং তিনি যখন তাকে যখন চুজ করেন একজন দক্ষিণের ডিরেক্টর চন্দ্রশেখর, তখন কিন্তু মানে মেহবুব খানের যে সিনেমা সংক্রান্ত যে নলেজ, সেই জ্ঞানটাই মুগ্ধ করেছিল তাকে, এবং সিনেমার এক্সট্রা হিসেবে তিনি নেওয়ার সিদ্ধান্ত নেন। আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে যখন কাজ শুরু করছেন, তখন কিন্তু আমাদের ফিল্মের সাইলেন্ট ফিল্মেরা চলছে, সেই সাইলেন্ট ফিল্মে তিনি কাজ করতেন এবং তার প্রথম ছবি আল হিলাল বা জাজমেন্ট অফ আল্লাহ 1935-এ, যখন আমরা স্বাধীনও হইনি। এরপর তিনি যে ছবিগুলো করেন, যেমন ধরো ডেকান কুইন বা একই রাস্তা, বিশেষ করে ডেকান কুইন, সেখান থেকে মানে তার শুরুর ছবিগুলো থেকেই বুঝতে পারছি আমরা যে খুব একটা শক্তিশালী নারী চরিত্রকে তিনি তার সিনেমায় আনার জন্য তার যে দক্ষতা, সেটা পরবর্তী সময় ভীষণভাবে প্রশংসিত মাদার ইন্ডিয়ায় প্রতিফলিত হবে। কিন্তু শুরুটা আমরা বলতেই পারি ডেকান কুইন 1936-এর একটি ছবি। আমরা আরেকটা গান শুনে নেব,
0: এবং এই ছবিতে মুকেশ কণ্ঠ দিয়েছিলেন লতা মঙ্গেশকর নার্গিসের জন্য এবং মোহাম্মদ রফি রাজ কাপুরের জন্য। তো মেহবুব খানের ছবির একটা খুব বড় জায়গা হলো নাসাদের সুর। এখানেও নাসাদের সুর এবং মজরু সুলতানপুরীর লেখা।

0: মেহবুব খান, যে আস্তে আস্তে বোম্বেতে একটা মানে যথেষ্ট স্থায়ী জায়গা করছেন, সেটার মানে প্রমাণ হলো আর কিছুদিন বাদে, মানে 1949-এর ছবির গান আমরা শুনছিলাম, 1952 সালে জুলাই মাসে আন রিলিজ করলো এবং আন টেকনিক্যালের ছবি। পরবর্তীকালে এটা 16mm গেভা কালারে শ্যুট করা হয়েছিল এবং টেকনিক্যালারে বড় করা হয়েছিল। এবং আন সেই সময় সব থেকে বেশি, মানে তখন তো এইভাবে মানে সদ্য আমরা সাদা কালো ছবি থেকে রঙিন ছবির দিকে আমাদের যাত্রাপথ, এবং যার ফলে ব্যয়বহুল চলচ্চিত্র বলতে যা বোঝায় সেটা আন। এবং কিন্তু আন হায়েস্ট গ্রসিং ছবি সেই সময়কার, দেশীয় এবং আন্তর্জাতিক দুটো ক্ষেত্রেই সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রে পরিণত হয়েছিল এবং 17টি ভাষায় সাবটাইটেল হয়, 28টি দেশে মুক্তি পেয়েছিল, যার মধ্যে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জাপান।
1: এবং মেহবুব খান যেহেতু হলিউড মুভি দেখতে ভীষণ ভালোবাসতেন আর দেখার সুযোগও হয়ে যেত, আগেই বলেছি বাবা পুলিশে চাকরি করতেন, তো তার ছবিতে একটা গ্র্যান্ডার থাকে এবং সেই গ্র্যান্ডারটা কিন্তু বাস্তবকে ছাপিয়ে নয়, বাস্তবের প্রতিফলন, কিন্তু সেটা একটা গ্র্যান্ডার থাকে। কেন বলছি না, আন কিন্তু একটা অ্যাডভেঞ্চার ফিল্ম এবং এই ছবি নাদিরার ডেবিউ রোল ছিল, মানে নাদিরার মানে তিনি ইন্ট্রোডিউসড হয়েছিলেন ছবিতে। আর শুধু নাদিরা নয়, এমন কিছু নাম যেটা বললেই আমরা একদম ও মানে দারুণ এই ব্যাপারটা চলে আসে, হ্যাঁ সেই রকম, যেরকম দিলীপ কুমার, এমনকি রাজ কাপুর,
0: নিম্মি,
1: হ্যাঁ নিম্মি, এবং নাদিরার কথা তো বললাম, নার্গিসের কথা তুমি বলেছ, সুনীল দত্ত, রাজেন্দ্র কুমার, এমনকি রাজ কাপুরের মতন এই রকম বড় নাম, তাঁদেরকে তিনি সেই সময়ে কেরিয়ারের একদম শুরুর দিকে সুযোগ দিয়েছেন, কেউ কেউ ডেবিউ করেছেন, যেরকম আমরা নাদিরার কথা বলছিলাম। এইভাবে কিন্তু তিনি মেন্টর, তখন যাদের মেন্টর হয়েছেন তারা পরবর্তীকালে একটা বিশাল বড় মানে সিলভার স্ক্রিনে জল জল করেছে যে নামগুলো।
0: এবং এই ছবির যে গ্র্যান্ডারের কথাটা তুমি বলছিলে না, একটা হলো সেই সময় রাজ পরিবারগুলো, মানে আমরা সদ্য স্বাধীনতা পেয়েছি, তো আমাদের নির্বাচন হয়েছে, সদ্য স্বাধীনতা পেয়েছি, এবং আস্তে আস্তে রাজ পরিবারগুলো তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই এই এই ছবিতে রাজ পরিবারের একটা জায়গা রয়েছে, আরও একটা জায়গা রয়েছে, সেটা একটা খুব মজার, মানে আমার খুব মজা লাগছিল যে যেহেতু একটা সময় ঘোড়ার নাল সংক্রান্ত একটা ছোট্ট চাকরি করতেন বোম্বেতে এসে,
1: এই কাজটা নিয়ে মুম্বাইতে
0: আসা, মানে মুম্বাই আমরা বলবো না, বোম্বেতে আসা, তো সেই বোম্বেতে তার ছবিতে এখানেও কিন্তু ঘোড়া, এবং মানে প্রেমিক যিনি দিলীপ কুমার, তিনি রাজশ্রীর ঘোড়াকে বশ করার চেষ্টা করছেন এবং তাদের দুজনের মধ্যে একটা মানে সম্পর্ক তৈরি হচ্ছে। রাজকুমারীর অহংকার, তার অনুভূতি প্রকাশ করতে তিনি পারছেন না, এবং সামসেরের সঙ্গে তার পরবর্তীকালে একটা সম্পর্ক হচ্ছে, এবং রাজপরিবার, এই সব কিছু মিলে আনের গল্প কিন্তু একেবারে ওই যে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন দেশে ভীষণভাবে জনপ্রিয় হলো। আমরা একটা গান শুনি এবং সেই গান শুনতে শুনতেই আমাদের খবরের বিরতিতে যেতে হবে।
1: একদম
0: মাহমুদ রফি।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress. Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold-এ সুরেলা সফর সুরেলা সফর
2: আকাশবাণী কলকাতা একটি ঘোষণা শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই স্ক্রিনিং হবে আবৃত্তি কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায় এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে গ্রুপের যিনি

লিডার, তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টার।

0: ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: সুরেলা সফরে আজ ডিরেক্টরস কাট।

0: ফিরে এলাম আমরা 100.1 FM গোল্ডে, এবং স্টুডিওর ঘড়ি বলছে 3:20 কৃষ্ণা এবং এমেলিয়া আপনাদের সঙ্গে রয়েছে। আর যেহেতু দীর্ঘ বিরতির পর ফিরলাম, সেই জন্য এইটুকু বলে দিই যে মেহবুব খান, ডিরেক্টর মেহবুব খানকে নিয়ে আমরা আজ রয়েছি। তার বিভিন্ন ছবি, যদিও এটা বলা ভালো যে পরবর্তীকালে তিনি মেহবুব খান প্রোডাকশন হাউস তৈরি করেন, এবং তিনি অনেক ছবি তার প্রোডাকশন, কিন্তু আজকে পরিচালক মেহবুব খান।
1: একদম। আর পরিচালক মেহবুব খানের বিখ্যাত ছবিগুলোর মধ্যে অন্যতম কিন্তু, মানে যদি মাদার ইন্ডিয়া বাদ দিই তাহলে কিন্তু যে কটা তার বিখ্যাত ছবি, তার মধ্যে আন্দাজ, আন, আনোখি আদা, আনমাল ঘড়ি, এইগুলো কিন্তু আসেই। আমরা এখনো পর্যন্ত আনোখি আদার গান শুনিনি, উমা দেবীর কণ্ঠে শুনিনি আনোখি আদা।
0: হ্যাঁ, এটাও সেই ওই ধনী এবং দরিদ্রের একটা সম্পর্ক, এবং সেই সময় আসলে ছবির গল্প কীরকম হয় যে একটা সমাজ, সেই সমাজের প্রতিফলন হয়, সেই জন্যই ওই ধনী এবং মানে দরিদ্রের মধ্যে যে একটা উচ্চবচতা এবং তাদের মধ্যে যে একটা সম্পর্কের দ্বন্দ্ব, তাই প্রকাশ পেয়েছে আনোখি আদাতে।

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দূর।
0: সুরেলা সফরে আজ ডিরেক্টরস কাট, ডিরেক্টরস কাট।
2: ডিরেক্টরস কাটে আজকে মেহবুব খান, আপনাদের তো আগেই বলেছি, এবং 1954 ছবি। আমরা কিন্তু চারের দশকে ছিলাম, জাম্প করে 1954, এবং যে ছবিটার কথা বলতে বসেছি সেই ছবিটার বক্তব্য, মানে সেখানে ধর্ষণের মতো একটা বিতর্কিত বিষয় নিয়ে এই ছবিটি তৈরি। সেটা হয়তো আজকের দিনে খুব একটা বড় কিছু নয়, কিন্তু এটা ভেবে দেখা উচিত যে 1954-তে তিনি আমার করছেন, এবং হিন্দি ভাষার রোম্যান্টিক ড্রামা চলচ্চিত্র, যেখানে একজন মানে কাহিনী আবর্তিত হয়েছে এইভাবে যে উচ্চবিত্ত আইনজীবী যিনি দিলীপ কুমার, দিলীপ কুমার মেহবুব খানের ছবিতে বারবার এসেছেন, এবং তার যে বাগদত্তা তিনি খুব নারীবাদী, ফেমিনিস্ট, তিনি সমাজকর্মী অঞ্জু রায়, মধুবালা এবং সানিয়া নিম্মি, এদের একজন মানে এদেরকে কেন্দ্র করে। নিম্মি কিন্তু খুব দরিদ্র, মানে এই তিনজনকে কেন্দ্র করে একটি ছবি, এবং সেখানে ধর্ষণ একটা খুব বিতর্কিত একটা বিষয়, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে দিলীপ কুমারের মনের ভেতর যে অন্তর্দ্বন্দ্ব সেটা তিনি ফুটিয়ে তুলেছেন আমারে। এবং এখানে অনেকেই ছিলেন, কিন্তু খুব মূল চরিত্রে ছিলেন মধুবালা, দিলীপ কুমার এবং নিম্মি।

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
1: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
0: সুরেলা সফরে আজ ডিরেক্টর স্কাট, ডিরেক্টর স্কাট।

0: আনমল ঘড়ির গান শুনছিলাম, এবং হাইস্ট গ্রসিং ফিল্ম বলতে মেহবুব খানের একটা অন্যতম ছবি হচ্ছে এই ছবি আনমল ঘড়ি। এখানে স্টারকাস্টে আমরা নূরজাহানকে পেয়েছিলাম, তার যে গানটা যাওয়া হ্যায় মহব্বত, পরবর্তী সময় ফানি খানে, মানে এতগুলো বছর পর 2008 সালের একটা ছবিতে নূরজাহানের সেই যাওয়া হ্যায় মহব্বত হাসিন হ্যায় জামানা সেই গানটা ব্যবহৃত হচ্ছে। তার মানে ভেবে দেখো যে এইগুলো কতখানি যুগোত্তীর্ণ।
1: হ্যাঁ, একদমই তাই। মাহবুব খানের প্রত্যেকটা ছবি কিন্তু, এবং যেভাবে তিনি তার গল্পকে সাজিয়েছেন, যেভাবে গল্পকে কাস্ট করেছেন, সেটা সত্যি সত্যি যুগোত্তীর্ণ। এবং যে গানটা আমরা শুনে নিচ্ছিলাম মোহাম্মদ রফির, প্লেব্যাক গায়ক হিসেবে মোহাম্মদ রফির অন্যতম উল্লেখযোগ্য গান প্রথম দিককার এ গানটি।
0: একদম। এবার যেহেতু আমাদের একটু জন্মদিনের শুভেচ্ছার ব্যাপার থাকছে, আমরা যে ছবিটায় যাবই, মানে সেই ছবিটায় না গেলে মেহবুব খানকে নিয়ে একেবারে অনুষ্ঠান করারই কোনো মানে হয় না, সেই ছবির নাম মাদার ইন্ডিয়া।

0: মাদার ইন্ডিয়া, মাদার ইন্ডিয়া বলতে গেলেই সেই রাধার কথা বলতে হয়। সত্যি অনবদ্য, ছবির মূল কেন্দ্রবিন্দু রাধা, একজন দরিদ্র আত্মমর্যাদাশীল নারী এবং গ্রামের বড় হয়ে ওঠা একটি চরিত্র, কিংবদন্তি চরিত্র নার্গিসের। এবং নার্গিসের যত ছবি তার কথা বলতে গেলে যদি নার্গিস শব্দটা উচ্চারণ করতে হয় তাহলে মাদার ইন্ডিয়াও উচ্চারণ করতে হয়। এবং একের পর এক নার্গিস মানে রাধা নানা রকমের বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছে তার ছোট থেকে বড় অবস্থায়, এমনকি বৃদ্ধ অবস্থায়, এবং বন্যা, সন্তানদের মুখে অন্ন তুলে দেওয়া, তার জন্য যে কঠিন সংগ্রাম, নানা রকমের সামাজিক প্রতিবন্ধকতা, এই সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে সহ্য শক্তি এবং ত্যাগের প্রতীক হয়ে নার্গিস।
1: এবং শুধু নয়, সহ্য শক্তি, ত্যাগ এবং ন্যায়, যে অন্যায় করলে তার সন্তানকেও সে গুলি করতে ছাড়ে না, সেই রকম একটা সাহসিকতা, সেই রকম একটা দৃঢ়তার পরিচয় দেয়। এবং আমরা তার আরেকটি ছবি পেয়েছিলাম, অনেক পুরনো একটি ছবি, 1940-তে তিনি বানিয়েছিলেন ঔরত। সেই ঔরত ছবির ছায়াতেই এই মাদার ইন্ডিয়া আবার বানাচ্ছেন 1947-এ। এবং সাফল্যের জায়গাটা তো নতুন করে বলার কিছু নেই, যেরকম মানে বলে না যেরকম খরচ করেছেন সেরকম প্রশংসাও কুড়িয়েছেন, সেরকমভাবে মানুষ নিয়েছে। এবং সবথেকে বড় কথা যে সেই সময়ের একটা ছবি, 1957-এর একটা ছবি, একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত শুধু নয়, একটা ভোটের জন্য একাডেমি অ্যাওয়ার্ড পায় না। এই ব্যাপারটাও কিন্তু মানে একটা ভীষণ একটা গর্বের জায়গা যে এইরকম একটা ছবি, এই মানে ভারতবর্ষ সেই সময়ের ভারতবর্ষে তৈরি ছবি, একটা ভোটের জন্য সেটা পুরস্কার নাই পেতে পারে, কিন্তু এই ছবিটার যে উল্লেখযোগ্যতা। এবং আজও যখন আমরা নারীবাদী কোনো চরিত্র, নারীবাদী কোনো সিনেমা এখনও যখন ভাবি, প্রথমেই যার নাম মনে আসে সেটা মাদার ইন্ডিয়া।
0: একদমই তাই। এবং মানে এই এই ছবিতে খুব উল্লেখযোগ্য ভূমিকা ছিল সুনীল দত্ত এবং রাজেন্দ্র কুমারের, এবং পরবর্তীকালে এই ছবি থেকেই সুনীল দত্ত এবং নার্গিসের একটা আন্তরিক রসায়ন শুরু হয়। কিন্তু এছাড়াও মাদার ইন্ডিয়া আরও নানা পুরস্কার জিতে নিয়েছিল।
1: মাদার ইন্ডিয়ার আরেকটি গান শুনি লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: মেহবুব খানের ছবিতে দেশ সবসময় একটা খুব বড় জায়গা নিয়েছে। হতে পারে তিনি এমন একটা সময় ছবি তৈরি করেছেন যে সময়টা আমাদের স্বাধীনতার সময়, স্বাধীনতার পরবর্তী সময়, এবং মানুষ স্বদেশ প্রেম ভেতরে বহন করছে এবং তার প্রতিফলন বারবার করে তার ছবিতে ধরা পড়েছে। এবং এই ছবির একদম শেষের দিকে যেখানে গুলি করছেন রাধা তার সন্তানকে, তার অত্যন্ত দুর্বিনীত সন্তানকে, এবং সেই মানে তার রক্ত স্রোত বয়ে যাচ্ছে, সেটা সত্যি সত্যি মানুষের কাছে এখনও অসম্ভব একটা কী বলবো গুরুত্বপূর্ণ আবেদনমূলক এক দৃশ্য।
1: এবং দেশের কথা তুমি যেহেতু বললে, তার তার যে শেষ ছবি ডিরেকশনে সান অফ ইন্ডিয়া, সেখানেও কিন্তু দেখো নামটা শুনলেই সান অফ ইন্ডিয়া বোঝাই যাচ্ছে দেশের কথা বলছেন। এবং এই সান অফ ইন্ডিয়াতে তিনি মানে তার তিনি লিখেওছেন এর গল্প, তার লেখা পরিচালনা এবং প্রযোজনা। সেই ছবির গান দিয়ে আমরা এই পর্ব থেকে অর্থাৎ ডিরেক্টর্স কাট থেকে যাব বার্থডে সেগমেন্টে। গীতা দত্তের কণ্ঠে সান অফ ইন্ডিয়া থেকে এই গান।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress. Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
0: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold-এ সুরেলা সফর সুরেলা সফর
2: বাম্পার বার্থডে বাম্পার বার্থডে বাম্পার বার্থডে বাম্পার বার্থডে
3: 1990, হ্যাঁ, এবং এই সময় ভারতীয় গানের একটা নতুন চলন শুরু হলো। আমরা পেলাম কবির সুমনকে, এবং এই যে একটা নতুন চলন, যে গানে শুধুমাত্র আকাশ বাতাস ফুল নদী প্রকৃতির কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে আমাদের কথা। আমরা যেরকমভাবে হাঁটি চলি খাই দাই ঘুমোই, আমরা যেরকম যেরকম সমস্যা তার সামনে আমরা কিভাবে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাই, সেই সব কথা, একেবারে বাস্তব জীবনের কথা। এবং সেই সময় তরুণ সমাজ হঠাৎই নড়ে উঠল এই সুমনের গানের রেজ ধরেই। এর পরবর্তীকালে আমরা পেলাম জীবনমুখী গান, জীবনের গান, এবং সেই সময় 90 দশকের গোড়ার দিক, দীর্ঘদিনের নাছাটা চুল, মুখভর্তি দাড়ি এবং ছিপছিপে গড়ন এবং তীক্ষ্ণ একজোড়া চোখের এক গায়ককে আমরা পেলাম। যদিও গজল গান তার সম্পদ, তিনি গজল গাইতে ভালোবাসতেন, কিন্তু তাকে আমরা পেলাম জীবনমুখী গানে। তার প্রথম অ্যালবাম এই বেশ ভালো আছি তাতে একেবারে হইচই পড়ে গেল। তিনি নচিকেতা চক্রবর্তী। 1 সেপ্টেম্বর আজকে তার জন্মদিন, এবং তিনি 60 বছর পূর্ণ করলেন। সেই গায়কের কথাই বলি, তিনি বৃদ্ধ হলেন না, বনস্পতি ছায়া দিলেন এই অবধি যাচ্ছি না, তবে হ্যাঁ, তিনি বৃদ্ধ হলেন, 60 বছর পূর্ণ করেছেন। হ্যাপি বার্থডে টু ইউ নচিকেতা চক্রবর্তী। এবং তার গান শুধুমাত্র আধুনিক নয়, ছবির গানেও আমরা পেয়েছি।
4: শুনে নি তার জন্মদিনে তারই একটি গান। আর 1964 থেকে তিনি 60 ক্রস করে 62 ছুঁলেন, কিন্তু শিল্পীদের কি আর বয়স হয়, একেবারেই না।

0: 90-এর মাঝামাঝি সময়ে সেদিন চৈত্র মাস, এই ছবিটি আমাদের ছুঁয়ে গিয়েছিল এবং এই ছবিতে আমরা পেয়েছিলাম স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত এবং নচিকেতার এই ডুয়েট গানটি। কিন্তু ওই যে বলছিলাম যে তার জন্মদিন, তার কাছে আমাদের প্রত্যাশা এখনও অনেক, এই বেশ ভালো আছি, এই গানটা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ।
1: তার প্রথম প্রকাশিত অ্যালবাম। আর এই গানটা শুনতে শুনতেই আমরা সুরেলা সফর থেকে বলবো টাটা বাই বাই।
0: কৃষ্ণা এবং এমিলিয়া আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে।

এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাচারি নেই, হাজিরা কামাই নেই, শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই, সময় দেই না বলে তেলে বেগুনে জ্বলে গিন্নির রাগ নেই, টেলিফোনে ডাক নেই, শহরেতে কারফিউ, লোকজন কেউ নেই, এক চার চার ধারা ফুটপাতে থাকে যারা, কেউ কোথাও নেই, নেই নেই কিছু।

এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। ভাবার সময় আছে তবুও ভাবনা নেই, পার্কেতে ঘোরা নেই, সিনেমায় যাওয়া নেই, উঠতি যুবকদের যাতনার সীমা নেই, শিহরণ আনে প্রেমে এমন বাতাস নেই, যুবতীর কটাক্ষ চিরে দেয় এ বক্ষ, হায় রে এমন দিনে সেই অবকাশ নেই, চাল নেই, ডাল নেই, পয়সার দাম নেই, তবুও টিভির স্ক্রিনে খেলার বিরাম নেই, নেই নেই কিছু নেই, তবুও তো আছে কিছু বলতে যা বাধা নেই।

0: মহারাষ্ট্র এবং অসমের পক্ষ থেকে দায়ের হওয়া যাবতীয় এফআইআরও খারিজ করে দেওয়া হয়েছে। এই নির্দেশ সারা দেশে প্রযোজ্য হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত বলেছে, পড়ুয়াদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহানার বেঞ্চ সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদে দেওয়া বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশ দিয়েছেন। আদালত স্পষ্ট করে দিয়েছে, বিশেষ পরিস্থিতি এবং নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতের কোনো মামলায় এটিকে নজির হিসেবে ব্যবহার করা যাবে না। এদিকে আগামী 5ই সেপ্টেম্বর দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপি যে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল তা প্রত্যাহার করে নিয়েছে। সিজেপির মুখপাত্র সৌরভ দাস শীর্ষ আদালতে জানিয়েছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা কেন্দ্র প্রত্যাহার করে নেওয়ার কাজ শুরু করায় আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল। অন্যদিকে সিজেপির এই সিদ্ধান্তকে কেন্দ্র স্বাগত জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া সব অভিযোগই তুলে নেওয়া হবে।
1: हमने छात्रों के भविष्य को ध्यान में रखते हुए आश्वासन दिया था कि प्रदर्शनकारी छात्रों पर दर्ज किए गए मामले वापस लिए जाएंगे। उसी क्रम में हमने भारतीय जनता पार्टी शासित प्रदेशों में जो सरकारें थी उनसे भी चर्चा की थी और हम उस आश्वासन को पूरा करने जा रहे हैं। सीजेपी के प्रवक्ता ने प्रेस कॉन्फ्रेंस करके 5 सितंबर को प्रस्तावित विरोध प्रदर्शन को वापस लेने का जो निर्णय लिया है हम उसका स्वागत करते।
0: সরকারের সমালোচনা করলেও দেশপ্রেম ও ধর্মীয় আস্থার প্রশ্নে কঠোর অবস্থান নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে আহ্বান জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিকদের জন্য চালু হওয়া মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এবং সম্প্রসারিত সাংবাদিক পেনশন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যে কোনো ধরনের সমালোচনা তিনি মাথা পেতে নিতে প্রস্তুত। সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। এমন কোন ভাষা বা শব্দ ব্যবহার করা উচিত নয় যাতে কোন সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। গত কয়েক মাসে রাজ্যে কোন সম্প্রদায়ের ধর্মীয় আচার পালনে সরকার বাধা দেয়নি বলেও উল্লেখ করেন তিনি।
2: সারা বছর পশ্চিমবঙ্গকে নতুন করে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করব। সেক্ষেত্রে সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আপনাদেরকেও আমি অনুরোধ করব, দেশপ্রেম আর ধর্মীয় আস্থার ক্ষেত্রে এমন কোন শব্দ বাক্য প্রয়োগ করা উচিত নয় যাতে দেশ দুর্বল হবে এবং ধর্মীয় আস্থায় আঘাত আসবে।
0: সরকার জানিয়েছে, দেশে পেঁয়াজের যথেষ্ট মজুদ রয়েছে এবং মূল্যবৃদ্ধির চাপ কমাতে নাসিক থেকে কান্ডা এক্সপ্রেস ও সড়ক পরিবহনের মাধ্যমে মজুদ ভান্ডার থেকে পেঁয়াজ বিভিন্ন গন্তব্যে পৌঁছে যাচ্ছে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, দেশের 19টি শহরে সাধারণ মানুষ যাতে বাজার থেকে উচিত মূল্যে পেঁয়াজ কিনতে পারেন তা সুনিশ্চিত করতে 30টি ট্রাকের মাধ্যমেও পেঁয়াজ পাঠানো শুরু হয়েছে। এদিকে সরকার ডিলারদের চিনি মজুত রাখা সর্বোচ্চ পরিমাণ 4,000 কুইন্টাল থেকে কমিয়ে 2,000 কুইন্টাল করেছে। এই নির্দেশ চলতি মাসের 15 তারিখ থেকে 30শে নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। অবশ্য কলকাতা ও বর্ধিত মেট্রোপলিটন এলাকাগুলিতে বাজারের প্রয়োজন অনুযায়ী মজুদ ভান্ডার 4,000 কুইন্টালই থাকছে। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে 987 পৌঁছেছে। রাজ্যের 8 জেলা থেকে আজ উদ্ধারকারী দল আরও বেশ কিছু দেহ উদ্ধার করেন। প্রবল বৃষ্টির ফলে ব্যাহত হচ্ছে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে সরিয়ে আনার কাজ। এখনও 583 জন বিদেশি নাগরিক সহ অন্তত 4,000 মানুষের কোনো খোঁজ নেই। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা নেশামুক্ত ভারত। অধ্যাপক দেবাশিস চৌধুরী এবং স্বেচ্ছাসেবী অসরকারী সংগঠন প্রাজকের অধিকর্তা দীপ পুরকায়স্থর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব আজ শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শেষ হল, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় সাংবাদিকদের অন্তর্ভুক্তি ও সাংবাদিক পেনশন প্রকল্পের সূচনা করে দেশপ্রেম ও ধর্মীয় আস্থার প্রশ্নে সংবেদনশীল হতে সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার দ্রুততর করতে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়ে অর্জুন বাহিনী তৈরি করল রাজ্য সরকার। বাড়ল ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের মাসিক সাম্মানিক। ডেঙ্গু সংক্রমণ রোধের ওপর সতর্ক নজর রেখেছে রাজ্য সরকার। স্বাস্থ্য ভবনে ডেঙ্গু পর্যালোচনা বৈঠকের পর বললেন মুখ্যমন্ত্রী। ক্যামাক স্ট্রিট কাণ্ডে শেক্সপিয়ার সরণী থানায় হাজিরা তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রায় 5.5 ঘন্টা জেরা। এক সপ্তাহব্যাপী উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহের সূচনা। জেলায় জেলায় খাদ্য সুরক্ষা দপ্তরের বিশেষ অভিযান। বিশেষভাবে সক্ষম শিশুদের বিদ্যালয়মুখী করে তুলতে বিশেষ উদ্যোগ নিতে চলেছে বিদ্যালয় দপ্তর। সরকারি স্কুলে বিশেষ পরিকাঠামো তৈরির প্রস্তুতি। সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। সরকারের সমালোচনা করলেও দেশপ্রেম ও ধর্মীয় আস্থার প্রশ্নে সংবেদনশীল হতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিকদের জন্য চালু হওয়া মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা এবং সাংবাদিক পেনশন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যে কোনো সমালোচনা তিনি মাথা পেতে নিতে প্রস্তুত। সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। এমন কোনো ভাষা বা শব্দ ব্যবহার করা উচিত নয় যাতে কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে।
1: সারা বছর পশ্চিমবঙ্গকে নতুন করে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করব। সেক্ষেত্রে সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আপনাদেরকেও আমি অনুরোধ করব, দেশপ্রেম আর ধর্মীয় আস্থার ক্ষেত্রে এমন কোন শব্দ বাক্য প্রয়োগ করা উচিত নয় যাতে দেশ দুর্বল হবে এবং ধর্মীয় আস্থায় আঘাত আসবে।
0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে মাসে 5,000 টাকা করে পেনশন পাবেন অবসরপ্রাপ্ত সাংবাদিকরা। এ বিষয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আগেই বাজেটে ঘোষণা করেছিলেন। এদিকে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় যেসব সাংবাদিক অন্তর্ভুক্ত হয়েছেন, মুখ্যমন্ত্রী আজ তাদের হাতে কার্ড তুলে দেন। তিনি বলেন, এর আওতায় রাজ্যের 1,900টি হাসপাতালে চিকিৎসা সুযোগ পাওয়া যাবে। দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার কাজ দ্রুত করতে রাজ্য সরকার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে অর্জুন বাহিনী তৈরি করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সৈনিক বোর্ড থেকে নেওয়া 200 জনকে নিয়ে তৈরি এই বাহিনীর সূচনা করে বলেন, NDRF-এর অনুকরণে আগামী দিনে এই বাহিনীকে আরও শক্তিশালী করে তোলা হবে। এই 200 জনের মধ্যে 100 জনকে নিয়ে গঠিত একটি উদ্ধারকারী দলকে কলকাতায় এবং 50 জন করে দুটি দলকে দুর্যোগপ্রবণ দার্জিলিং ও সুন্দরবনে রাখা হবে বলে তিনি জানান।
1: আজকে আমরা সৈনিক বোর্ড থেকে যতজনকে পেয়েছি 40 বছর পর্যন্ত, তাদেরকে নিয়ে এই তরুণ বাহিনীকে নিয়ে অর্জুন বাহিনী আমরা লঞ্চিং করলাম, উদ্বোধন করলাম, এটা শুরু। আপাতত 200 জনকে নিয়ে এই বাহিনী 100 ফর কলকাতা, 50 ফর হিল, 50 ফর সুন্দরবন, সিভিল ডিফেন্স এবং ডিজাস্টারের দার্জিলিং, কাকদ্বীপ, দীঘা এবং কলকাতাতে আগামী দিনে নিজস্ব পরিকাঠামো তৈরি হবে। আমাদের সিভিল ডিফেন্সের ট্রেনিং নিয়ে থাকা ছেলে মেয়েদের আমরা আরো বেশি করে কাজে লাগাবো।
0: সার্বিক নিরাপত্তা ও পরিকাঠামো ব্যবস্থা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আজ হঠাৎই কলকাতায় প্রেসিডেন্সি সংশোধনাগার পরিদর্শন করেন। সেখানে থাকা বন্দীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা ও সমস্যার খোঁজ খবর নেন তিনি। কথা বলেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গেও। রাজ্য সরকার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের মাসিক সাম্মানিক বাড়িয়েছে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের অনুমতি মেলার পর রাজ্য পুলিশের অধীনে কর্মরত ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের দৈনিক সাম্মানিক 378 টাকা থেকে বাড়িয়ে 445 টাকা করার কথা বলা হয়েছে। অগস্ট মাস থেকে এই বর্ধিত সাম্মানিক কার্যকর হবে। উল্লেখ্য, এর আগে রাজ্য সরকার কলকাতা ও রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা 2,000 টাকা করে বৃদ্ধির ঘোষণা করেছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ স্বাস্থ্যভবনে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, অনেক পুরসভার চেয়ারম্যান কাজ না করলেও রাজ্য সরকার ডেঙ্গু সংক্রমণ রোধের ওপর সতর্ক নজর রাখছে। গতবারের থেকে এবার সংক্রমণের মাত্রা অনেক কম। রাজ্যে এ পর্যন্ত 148 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মুর্শিদাবাদ ও নদিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি। আগের সরকার ডেঙ্গু সংক্রমণের খবর চেপে দেওয়ার চেষ্টা করত বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে সংক্রমণ ঠেকাতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
1: আগের সরকারের সময় ডেঙ্গু লিখতে গেলে ভয় পেতেন, আমাদের ডেঙ্গু যদি হয়ে থাকে লেখার ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই, খোলা হাতে লিখুন, যদি সংখ্যা বাড়বে তাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার আছে, স্বাস্থ্য দপ্তর আছে, অতএব রোগ হলে তাকে চিহ্নিত করতে হবে, ব্যবস্থা নিতে হবে। নতুন সরকার আমরা আরো কিছু শিখবো কাজ করতে গিয়ে পরের

0: বছর আরো প্রিকশন নেব, আরো আগে থেকে ব্যবস্থা নেব।
1: ক্যামাক্সিটি তৃণমূল কংগ্রেসের দপ্তরে অশান্তি ও পুলিশ নিগ্রহের ঘটনায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি আজ দুপুরে শেক্সপিয়ার সরণি থানায় হাজিরা দেন। গত শনিবার নোটিশ পাঠিয়ে তাকে তলব করা হয়েছিল। তাকে প্রায় 5.5 ঘন্টা জেরা করা হয়। রাজ্যে চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মনে করেন। কলকাতার নিউ মার্কেট চত্বরে আজ উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহের সূচনা করে তিনি বলেন, চাল যেহেতু রাজ্যেই উৎপাদিত হয় তাই তার দাম অস্বাভাবিকভাবে বাড়ার কথা নয়, তবে খুচরো বাজারে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে বলে তিনি স্বীকার করেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, মুনাফার আশায় কিছু ব্যবসায়ী মিষ্টি সবজি ও মাছে নিষিদ্ধ রং ব্যবহার করছেন। এই ধরনের কারচুপির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান। হক মার্কেটের সামনে এক সপ্তাহব্যাপী উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খাঁ। উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় আজ খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়। মুর্শিদাবাদের ফারাক্কা থানার নিউ ফারাক্কা বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রায় 1.5 কেজি MDMA সহ এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রায় 5 কোটি টাকা। লাভ ট্রাক বা মলি নামে পরিচিত এই মাদক সাম্প্রতিক সময়ে রাজ্যের অন্য কোনো জায়গা থেকে উদ্ধার হয়নি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ লালগোলা থানার সুভাষপল্লির বাসিন্দা শেফালি হালদার নামে ওই মহিলাকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিভিন্ন কারণে শিক্ষার মূলস্রোত থেকে সরে যাওয়া বিশেষভাবে সক্ষম শিশুদের বিদ্যালয়মুখী করে তুলতে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিশেষ উদ্যোগ নিয়েছে। অন্তর্ভুক্তিমূলক এই শিক্ষা ব্যবস্থার পথ নির্দেশিকা তৈরি করার উদ্দেশ্যে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর ও ইউনিসেফের যৌথ উদ্যোগে আজ থেকে 3 দিনের এক কর্মশালা শুরু হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী বিধাননগরে আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, বিশেষভাবে সক্ষম এই শিশুরা জাতীয় শিক্ষানীতি 2020-র আওতায় যাতে সাধারণ বিদ্যালয়গুলিতে অন্যদের সঙ্গে পড়তে পারে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি বিদ্যালয়গুলিতেও সেই ধরনের পরিকাঠামো গড়ে তোলা হবে।
2: জাতীয় শিক্ষানীতিতে যে ইনক্লুসিভ, যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা বলা আছে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই পড়াশোনা করার সুযোগ পাবে বাচ্চারা, এটি প্রতিবন্ধকতার সাথে যুক্ত বাচ্চারাও তারা পড়াশোনা করার সুযোগ পাবে, এটাই আমাদেরকে মাথায় রেখে আমরা একটা প্রচেষ্টা শুরু করেছি।
1: রাজ্য জুড়ে পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে পশ্চিমবঙ্গে আজ থেকে কঠোরভাবে নতুন নাগরিক বিধি কার্যকর হয়েছে। এর অধীনে যত্রতত্র থুতু ও ময়লা ফেলা এবং প্রকাশ্যে মলমূত্র ত্যাগের ক্ষেত্রে জরিমানার পাশাপাশি কড়া ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার, অনৈতিকভাবে বর্জ্যস্তূপ করে রাখা এবং জনগণের ব্যবহার্য রাস্তার ওপর নির্মাণ সামগ্রী রেখে দেওয়ার ক্ষেত্রেও গুনতে হবে জরিমানা। প্রশাসনিক কাজকর্মে স্বচ্ছতা আনার লক্ষ্যে রাজ্য সরকারের সমস্ত চিঠিপত্রে আধিকারিকদের স্বাক্ষর ও সিল বাধ্যতামূলক করা হয়েছে। আজ থেকেই এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্যে আসন্ন পুর নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট জেলাশাসকদের সঙ্গে আগামীকাল জরুরি বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন। যে জেলাগুলিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেখানে প্রশাসনিক প্রস্তুতি, ইভিএমের পরিমাণ এবং সংরক্ষণ ব্যবস্থা, ভোটকেন্দ্রের পরিকাঠামো, জনবল এবং আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হবে বলে জানা গেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের ওপর তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী 24 ঘন্টায় কলকাতা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, তবে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। অন্যদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও মালদা জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান জানিয়েছেন।
3: নিম্নচাপ ছিল, সেটি কিছুটা সরে গিয়ে পশ্চিমবঙ্গ, আমাদের দক্ষিণবঙ্গে পশ্চিমাঞ্চল এবং সংলগ্ন উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ড এলাকায় এর অবস্থান আজকে। এর প্রভাব আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই কিছুটা রয়েছে, বাকি তবে আমাদের দক্ষিণবঙ্গে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে।
1: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় সাংবাদিকদের অন্তর্ভুক্তি ও সাংবাদিক পেনশন প্রকল্পের সূচনা করে দেশপ্রেম ও ধর্মীয় আস্থার প্রশ্নে সংবেদনশীল হতে সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার দ্রুততর করতে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়ে অর্জুন বাহিনী তৈরি করল রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর রাত 10টায়।
4: নমস্কার, आकाशवाणी समाचार के साथ मैं प्रियंका अरोड़ा। प्रधानमंत्री नरेंद्र मोदी ने शंघाई सहयोग संगठन के सभी सदस्य देशों से आतंकवादियों को उपलब्ध होने वाली आर्थिक मदद, भर्ती, कट

0: radicalization, and safe havens. Addressing the 26th SCO summit in Bishkek today, the Prime Minister said there can be no place for double standards on terrorism. The leaders of the member states also signed the Bishkek Declaration on the 25th anniversary of the organization following the summit in Kyrgyzstan today. Mr. Modi expressed concern over the ongoing conflicts in different parts of the world. He said wars and conflicts are not a solution to any problem and all disputes should be resolved through dialogue and diplomacy. Mr. Modi said India had proposed the Shanghai Cooperation Organization Civilization Dialogue Forum last year. He expressed happiness that its first session will be held in India this year. Our correspondent reports, India's priorities have found prominent place in the SCO Bishkek Declaration. More from our correspondent.
1: The declaration reaffirmed the idea of one earth, one family, one future for developing dialogue. The declaration also stressed greater scientific, technical and innovative cooperation through active participation of young people, including the SCO Young Scientist Forum, an Indian initiative. Leaders welcomed the SCO Civilization Dialogue Forum to be held in India this year and noted India's initiative of the SCO Young Authors Conclave. Vikalp Shukla, Akashwani News, Bishkek.
0: Prime Minister Modi has left for New Delhi after concluding his successful visit to Kyrgyzstan. The Supreme Court today ordered the closure of FIRs registered across the country over students' protests related to the NEET paper leak issue held from the 20th to 25th of July. The court directed that the cases should not be pursued or investigated and must be treated as closed for all purposes. The top court also quashed the FIRs related to student protests mentioned in applications filed by the Centre, Delhi Police, Bihar, West Bengal, Maharashtra and Assam. It extended the order across the country. The apex court has, however, allowed the Delhi Police to pursue one FIR against 2,873 individuals who were present in the Jantar Mantar protests as they had serious criminal antecedents. The bench recorded the statement of Solicitor General Tushar Mehta, who represented the centre. He said a policy to provide compensation to the families of students who died by suicide following the cancellation of NEET UG 2026 will be formulated within 3 months. The bench also recorded a statement by the CJP announcing the withdrawal of its proposed protest march in Delhi on the 5th of this month. The government today welcomed the decision announced by the CJP to call off the protest scheduled for Saturday, the 5th. Talking to media in New Delhi, Union Minister Jagat Prakash Nadda assured that the cases registered against the protesting students would be withdrawn and that no harsh action would be taken against them in the future. Prime Minister Narendra Modi will address the valedictory session of departmental summit of Jal Shakti Ministry in New Delhi tomorrow. The two-day departmental summit, commenced today, is the first in a series of departmental summits envisioned by the Prime Minister to strengthen the spirit of Team India and deepen cooperative federalism. The National Human Rights Commission, NHRC, has issued notices to the police commissioners of Delhi and Gautam Budh Nagar and Mainpuri Superintendent of Police in Uttar Pradesh in connection with the alleged sexual assault of a girl by a driver and a conductor of a bus that she boarded from Greater Noida. The incident took place on the 4th of last month. The commission has asked them to submit a detailed report on the matter within 2 weeks, including the status of the investigation and compensation, if any, paid to the victim. The Commission issued notices to them after taking suo motu cognizance of the media report. The Commission has observed that the contents of the news report, if true, raise serious issues of human rights violations. In badminton, India's Unnati Hooda has made an early exit from the China Masters Super 750 tournament in Shenzhen, Guangdong province. And that is the end of this news bulletin.
2: গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM Gold বলবেন আপনি শুনবো আমরা শুনছেন আপনার কথা 100.1 FM Gold আপনার কথা 100.1 FM গোল্ডে।
3: বিশ্বজিতা সুপ্রিয় রয়েছে আপনাদের সঙ্গে আপনার কথা নিয়ে। আর ঠিক এই সময়টায় আপনার কথায় এ প্রান্তে যারা বসে থাকি তারা কিছু বলি না, খালি আপনাদের কথা শুনি। তবে আজকে একটা দ্বিধা নিয়ে বসেছি আমরা দুজনেই, আমি জানি না এটা ঠিক কিনা, আপনারা হয়তো বলতে পারবেন যে আমরা ঠিক বলছি কি ভুল বলছি, বা আমাদের ভাবনাটাও ভুল হতে পারে, অথবা আপনি যেটা ভাবছেন একেবারে ঠিক হতে পারে, তাই তো সুপ্রিয়দা?
4: একদম একদম। ব্যাপারটা এমনই যে আমাদের কিছু দর্শক মানবেন, কিছু দর্শক মানতে চাইবেন না, কিছু শ্রোতা মানতে চাইবেন না, এবং সেটাই আমাদের মজা, তাই তো?
3: একদম।
4: আমরা আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বয়স বাড়লে ধৈর্য বাড়ে।
3: আপনারা বলতে পারেন যে আমরা ঠিক বলছি অথবা ভুল বলছি, কিন্তু যেটাই বলুন না কেন আমাদের কাছে আসতে হবে। তো 2248808 এই নাম্বারে চলে আসবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 এই নাম্বারে। আর আমাদের ফেসবুক যেখানে পোস্টার দেওয়া আছে সেখানে কমেন্ট সেকশানে গিয়ে আপনি ইতিমধ্যে লিখেছেন সেগুলো আপনাদেরকে শোনাবো, আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন সেটাও আপনাদেরকে শোনাবো, আর যারা ভাবছেন যে না সরাসরি আসবেন বলবেন, ইতিমধ্যে একজন চলে
4: এসেছেন, এসেই গেছেন।
3: হ্যালো হ্যালো হ্যালো
4: হ্যালো হ্যাঁ নমস্কার, কে বলছেন?
5: বিহার থেকে অনিমেষ ভট্টাচার্য মোশনের বিপক্ষে বলছি।
4: বলুন।
5: মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধৈর্য কমে, প্রথমত মানসিক শারীরিক অসুস্থতা, একাকিত্ব, সামাজিক বিচ্ছিন্নতা, এবং নতুন কোনো কিছু পরিবর্তন ঘটলে সেটাকে না মেনে নেওয়ার যে অবস্থাটা, তাতে করে মানুষ ক্রমশ অধৈর্য হয়ে ওঠে, খিটখিটে হয়ে যায়, সামান্য সামান্য কারণে অশান্তি হয়। লক্ষ্য করে দেখা গেছে যখন ফ্যালসেট রেডিও ছিল, সেই ফ্যালসেট রেডিও থেকে যখন ট্রানজিস্টার রেডিও এলো, অনেক প্রবীণ মানুষ সেই ট্রানজিস্টার রেডিওটাকে মেনে নিতে পারলেন না, তাদের কাছে সেই ফ্যালসেট রেডিওটাই ভালো ছিল। পরবর্তীকালে দেখা গেল স্মার্টফোন, নেট ব্যাংকিং এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে যে কেনাকাটা করা ব্যবস্থাটা, সেটাও বহু প্রবীণ মানুষ মেনে নিতে না পেরে উষ্মা প্রকাশ করলেন, অধৈর্য হয়ে পড়লেন, এবং এটা ঘটনা ডিমেনশিয়ার মতো এবং আরো নানা রকম মানসিক বৈকল্য তাদের অধৈর্য বৃদ্ধি করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। এমনকি বৃদ্ধাশ্রমের যে ব্যবস্থাটা সেটাকেও অনেক সময় তারা মেনে নিতে পারেন না, কিন্তু আর্থসামাজিক কাঠামোর যে পরিবর্তন এটা কিন্তু অনেক ক্ষেত্রেই বৃদ্ধাশ্রম সৃষ্টি করতে বাধ্য করেছে মানুষকে, কিন্তু তারা সেই জিনিসগুলো বুঝতে চান না বা মানতে চান না বয়সের কারণে। নমস্কার।
3: সুন্দরভাবে বললেন আমাদেরকে যে অনিমেশদা, কিন্তু অনিমেশদা ছাড়াও আমাদের যারা লিসনার রয়েছেন তারা প্রচুর হোয়াটসঅ্যাপ করছেন এবং আমাদের ফেসবুক পেজেও কিন্তু অনেকেই লিখেছেন।
4: পরমা বসু লিখেছেন, বয়স বাড়লেই যে ধৈর্য বাড়ে তা নয়, বয়স শুধু মানুষকে সময় দেয় অভিজ্ঞতা থেকে শেখার, কিছু বিষয় মেনে নেওয়ার এবং কিছু বিষয় ছেড়ে দেওয়ার। তাই অনেক সময় বয়সের সঙ্গে ধৈর্য আসে, আবার কখনো আসে আরও বেশি অস্থিরতা। তরুণ বয়সে আমরা অনেক কিছুর উত্তর তৎক্ষণাৎ চাই, বয়স বাড়লে বুঝি সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়ার দরকার নেই, কিছু অপেক্ষা, কিছু নীরবতা, কিছু মেনে নেওয়াই জীবনের অংশ। আসলে ধৈর্য বয়সের উপহার নয়, অভিজ্ঞতার অর্জন। পরমা মিত্র, আচ্ছা উপরে পরম বসু লিখেছিলেন ভবানীপুর কলকাতা।
3: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ শুধু বড় হয় না, ধৈর্যও বাড়ে। যে কথায় একদিন রাগ উঠত আজ সেখানে নিরবতাই উত্তর হয়ে দাঁড়ায়। সময়ের সঙ্গে বোঝা যায় প্রতিটি কথার জবাব দিতে নেই, প্রতিটি সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, অভিজ্ঞতা শেখায়, কিছু বিষয় সময়ের হাতে ছেড়ে দেওয়াই শ্রেয়। বয়স তাই শুধু ক্যালেন্ডারের সংখ্যা নয়, বয়স মানে অপেক্ষা করতে শেখা, বুঝতে শেখা এবং নিজেকে সামলে নেওয়া শেখা। সৌভিক সরকার ফ্রম কসবা হালতু থেকে সৌভিক লিখছেন। সৌভিকের সঙ্গে সঙ্গে আমরা চলে যাব যিনি আমাদেরকে লিখেছেন, না অনুগল্পর প্রসঙ্গে লিখছেন এবং এরপরে মন কেমনের গল্প নিয়ে লিখেছেন আপনার কথা। এটা অনেকটা ছন্দে, অনেকটা কবিতার ঘরে বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া থেকে লিখছেন। সত্যি কথা বলতে কি, ব্যাপারটা নয় সর্বজনীন, বয়স বাড়ার সাথে সাথে পরিস্থিতি হয় না স্বাধীন, ভাবনা চিন্তার সময়সীমা বয়সভিত্তিক ব্যাপার নয়, নবীন প্রজন্মের বহুল অংশ অল্পেতেই অধৈর্য হয়, বয়স যত বাড়তে থাকে কালের অমোঘ নিয়মে অভিজ্ঞতার ঝুলিস্ফীত হয় ধীরে ধীরে পর্যায়ক্রমে, নবীন প্রজন্মেরই ইদানিং সীমাহীন অধৈর্যতা, সঠিক পরিকল্পনার অভাবে দিকে দিকে অসহিষ্ণুতা। আরেকবার বলি, লিখেছেন বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড কোরিয়া থেকে।
4: আমাদের ফেসবুক পেজে যারা লিখেছেন তাদের মধ্যে পরবর্তী যিনি তরুণ কুমার দত্ত বলছেন, নমস্কার শুভ সন্ধ্যা সুপ্রিয় বিশ্বজিৎ এবং আমার শ্রোতা বন্ধুরা, বয়স বাড়লে ধৈর্য বাড়ে না, বয়স বাড়লে ধীরে ধীরে নিজের শরীরের ক্ষমতা কমতে থাকে এবং এই অক্ষমতার জন্য নিজে ধৈর্য হারা হয়ে খিটখিটে স্বভাবের হয়ে যায় এবং অনেক কাজ ভুলে যায় স্মরণ শক্তির অভাবে, কিন্তু না তারা নিজেরা সেটা স্বীকার করতে চায় না বলে অপরের কথায় বিরক্ত হয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে, তাই মনে হয় বয়স বাড়লে ধৈর্য কমতে থাকে। মোটামুটি এই দিকেই ভোটের হাওয়াটা যাচ্ছে, তবে একজন ছন্দময়ভাবে উল্টো কথাটাও বলেছেন।
3: দেখি যারা শুনছেন আমাদের অনুষ্ঠান লিসনার কি বলছেন 2488085-এ। হ্যালো,
4: নমস্কার।
6: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
3: বলুন সায়ন।
6: হ্যাঁ, প্রথমেই অনেকদিন পর সুপ্রিয়দা এসেছেন, খুব ভালো লাগছে, অনেকদিন পর। যাই হোক,
4: আমারও ধৈর্য বেড়েছে।
6: হ্যাঁ, খুব আপেক্ষিক। হ্যাঁ, মানে আমার যেটা মনে হয়, আমি তো এই প্রজন্মের ছেলে, আমার বয়স 26 বছর, তা আমার মনে হয় যে বয়োজ্যেষ্ঠদের কিন্তু ধৈর্যটা কোথাও গিয়ে একটু বেশি বলে মনে হয়, তার কারণ তাদের অভিজ্ঞতাটা অনেকটা, তারা জীবনটা অনেকটা বেশি দেখেছেন, আমরা কিন্তু সেই জীবনটা দেখছি। এবার এমনও আছেন, ব্যতিক্রম ঘটনা তো থাকতেই পারে, যে বয়োজ্যেষ্ঠদের অনেক বয়োজ্যেষ্ঠকে আমি নিজেও দেখেছি, তাদের ধৈর্য ছিল তারা কম, কিন্তু সেটাই যদি তুলনামূলক ভাবে বিচার করি কিন্তু সেটা কিয়দ অংশ, অংশটা কিন্তু খুবই কম, ধৈর্যশীল অধৈর্য মানুষের সংখ্যাটা। তাই আমি মোশনের আমাদের যে বিষয়টা সেখানে বলছি যে বয়োজ্যেষ্ঠরাই মানে তারা কিন্তু ধৈর্য নিয়ে চলেন, আবার অনেকেই আছেন যে এটা 50-50 ভাগ হয়ে যাচ্ছে, কেমন এটা আমি নিজে ভেবে বলছি আর কি, যে এটা ম্যান টু ম্যান ভ্যারি করছে। আমার ধৈর্য আছে, আমার বয়স 26 বছর, কিন্তু আমার উল্টো দিকে বন্ধুটি 26 বছর বয়সে কিন্তু ধৈর্য নাও থাকছে না, আবার এট দ্য সেম টাইম আমার দাদু ঠাকুরদার ধৈর্য ছিল হয়তো, কিন্তু তার কোনো বন্ধু হয়তো সেই ধৈর্যটা ছিল না। এটা পরিষ্কার হচ্ছে ম্যান টু ম্যান ঘ্যারি করছে। আমি জানি না ঠিক গুছিয়ে আমার পয়েন্টটা বলতে পারলাম কিনা।
3: না না, সুন্দর বলেছেন, অনেকেই বলছেন খুব ভালোভাবে। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন, বলছেন বয়স বাড়ার সাথে সাথে মানুষের ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি পায়, এটি জীবনের একটি অন্যতম সুন্দর বাস্তবতা। বয়স বাড়লে মানুষ বুঝতে পারে যে সব কিছুরই একটা নিজস্ব সময় থাকে, জোর করে কোনো কিছু ত্বরান্বিত করা যায় না। পরিশেষে বলা যায় বয়স বাড়ার সাথে সাথে ধৈর্য বৃদ্ধি পাওয়া কেবল সময়ের আবর্তন নয়, বরং এটি মানুষের মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীক। তারুণ্যের চঞ্চলতা যখন বার্ধক্যের স্থৈর্যে রূপ নেয় তখনই জীবনের প্রকৃত সৌন্দর্য ও গভীরতা প্রকাশ পায়। ধৈর্য মানুষকে শান্তিতে বাঁচতে এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়, লিখছেন সীমা দাস।
4: শুভ্রা ভট্টাচার্য আমাদের ফেসবুক পেজে লিখেছেন, নমস্কার বন্ধুরা, আমি চুঁচুড়া থেকে শুভ্রা ভট্টাচার্য। আজকের বিষয়টা দারুণ লাগলো, বয়স বাড়লে ধৈর্য বাড়ে, এটা একদম বিপরীত কথা। বয়স বাড়লে ধৈর্য সাধারণত সবসময় কমতে থাকে, কারণ নিজের শরীরের অক্ষমতার সাথে মন মানাতে পারে না বা মনের মতো সব কিছু না ঘটলেই ধৈর্য হারা হয়ে ওঠে, খিটখিটে স্বভাবের হয়ে ওঠে বয়স্করা। আসলে ব্রেন ফাংশন কমতে থাকে বলে তাদের ভুলো মন খুব বেড়ে যায়, কিন্তু তারা সেটা নিজের কাছেও স্বীকার করতে চায় না বলে অধৈর্য মন অপরের সাথে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে। তবে সব কিছুরই ব্যতিক্রম আছে, যারা ভালো কর্মে

নিযুক্ত থাকে বা ধ্যান, প্রাণায়াম, যোগা ইত্যাদির মধ্যে থাকে, তাদের বয়স বাড়ার সঙ্গে মাথা গরম হওয়া বা বিরক্ত হওয়াটা ব্যস্তানুপাতিক, ফলত তারা খুব সহিষ্ণু হয়। মোদ্দা কথা হলো, বয়স কোনো বিষয় নয়, জীবন আমাদের যা দেয় তাকে হাসি মুখে মানাতে পারলেই আমরা সুখী, আর সুখী মন সহিষ্ণুতার পাঠ শেখায়। কলমে শুভ্রা ভট্টাচার্য।

0: এর ভেতরে যে কত টেনশন থাকে, যেমন কোনো কাজ যদি না হয়ে ওঠে সেটা যে আজই সেরে ফেলতেই হবে, এই ধৈর্যগুলো সত্যিই আর থাকে না যতক্ষণ না সেই অসম্পূর্ণ কাজগুলো ফিনিশ হবে। আমাদের ধৈর্যটা সত্যিই বেড়ে যায়, আর যারা একা সংসারে থাকে তাদেরকে আরও বেশি ধৈর্য বেড়ে যায়, তার ফলে প্রেশারও বেড়ে গিয়ে তখন দেখাও ডাক্তার, ধৈর্যকে কম করলে নিজে ভালো থাকা যায়। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন।
1: বেশ ইন্টারেস্টিং। ফোন নিয়ে নি একটা।
0: একদম।
1: নমস্কার।
0: হ্যালো।
2: নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন?
0: হ্যাঁ বলুন।
2: মৌলি বলছি ঢাকুরিয়া থেকে।
0: বলো বলো।
2: দেখো আমার অভিজ্ঞতায় আমার মনের মানে বলছি, হ্যাঁ আমি বলছি না যে আমার সাথে সবার মিলতে হবে, আমার যেটা মনে হয় এটা হলো ধৈর্য জিনিসটা বোধ হয় একটা ইনবর্ন হয়। হ্যাঁ, কিছু মানুষ ধৈর্য নিয়ে জন্মায়, তারা বোধ হয় জীবনের শেষ দিনটা অব্দি ধৈর্যটাকে বজায় রাখে। আর যাদের ধৈর্য থাকে না তাদের ছোট কি বড় কি মাঝ বয়স কি কোনোদিনই ধৈর্য থাকে না, আমার এটা মনে হয়। তোমরা ভালো থেকো।
0: সুন্দর বললে। এবারে আমরা চলে যাব আমাদের আবার হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে কিশোর বাড়ি থেকে বলছেন যে সুপ্রিয়দা আপনি অনেকদিন পরে এলেন, সত্যি অনেকদিন পরে আমরাও সুপ্রিয়দার সঙ্গে অনুষ্ঠান করছি। এবার বিষয়ে বলি, বয়স বাড়লে ধৈর্য বাড়ে না? আমার তো মনে হয় কমে যায়। বয়স্ক মানুষেরা কর্মের সঙ্গে যতদিন যুক্ত ছিল ততদিন ভালোই থাকে। আমি আমার বাবাকে দেখেছি, বাবা ছিলেন রেলকর্মী। বাবা রিটায়ার হয়ে যাওয়ার পর খুব মেজাজ হারাতো, সারাদিন ঘরে বসে থাকতো, অফিসে যেত, একটা নিয়মের মধ্যে থাকতো, বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হতো, গল্প হতো, মাস গেলে একটা স্যালারি পেত, সব বন্ধ, পেনশনের টাকা অনেক অল্প। আপনি পেনশনের কথা বলতে গিয়ে টেনশন লিখেছেন, সেটা দেখে অসন্তুষ্ট হতো, এত টাকা কামিয়েছে টাকা এখন এত কম। এইসব বিভিন্ন কারণে বয়স্করা খিটখিটে হয়ে যায়, নিজেকে যেন মনে করে আমি একটা বোঝা হয়ে গেছি সকলের কাছে, ঠিকমতো যেন গুরুত্ব পাচ্ছি না সকলের কাছে, অনেক কথা আমাকে কেউ জানাচ্ছে না, আমি বুড়ো হয়ে গেছি, আমি একটা আবর্জনা, এইসব বিভিন্ন দারুণ ভেবে ভেবে অযোগ্য হয়ে যায়। এর ফলে সমস্ত কিছু বিরক্ত লাগে এইসব মানুষদের, এইসব মানুষদের শরীর খারাপ আছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় বাড়ির লোকদের, তাদের ঠিক সময় হয় না, নিয়ে যাওয়ার ফলে অসন্তুষ্ট বোধ করে ধৈর্য হারায়, চেঁচামেচি করে বাড়িতে। আমার মনে হয় এই বয়সের মানুষদের ধৈর্য বাড়ে না, কমেই যায়।
1: এস এন মণ্ডল বাপি লিখছেন আমাদের ফেসবুক পেজে, বয়স বাড়লে ধৈর্য বাড়ে তা কী করে সম্ভব? আমার মনে হয় ধৈর্য আর সহনশীল মানসিকতার জন্য চাই মনের শান্তি, কারণ মনের ভিতর দুঃখ কষ্ট আর মানসিক চাপ থাকলে কেউ ভালো মন্দ যাই বলুক না কেন ধৈর্য হারাতেই বাধ্য, ফলে নিজের ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে পারে না। তবে এটা মানতেই হবে ধৈর্য নির্ভর করে পারিপার্শ্বিক পরিবেশ ও পরিস্থিতির ওপর। যদি কেউ একে অপরকে সহযোগিতা ও সম্মান না করি, তা সে ছোট বড় সমবয়সী বা বয়স্ক যেই হোক না, যদি কারণ ছাড়া শুধুমাত্র বিরক্ত করতে থাকি তাহলে তো সে ধৈর্য হারাতে বাধ্য হবেই। তবে মানতেই হবে বয়স্ক বা প্রবীণ শিক্ষিত বুদ্ধিদীপ্তরা সর্বদা মাথা ঠান্ডা রাখে এবং ধৈর্যশীল হয় বটে, আবার বদমেজাজিও হয়। আবার এমনও হয় যারা অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয় তাই জীবনের ঘাত প্রতিঘাত সামলে মনের লোভ হিংসা রাগ চাওয়া পাওয়া সব কিছু ত্যাগ করে ধৈর্যশীল জীবন যাপন করতে চায়। সুতরাং বয়স কম বেশি যেমনই হোক নিজের উত্তেজক মনোভাব সামলে ধৈর্যশীল হওয়াটা বোধহয় বুদ্ধিমানের কাজ। এস এন মণ্ডল বাপি, কোড়াকাটি, সন্দেশখালী থেকে।
0: বয়স বাড়লে মানুষের অভিজ্ঞতা, মস্তিষ্কের পরিপক্কতা এবং জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার কারণে ধৈর্য বাড়ে। তরুণ বয়সে মানুষ আবেগ দ্বারা বেশি পরিচালিত হয়, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মানুষ বুঝতে শেখে যে সব পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে থাকে না এবং কিছু জিনিসের জন্যে অপেক্ষা করতে হয়। অভিজ্ঞ ব্যক্তিরা জানেন যে প্রকৃতির প্রতিটি নিয়মের একটি নির্দিষ্ট সময় আছে। যেমন বীজ বপন করলেই পরদিন ফল পাওয়া যায় না, তার জন্যে অপেক্ষা

0: করতে হয়। ধৈর্য হলো এমন একটি গাছ যার শিকড় অত্যন্ত তেতো কিন্তু ফল অত্যন্ত মিষ্টি। বয়সের পরিপক্কতা মানুষকে এই তেতো শিকড় সহ্য করার শক্তি দেয়। আপনারা সবাই খুব ভালো থাকুন। লিখছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।
1: টেলিফোনে আছেন বন্ধু।
0: হ্যালো। হ্যাঁ বলুন।
1: হ্যাঁ নমস্কার,
2: শুভ সন্ধ্যা, শুভজিৎ বলছি বেলঘরিয়া থেকে।
0: বলুন।
2: আমার মনে হয় বয়সের সাথে সাথে যে ধৈর্যশীল হয়ে যায় সেটা কিন্তু ঠিক নয়, কারণ অনেকে আছে যারা খুব অল্প বয়সে বাস্তব দূর বাস্তবটা দেখে নিয়েছে বলে তাদের উপলব্ধি অভিজ্ঞতা অনেকটা বেশি হয়ে যায়। এবং তবে ওভারঅল দেখতে গেলে যেহেতু বয়সের সাথে সাথে আমাদের এক্সপোজারটা বেশি বেড়ে যায় দুনিয়ার চারিপাশে যেটা আমাদের ঘটছে, আমরা যেটা দেখছি, এবং ব্যর্থতা, এবং সেই ব্যর্থতা থেকে উঠে আবার দাঁড়ানো বা সম্পর্ক গঠন, ভাঙন, সময়, জীবনের অগ্রাধিকার কিসে দেব, এইসব ব্যাপারগুলো। জীবন তো আমাদের অনেক কিছু শেখায় এবং মানুষ বুঝতে শেখে, টলারেন্ট হতে শেখে। এখন তো আমাদের চারিপাশে যা দেখি আমরা খুব অসহিষ্ণু হয়ে পড়ছি। এবং আমার যেটা একটা ব্যাপারে মনে হয় যে মানুষ যখন কেউ, আমরা যখন রিটায়ার করি 60 years এর পরে, শেক্সপিয়ার বলেছেন এটা হচ্ছে সেকেন্ড চাইল্ডহুড, তো সেখানে তো বায়োলজিক্যালি আমরা বাচ্চা হয়ে যাই এবং আমরা তখন ধৈর্য হারিয়ে ফেলবো, এটাই স্বাভাবিক। কারণ একটা জীবন চলে এসেছে গত 40 বছর ধরে চাকরি করতে করতে, ব্যবসা করতে করতে, একটা টাইমে আমরা চলে যাই যেখানে আমরা থেমে যাই, হঠাৎ করে থেমে যাই, তখন সবাই আমার কাছে এনিমি হয়ে যায়। এবং ছোটবেলায় যেটা আমরা বলতাম যে খেলনাটা এখনই চাই বা কোনো কাজের ফল এখনই চাই, আবার যখন টিনেজে চলে যাই তখন মনে হয় বাবা মা ভুল, বন্ধু ঠিক। কিন্তু একটু যখন বড় হয়ে যাই তখন আমরা বুঝতে পারি যে পৃথিবী কিন্তু আমার ইচ্ছে মতো চলবে না। যেমন একটা আমি একটা এমনি খুব প্র্যাকটিক্যাল একটা জিনিস বলছি, আমরা যখন ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকি তখন যে খুব ইয়াং ব্লাড সে কন্টিনিউয়াস হর্ন মারছে, অথচ তার পাশে একজন হয়তো মোটরসাইকেল নিয়ে বা স্কুটার নিয়ে একজন বয়স্ক ব্যক্তি দাঁড়িয়ে আছেন, তিনি কিন্তু জানেন যে হর্ন বাজালেই কিন্তু ট্রাফিকের লালটা গ্রিন হবে না। তো ধৈর্য মানে কিন্তু অন্যায় সহ্য করা নয় বা নিজের অধিকার ছেড়ে দেওয়া নয় বা দুর্বল হয়ে যাওয়া নয়। ধৈর্য হচ্ছে যেটা বয়স আমাদের শেখায় সেটা হচ্ছে র্যাশনাল হতে, কারণ সব যুদ্ধ জেতার জন্য লড়তে হয় না। ধন্যবাদ।
0: ধন্যবাদ। এবারে আমরা যাব আবার আমাদের হোয়াটসঅ্যাপে। তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখেছেন যে এবার বলি, আজকের অভিমত বয়স বাড়লে ধৈর্য বাড়ে কথাটা পুরো বিপরীত মেরু। বয়স বাড়ার সাথে সাথে আমাদের ধৈর্য কমছে। রুটিন মাফিক জীবনে প্রবীণ নাগরিক আমরা ধৈর্য কমছে, অল্পেতে রেগে যাচ্ছি। কিন্তু মহামানবগণ, নেতাজি, রাজা রামমোহন, বিশ্বকবি, বিদ্রোহী কবি নজরুল, বঙ্কিমচন্দ্র, তারাশঙ্কর, আহা, এই মনীষীগণ অসীম ধৈর্যের অধিকারী ছিলেন। প্রণাম জানাই তাদের, যে মনীষীগণ আমাদের ঋদ্ধ এবং সমৃদ্ধ করেছেন। নমস্কার আকাশবাণীর শ্রোতাদের। তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখছেন।
1: কল্যাণ কুমার শান্ডিল্য আমাদের ফেসবুক পেজে লিখেছেন, রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে, কম বয়সে রক্ত গরম থাকে, শারীরিক শক্তি বেশি থাকে, তাই ধৈর্য ব্যস্তানুপাতিক। প্রায় এই কথাটাই যেন আরেকজনকে লিখেছেন। কিন্তু অল্প বয়সে ধৈর্য ধরার শিক্ষাটা যে গ্রহণ করতে পেরেছে, সাফল্য তার করায়ত্ত হবেই। আর বয়স বাড়ার সাথে ধৈর্য বাড়ে, তখন সেই ধৈর্য কম বয়সীদের সামলাতে কাজে লাগানোই যথোপযুক্ত। বয়স বাড়ার সাথে ধৈর্য সমানুপাতিক, ধৈর্য বয়সের সম্পর্ক যাই হোক, ধৈর্য ধরলে যে কেউ কোনো না কোনো বিষয়ে লাভবান হবেই। ধন্যবাদ।
0: আমাদের বন্ধুরা আসছেন, অর্থাৎ লিসনাররা 2248-8085-এ চলে এসছেন। কে আছেন 2248-8085-এ? হ্যালো, না ছিলেন এখন, এই বরং আমরা চলে যাই আবার হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে লিখছেন, বয়স বাড়লে ধৈর্য ক্ষমতা বাড়ার কথা, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বয়স বাড়লে ধৈর্য ক্ষমতা বেশ কমে যাচ্ছে। ছোটদের তো ধৈর্য কমই থাকার কথা, কারণ তাদের অভিজ্ঞতা কম এবং তারা একটুতেই চেঁচামেচি করে। আমাদের কর্তব্য তাদের শান্ত করা, কিন্তু তার পরিবর্তে আমরাও পাল্লা দিয়ে তাদের সাথে চিৎকার করি, পরে ভেবে দেখি না, আমার এটা করা ঠিক হয়নি। আসলে বর্তমানে আমরা সবাই অসুস্থ, ওষুধ খেয়ে বেঁচে আছি, তাই বোধহয় আমরা খুব তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে

0: ফেলছি। আগেকার দিনের মানুষেরা কিন্তু বয়স বাড়লেও তারা খুব ধৈর্যশীল ছিল এবং অনেকে কিছু সামলে নিতে পারতেন। এখন বয়স বাড়লেও ধৈর্য ক্ষমতা খুব কমে গেছে। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া।
1: টেলিফোনের বন্ধুকে আরেকবার দেখি।
0: হ্যালো,
1: নমস্কার।
0: হ্যালো,
2: হ্যালো,
0: বলুন,
1: কি বলছেন?
2: আমি বড় জায়গাগুলি জেলা নদিয়াতে সমীর দাস বলছি।
0: বলুন।
2: হ্যাঁ, দেখুন, ধৈর্য বাড়া বা ধৈর্য কমার সাথে বয়সের যে কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ ধৈর্য কম বা ধৈর্য বেশি এটা যে কোনো বয়সেই হতে পারে। কারণ যদি কোনো একটা মানুষ যদি ইয়ং ছেলেও যদি হয়, ধরুন বাড়িতে প্রচন্ড সমস্যার মধ্যে জড়িত, অর্থনৈতিকভাবে সমস্যায় জড়িত, বা বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি রয়েছে, বা সে নিজেই হয়তো অসুস্থ, সেই বয়সে সে অধৈর্য হতে পারে, আবার ধৈর্য ধরে রাখতে পারে যে না, সে নিজের সমস্যাটা বুঝতে পারবে যে এখন আমাকে ধৈর্য ধরা উচিত, বাড়িতে একটা সমস্যা রয়েছে। আর বয়স বাড়ার সাথে সাথে ধৈর্য তো বাড়বে, এটা স্বাভাবিক, কারণ তাদের জ্ঞানের গভীরতা অনেক বেড়ে যায়, কারণ ওরা অনেকগুলো প্ল্যাটফর্ম পার হয়ে এসেছে, বাস্তবটাকে দেখেছে যে বাস্তবটা কত কঠিন, কত লড়াই করে মানুষকে বড় হতে হয়। আজকে ধরুন আমি যদি একটা উদাহরণ দিচ্ছি, যে ধরুন একটা রাস্তা দিয়ে একটা গাড়ি ফুল স্পিডে যাচ্ছে, ফাঁকা রাস্তা খুব স্পিডে যাচ্ছে, কিন্তু একটা জ্যামের মধ্যে পড়ে গেছে। সেই জ্যামের মধ্যে দিয়েও যদি সে স্পিডে চালাতে যায়, তাহলে কিন্তু তাকে অ্যাক্সিডেন্ট হবেই, অনিবার্য। তখন তাকে ধৈর্য ধরে দাঁড়াতে হবে, আবার যখন ট্রাফিক যখন ফাঁকা হবে, রাস্তা যখন ফাঁকা হবে, আবার ফুল স্পিডে চালা। তা এটার জন্য একটা জ্ঞানের গভীরতার প্রয়োজন আছে, তার জন্য একটু বয়সের প্রয়োজন আছে। তা বয়স হলে মানে ধৈর্যটা বাড়ে, এটা হচ্ছে তাদের জ্ঞানের গভীরতা। কিন্তু অল্প বয়সেও ধৈর্য বাড়ে। আমাদের স্বামী বিবেকানন্দ 39 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে গেছেন, কিন্তু সে চির যুবক ছিল। তিনি আমাদের যে জ্ঞান দিয়ে গেছেন, যা আমাদের এখনো পর্যন্ত অক্ষরে অক্ষরে সমস্ত কিছু মিলে যাচ্ছে, কিন্তু সে তো বার্ধক্যে পা দেননি, সে চির যুবক। কিন্তু এমনও দেখা গেছে যে বার্ধক হয়েও কিন্তু সে জ্ঞান তার গভীরতা অর্জন করতে পারেনি। লতা মঙ্গেশকর যত বয়স বেড়েছে তার গলার টোন তত সরু হয়েছে। এটাই হচ্ছে মেন ব্যাপার, যে বয়সের সাথে ধৈর্য বাড়া বা কমার কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। এটা একটা মেন্টালি সমস্যা, শারীরিক সমস্যা, পারিবারিক সমস্যা, বিভিন্ন কারণে এগুলো হতে পারে। কিন্তু যে ধৈর্যবান সে সবসময় ধৈর্য নিয়েই থাকবে, আর যে অধৈর্য সে সবসময় সব ব্যাপারই অধৈর্য থাকবে।
1: নমস্কার।
0: এবারে চলে যাব প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, বয়স বাড়লে খিটমিটে মেজাজের তরে নিত্য ঝামেলা হয় প্রতি ঘরে ঘরে। এককালের কর্মবীর বয়সের ভারে নুচ্ছ দেহ, বর্তমান প্রজন্ম সমীহ তেমন করে না কেহ। রোগে জর্জরিত হয়ে বয়সের ভারে নুয়ে পড়ে, ধৈর্য হারিয়ে প্রতিকূল পরিস্থিতি নিজেই গড়ে। প্রযুক্তির যুগে মানুষ এখন অনেক এগিয়ে, পুরনো ধ্যান ধারণা ঠিক ঝামেলা এই নিয়ে। বয়স বাড়লে ধৈর্য কমে নানান কারণে, ব্যতিক্রম ছাড়া এই মত হচ্ছে আমার মনে। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন। এবারে একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ বলি। সঙ্গমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন, ধৈর্য সহনশীলতা জন্মসূত্রে অর্জিত গুণের মধ্যে অন্যতম। সুতরাং জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের ধৈর্য একই থাকে, অর্জিত গুণ কোনোদিন কমে যায় না বা কমে বাড়ে না। দেখছেন সঙ্গমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে।
1: হাফিজা খাতুন উত্তর চব্বিশ পরগনা নাড়াবুনিয়া থেকে লিখছেন, বয়স বাড়ার সঙ্গে অভিজ্ঞতার কারণে অনেকের ধৈর্য বাড়লেও এটি সবার ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ঘটে না। ধৈর্য মূলত মানুষের মানসিক পরিপক্কতা এবং ব্যক্তিগত আচরণের ওপর নির্ভর করে, যা অনেকের ক্ষেত্রে বয়সের সাথে খিটখিটে স্বভাব তৈরি করতে পারে। তাই বয়স বাড়া ধৈর্য বৃদ্ধির একটি সহায়ক কারণ মাত্র, কোনো নিশ্চিত গ্যারান্টি নয়। খুব সুন্দর লিখেছেন,
0: একদম। এবারে চলে যাব তমাল আইচ, বয়স 20 বছর, ধোবাপাড়া বলাগড় হুগলি থেকে লিখছেন, আমার মতে বয়স বাড়লে ধৈর্য কমে আর রাগ বাড়ে। আজ একটু ছন্দে ছন্দে চেষ্টা করলাম, ভাবনা ও লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। বয়স বাড়লে মেজাজ চড়ে, বয়স বাড়লে মেজাজ চড়ে, সদাই ওঠে রাগ। যারা ছিল কাল মিষ্টি মানুষ, আজ দুরভাগ্য,

0: পান থেকে চুন খসলে পরে, চিল শকুনে গলায় ঘরে পালায় ঘরে, চেঁচিয়ে করে মাটিকে দুভাগ। তমাল আইচ ধোবাপাড়া বলাগড় হুগলি থেকে লিখছেন।
1: তপন চক্রবর্তী আমাদের নমস্কার জানিয়েছেন, আর কিছু লেখেননি। কাজী আবু জাফর, আপনার কথা, বয়স বাড়লে ধৈর্য বাড়ে, বয়স মানে জীবন নদীর খেলা, এপার ওপার করে শুধু কাটিয়ে দিলাম বেলা, বয়স মানে চিন্তা ভরা মন, কোথায় ছিলাম কোথায় যাব ভাবনা সারাক্ষণ, বয়স মানে অভাব অভিযোগ, ধৈর্য ধরে চুপ করে তাই ভাবি, বিদায় বেলায় কারোর কাছে নেই কো আমার দাবি। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন।
0: নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, অল্প বয়সে সামান্য কিছুতেই ধৈর্য হারিয়ে ফেলতাম, খুব ছটফট করতাম, তবে বয়স বাড়ার সাথে সাথে উল্টো রকম ঘটছে। যতই বয়স বাড়ছে ততই ধৈর্য বেড়ে চলেছে, কোনো ছটফটানি নেই, তাই বলতেই পারি বয়স বাড়লে ধৈর্য বাড়ে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন।
1: আমাদের বন্ধু আছেন টেলিফোনে।
0: হ্যালো
2: দাদাভাই, নমস্কার।
0: নমস্কার।
1: নমস্কার।
2: আমি নাচনকোনা থাবড়াকোন বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল বলছি দাদাভাই।
0: বলুন
2: দাদাভাই, আপনাদের দুজনকে শুভ সন্ধ্যা। দাদাভাই বলছি যে দেখুন, পাকা মাথা আর কাঁচা মাথা, পাকা মাথার দাম তো অতি অবশ্যই দিতে হবে, সেটা কাঁচা মাথাতে সেই বুদ্ধিটা আসবে না। আমরা এখনো পর্যন্ত বাবা কি দাদু তাদের মানে কাছে বুদ্ধি নিই যে দেখো এই কাজটা করলে কিরকম হবে, তাদের পাকা মাথার বুদ্ধির যে কাজ আর আমাদের কাঁচা মাথার বুদ্ধি, আমাদের তো কাঁচা মাথা মানে ঝগড়া লেগে যাওয়ার কাজ, আর পাকা মাথার কিন্তু ঝগড়া লাগতে দেবে না, সেই জায়গা থেকে কিন্তু কাজটা বার করে নিয়ে আসবে এবং সেটা সুষ্ঠুভাবে হয়। তো সেই জন্য আমি বলবো যে পাকা মাথা পাকা মাথাই। হ্যাঁ, আর দেখুন পাকা বাঁশ যতই ইয়ে হোক, পাকা বাঁশের দাম অনেক বেশি। তো এইটুকু বললাম দাদাভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
0: ধন্যবাদ আপনাকে। এবারে চলে যাই সরাসরি পশ্চিম বর্ধমান রানীগঞ্জ থেকে সুচেতার কাছে। সুচেতা লিখছেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতাও বাড়ে, আর এই অভিজ্ঞতা থেকেই মানুষ ধৈর্যশীল হয়ে ওঠে, তাই আজকের বিষয়ের সঙ্গে পুরোপুরি সহমত। বিশ্ব চিঠি দিবসের শুভেচ্ছা জানাই সকলকে। পশ্চিম বর্ধমান রানীগঞ্জ থেকে সুচেতা মণ্ডল।
1: শুভেন্দু প্রামাণিক লিখছেন আমাদের ফেসবুক পেজে, নমস্কার। বয়স বাড়লে মানুষের ধৈর্য বাড়ে, এটাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম, না হলে 75 বা 78 বছর বয়সে দেশের রাষ্ট্রপ্রধানেরা কিভাবে দেশ পরিচালনা করেন, বা পরিবারের প্রধানরা বয়স্ক ব্যক্তিরাই হতেন না। তবে ব্যক্তিবিশেষে এবং আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে তারতম্য হতে পারে। বয়সের সঙ্গে সঙ্গে অনেক মানুষ মানসিক চাপের কারণে ধৈর্য হারিয়ে ফেলেন, তবে আমার মতে সেটা তাৎক্ষণিক। বয়স মানুষকে ধৈর্যশীল এবং চিন্তাশীল করে তোলে। বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে শুভেন্দু প্রামাণিক।
0: এবারে আমরা যাব,
1: আরও আছে ফেসবুক পেজে। হ্যাঁ, আরও মানুষ লিখেছেন,
0: প্রচুর মানুষ আমাদের লিখে পাঠাচ্ছেন,
1: ফোনও আসছে।
0: হ্যাঁ, তাহলে ফোনে যাই একটা। হ্যালো।
1: হ্যালো।
3: হ্যাঁ হ্যালো, সুধীর দাদা বিশ্বজিৎ নমস্কার।
0: বলুন।
3: আমি কলকাতা নিউ টাউন থেকে বিশু মন্ডল কথা বলছি।
0: বলুন।
3: বলছি দাদা, আজকে যে বিষয়টা দিয়েছেন খুব সুন্দর, কিন্তু কথা হচ্ছে আপনার যে ধৈর্যের উপরে যে কথাগুলো বলছেন, এটা যে বয়স বাড়লেই যে মানুষ ধৈর্যশীল হারিয়ে ফেলে আর বয়স কম থাকলে হারায় না, এটা খুব আমি ইয়ে করতে পারছি না। কারণ আমার যখন বয়স কম ছিল তখন 30 বছর, আমি একটা ফ্যাক্টরিতে কাজ করতাম, সেখানে 80 থেকে 90 জন লোকের কাজ চড়াতাম, সুপারভাইজার ছিলাম, কিন্তু তারা নানা রকম কথা আমাকে বলতো, কিন্তু আমি রাগ হতো না, তাদের আমি বুঝিয়ে ছেড়ে দিতাম। কিন্তু এখন আমার 60 বছর বয়স, আমি বাড়িতে বসে আছি, এখন এমনই হয়েছে যে কেউ যদি একটা ভালো কথাও বলে আমার জন্য রাগ হয়ে যায়, কারণ আমি ধৈর্য রাখতে পারি না, তখন উল্টোপাল্টা কথা বলে দিই। এইটুকুই বললাম দাদা, নমস্কার নেবেন।
0: ধন্যবাদ আপনাকে। এবারে আমরা চলে যাব আমাদের সঙ্গে যারা লিখছেন হোয়াটসঅ্যাপে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবনে অভিজ্ঞতা বাড়ে, আর সেই অভিজ্ঞতায় ধীরে ধীরে শেখায় ধৈর্য ধরতে। ছোটবেলায় সামান্য কিছুতে আমরা অধৈর্য হয়ে পড়ি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে শিখি সব কিছুর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিছু ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে হয়। জীবনের নানা ওঠানামা, আনন্দ বেদনা, বাস্তবতার মুখোমুখি

0: সুখী হতে হতে মানুষ আরও পরিণত হয়, তখন রাগের বদলে পরিস্থিতি বোঝার চেষ্টা করে, তাড়াহুড়োর বদলে সময়কে সুযোগ দেয়। তাই বয়স শুধু সংখ্যা বাড়ায় না, বাড়ায় উপলব্ধি, সহনশীলতা এবং ধৈর্য। আর এই ধৈর্যই জীবনের কঠিন সময়গুলোকে আরও সুন্দরভাবে সামলে নিতে সাহায্য করে। বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম।
1: মানসী ব্যানার্জি ফেসবুক পেজে লিখছেন, একদম ঠিক, ধৈর্য ধরে থাকতে হবে, কারণ বয়স হয়ে গেলে স্বভাবও পাল্টে যায়। চুপ করে শান্ত হয়ে কি হচ্ছে দেখে যাওয়া উচিত।
0: একদম তাই। আমাদের আবার আমরা চলে যাব, না এটা মন কেমনের গন্ধ সেটা নয় প্রিয়, বয়স বাড়, এখানে বয়স বাড়লে মানুষ অল্পতেই অধৈর্য হয়ে যায়, নানা কারণ থাকতে পারে, বয়সের সাথে নানা অসুখ বিসুখ হয়, তখন সে খিটখিটে হয়ে যায়। বয়সের সাথে হয়তো বুদ্ধি বাড়ে, কিন্তু সেই বুদ্ধি সবসময় খাটে না। সুবীর বোধক খালনা হাওড়া থেকে লিখছেন।
1: শীষ মোহাম্মদ লিখছেন ফেসবুক পেজে, বয়স বাড়লে ধৈর্য বাড়ে এটা ঠিক নয়, বয়স বাড়লে রাগ বাড়ে, বাড়ে বিরক্তির প্রকাশ, বয়স বাড়লে অধৈর্য হয়, বয়স বাড়লে খিটখিটে হয়, অল্পতেই মেজাজ হারায়। আসলে শরীরে ব্যথা হয়, কাউকে কাছে পেতে চায়, কারো সাথে গল্প করতে চায়, সবার সাথে মিশতে চায়, অবহেলার শিকার হয়, একাকিত্বের বোঝা বয়, বাড়িতে একা থাকার ভয় হয়, সংসারে বোঝা হয়ে থাকতে চায় না, তাই নিজেকে গুটিয়ে নেয়। অনেক বাড়িতে তারা সসম্মানে থাকেন, আবার অনেক বাড়িতে তারা সম্মান পানও না। বয়স্কদের সম্মান করুন, কারণ একদিন আপনিও বয়স্ক হবেন, লিখছেন শীষ মোহাম্মদ।
0: এবারে চলে যাব প্রদীপ বর্ষাকের কাছে। প্রদীপ বর্ষাক লিখছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবনের অভিজ্ঞতাও বাড়ে, ছোটোখাটো সমস্যা, ভুল বোঝাবুঝি কিংবা প্রতিকূল পরিস্থিতিতে তখন আর সহজে উত্তেজিত হতে ইচ্ছে করে না। সময় মানুষকে শেখায় সব সমস্যার তাৎক্ষণিক সমাধান হয় না, কিন্তু বিষয়ের ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। তরুণ বয়সে যে কথায় রাগ হতো, পরিণত বয়সে সেই কথাতে হাসি মুখে এড়িয়ে যাওয়া সম্ভব হয়। জীবনের সুখ দুঃখ, চাওয়া পাওয়া এবং নানা ওঠা পড়া মানুষকে ভিতর থেকে শক্ত করে। তাই বয়স শুধু সংখ্যা নয়, এটি অভিজ্ঞতার সঞ্চয়, তবে ধৈর্য মানে অভিজ্ঞতা মেনে নেওয়া নয়, বরং বিচক্ষণতার সঙ্গে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই প্রকৃত ধৈর্যের পরিচয়। দীপক বসাক, হাট শিমলা, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান।
1: আমাদের এখন একজন বন্ধু এসেছেন টেলিফোনে, কিন্তু আমাদের হাতে আর সময় নেই, তাকে আমরা ঠিক সঠিক সময় দিতে পারবো না, সেই কারণে আজকে আর নিচ্ছি না, নিশ্চয়ই অন্য কোনো দিন আবার কথা হবে। আমাদের ফেসবুক পেজে যে কজন কমেন্ট করেছিলেন আমরা পড়েছি, হোয়াটসঅ্যাপ কি আর
0: হোয়াটসঅ্যাপ না, হোয়াটসঅ্যাপ আমরা পড়েছি,
1: একই সময় মোটামুটি শেষ হয়েছে। আর আমার নিজের একটু বেশ মজাই লাগছিল এগুলো শুনতে শুনতে। একটা কথা বেশ মনে হলো না, আমাদের অনেক বন্ধুরা তারা কিন্তু অনেক বেশি বয়স্ক, তারা কিন্তু ধৈর্য ধরে আমাদের ঠিক ফোনটা করে না, আমাদের ফোন পাওয়া খুব সহজ নয়।
0: তাহলে আমাদের সাপোর্টই করছেন, যাই হোক সাপোর্ট করুন আর না করুন, সঙ্গে থাকুন আমাদের সঙ্গে, কারণ আমরা এখন চলে যাচ্ছি, আবার চলে আসবো 9:30, সঙ্গে চিকিৎসক থাকবে, আর 11:00 পরে অনুষ্ঠানে চমক রয়েছে, সে কথাও বলবো। হুম।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
0: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ, আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold-এ,
2: 100.1 FM Gold-এ আরোগ্য নিয়ে বিশ্বজিতা সুপ্রিয় আপনাদের সঙ্গে। আর আমরা আগেই বলেছি এটা ভালো থাকার পাস।

0: পাসওয়ার্ড। তবে এই ভালো থাকার পাসওয়ার্ড বিশ্বজিৎ বা সুপ্রিয়র কাছে নেই, এটা আপনারা নিশ্চিন্তে জানতে পারেন। আসলে কি জানেন,
1: মনের দিক থেকে ভালো থাকার পাসওয়ার্ড হয়তো
0: আছে,
1: শারীরিক ভাবে নেই
0: একদম। আর একটা সমস্যা কি জানেন তো, এই রাস্তাঘাটে বেরোলেই অন্তত ওই আগে বলতো 40 পেরোলেই চালছে, আর এখন যদি জিজ্ঞেস করা হয় কেমন আছেন, সব কথার পরে হাঁটুটা একটু সমস্যা করছে, হাঁটুর ব্যথাটা বেড়েছে। আর এই সমস্যাটা আরও এই 40, 50, 60 তারপরে হাঁটুর সমস্যা, এটাও কিন্তু এখন প্রায় অতীত। আরও কম বয়সীরা তারাও কিন্তু মাঝে মাঝে বলছে হাঁটুটা খুব ভোগাচ্ছে। সুতরাং আমাদের আজকের বিষয় হাঁটুর সমস্যা ও তার প্রতিকার। আর আমাদের সঙ্গে যিনি রয়েছেন কনসালটেন্ট জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডক্টর অভিক রায়, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
2: নমস্কার।
0: আর বিশ্বজিতা সুপ্রিয় শুধু থাকবে না, আপনারাও কিন্তু আমাদের এখানে আসতে পারেন। আসবেন কি করে, 2248-8085 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে 9903055992 এই নাম্বারে চলে আসবেন এই বিষয়ে আপনার প্রশ্ন নিয়ে।
1: অথবা আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে আমাদের 100.1 FM গোল্ড কলকাতার যে ফেসবুক পেজ, সেখানে আমাদের এই অনুষ্ঠানের যে পোস্টারটি দেখতে পাচ্ছেন তার নিচে অলরেডি কমেন্ট করতে শুরু করেছেন আপনারা, সেখানেও কমেন্ট করতে পারেন। আমরা তিনটে রাস্তাতেই আপনাদের সঙ্গে যোগাযোগ।
0: আরও একটা রাস্তার কথা আমি বলে দিই, ফেসবুক লাইভ হচ্ছে 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতা, এখানে লাইভের নিচে কমেন্ট সেকশানে গিয়ে আপনি আপনার প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন, সেই প্রশ্নের উত্তরও আমরা পৌঁছে দেবো। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন। এবারে আমরা যাই একেবারে প্রথম প্রশ্নে। প্রথম যেটা জানতে চাইছি ডক্টর রায়, যে এই যে হাঁটুর সমস্যা, হাঁটুর ব্যথা, এর কারণ কী বলুন তো? সবাই বলে যে হাঁটুর ব্যথা, হাঁটুর সমস্যা, আর এতগুলো তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, তাদের নিয়ে এত চিন্তা নেই।
2: দেখুন, প্রথম কথা, হাঁটুর ব্যথার কারণ জানতে হলে আমাদের কিছু জিনিস, প্রথম কথা হচ্ছে হাঁটু হচ্ছে একটা জয়েন্ট, জয়েন্ট মানে হচ্ছে দুটো বা তার বেশি অস্থির সংযোগস্থল হচ্ছে একটা জয়েন্ট। তো ব্যাপারটা হচ্ছে যে এটা একটা সাইনোভিয়াল জয়েন্ট। এবার জয়েন্ট আবার অনেক রকম হয়, ঠিক আছে, ফাইব্রাস জয়েন্ট হয়, কার্টিলিজিনাস জয়েন্ট হয়, আর সাইনোভিয়াল জয়েন্ট। তো সাইনোভিয়াল জয়েন্ট এমন একটা জয়েন্ট যেটা আমাদের মোবিলিটি প্রদান করে, মানে আমরা এই যে পুরো ফ্লেক্সিবল হাত পা ভাঁজ করছি, সোজা করছি, এই ব্যাপারগুলো যেটা হয় সেটা, সেই জয়েন্টগুলো হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। এবার অবভিয়াসলি যেরকম আমরা কমন টার্মে জানি যে রিস্ক না নিলে গেন নেই, সেরকম টাইপেরই ব্যাপার, যে যেই জয়েন্টের মোবিলিটি আছে সেই জয়েন্টেই বেশি পেন হচ্ছে, কারণ সেটা মোবাইল একটা জয়েন্ট, তাকে সব কিছু করতে হচ্ছে, সব রকম স্ট্রেস নিতে হচ্ছে, ভাঁজ করা অবস্থাতেও নিতে হচ্ছে, আবার সোজা হতে গেলেও একটা ইয়ে হতে হচ্ছে, একটা সমস্যা হতে পারে। সেই জন্যে সাইনোভিয়াল জয়েন্টের পেনটা মানে মোস্ট কমন। তো হাঁটুও সেরকম একটা জয়েন্ট। এবার সেইখানে আমরা দেখতে পারি যে কিছু কিছু ক্লিনিক্যাল মানে কারণেও হতে পারে, কিছু মেকানিক্যাল কারণে হতে, মেকানিক্যাল কারণ মানে হচ্ছে কোনো একটা ট্রমা মানে ইঞ্জুরি হলো, সেখান থেকে হতে পারে একটা পেন। আবার কিছু কিছু ক্ষেত্রে যে ডিজেনারেটিভ একটা চেঞ্জ হলো, এটাও মেকানিক্যাল কজের মধ্যে পড়ছে, যে ডিজেনারেটিভ চেঞ্জটা বয়সজনিত কারণেই মেনলি হয়,
1: আর ক্ষয়ক্ষতি
2: হচ্ছে, ডিজেনারেশন হচ্ছে। আর ক্লিনিক্যাল যেটা বলছি, ক্লিনিক্যালটা হচ্ছে যে কোনো ব্লাড রিলেটেড কিছু একটা আর্থ্রাইটিস বা যেটা বলতে পারেন বাঁত বাংলা ভাষায় বলতে গেলে, যে রক্তজনিত একটা কোনো কারণ, মানে তার মানে কিছু একটা অটোইমিউন ডিসঅর্ডার,
1: রিউমাটয়েড আর্থ্রাইটিস,
2: এক্স্যাক্টলি, অ্যাঙ্কাইলোসিং স্পন্ডাইলাইটিস, জোগরেন্স, সোরিয়াসিস, HSP, প্রচুর কিছু থেকে, সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি, এগুলো থেকে জয়েন্ট ইনভলভ হতে পারে, সাইনোভিয়াল জয়েন্টে আর্থ্রোপ্যাথি হতে পারে, ঠিক আছে। তো এই রকমভাবেই আমরা জয়েন্ট পেনটাকে ইয়ে করতে, হ্যাঁ আরেকটা অবভিয়াসলি একটা জিনিসকে আমরা ইয়ে করতে পারি না, সেটা হচ্ছে ইনফেকশন, এটাও একটা বড় কারণ।
1: আচ্ছা,
2: তো এগুলো বলতে পারেন যে সব কিছু মিলিয়েই একটা হাঁটুর ব্যথা বা যে কোনো জয়েন্ট পেন হতে পারে।
0: আচ্ছা, হাঁটুর ব্যথা বা জয়েন্ট পেন যেটা হচ্ছে বিভিন্ন বয়সে

0: হচ্ছে কখন আমরা ডক্টরের কাছে যাব। আমরা তো বিভিন্ন শেক দিতে শুরু করি, ইয়ে করি, পেন, আর সবচেয়ে সহজ হচ্ছে বাজারে গিয়ে একটা পেন কিলার খেয়ে নিই, খেয়ে নিয়ে কমলো কিনা। কিন্তু কখন বুঝবো যে না,
1: সব থেকে সস্তা গ্যাস দোকান থেকে,
0: দোকান থেকে, এবং কখন আমাকে বুঝতে হবে যে না এবার আমি ডক্টরের কাছে যাব?
2: হ্যাঁ, খুব ভালো কোয়েশ্চেন এটা, কারণ এটা একটা ভালো কোয়েশ্চেন। কেন বললাম, কারণ হচ্ছে যে খুব খারাপ অবস্থায় এলে আমাদের তখন খারাপ লাগে, মানে ট্রিটমেন্ট মডালিটির দিক থেকে নয়, যে পেশেন্ট এতদিন ভুগলো, বিভিন্ন দরজায় দরজায় ঘুরলো এবং বিভিন্ন ইয়ে করে ঠিকঠাক প্রপার ট্রিটমেন্ট পেলো না, তারপরে এসছে এবং ততদিনে অনেকটা খারাপ হয়ে গেছে তার কন্ডিশন। তো ফার্স্ট কথা, যে আপনি অবভিয়াসলি একটা ব্যথা হয়েছেন, আপনি একটা ওষুধের দোকানে গেছেন, বলেছেন একটা পেন কিলার দিয়েছে, আপনি খেয়েছেন, ব্যথা কমেছে, আবার ব্যথার ওষুধ বন্ধ করাতে আবার ব্যথা শুরু হয়ে গেছে, আপনি ঘরোয়া কিছু পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করেছেন, তাতেও ব্যথা কমেনি, কিন্তু এইভাবেই চলছে। কিছু কিছু লোকের সহ্য শক্তি বেশি হয়, তারা ওইভাবেই ভাবে যে হ্যাঁ এটা তো আমি দেখেছি আমার বাবা ঠাকুরদা তাদেরকেও এরকম ব্যথা নিয়ে চলতে, কাজ করতে, আমাকেও কাজ করতে হবে, দৈনন্দিন জীবন চালাতে হবে, সাংসারিক চাপ নিয়ে এইভাবে চলতে হবে। না, একটা সার্টেন স্টেজের পরে শুধু এটা করলে চলবে না, ডাক্তারবাবু কাছে আসতে হবে। কখন, যদি একদম স্পেসিফিক্যালি বলি, আগে আপনার মাঝে মধ্যে ব্যথা হতো, একটু ওষুধ খেতেন, একটু রেস্ট নিতেন, কমে যাচ্ছে, দেখছেন যে সবসময় ব্যথা হচ্ছে, রেস্ট পেন আমরা একটা কথা বলি, ঠিক আছে, আপনি রেস্ট নিচ্ছেন তখনও ব্যথা হচ্ছে, আপনি শুয়ে আছেন ঘুমের মধ্যে এদিক ওদিক হচ্ছেন তার মধ্যেও ব্যথা হচ্ছে, আপনি যতটা একটা হাঁটু বা যে কোনো জয়েন্ট যতটা ভাত সোজা করতে পারতেন সেটা আর করতে পারছেন না, তখনও ব্যথা হচ্ছে, আপনার সেই জয়েন্টটা ফুলে গেছে, আপনার এই জয়েন্টটায় হাত দিয়ে দেখছেন যে একটু গরম হয়ে আছে অন্য যে কোনো জয়েন্টসের থেকে, সেটা দেখছেন যে একটু কালার চেঞ্জ হচ্ছে, একটু রেড হয়ে যাচ্ছে, বা আপনার সেই জয়েন্টের মুভমেন্টের সাথে সাথে আপনার কোনো আওয়াজ আসছে, দেখছেন যে খটখট করে আওয়াজ হচ্ছে,
1: অনেকে ফিল করেন,
2: অনেকে ফিল করেন, এইরকম যখন সিচুয়েশন হবে আমার মনে হয় যে তখন আর ঘরোয়া ব্যাপার বা নিজের যেটা মাথায় আসছে সেটা না করে ডাইরেক্ট তখনই ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা উচিত, আর ওয়েট করা উচিত নয়।
0: বা হাঁটুর সমস্যা হলে তার ডায়াগনোস্টিকের জন্য কি কি পরীক্ষা সাধারণত করা হয়?
2: দেখুন, প্রথম কথা, আমাদের হাঁটুর ব্যথা হচ্ছে বা ইয়ে হচ্ছে, প্রথম জিনিস হচ্ছে যে এটা একটা মেইনলি একটা মানে কি বলবো, যে দুটো অস্থির বা তিন চারটে অস্থি বেসিক্যালি তার সংযোগস্থল, ঠিক আছে, তো এই জায়গায় আমাদের হচ্ছে হাড়ের সবচেয়ে ভালো পরীক্ষা হচ্ছে যে হাড়ের ছবি করা, যেটাকে এক্সরে আমরা বলতে পারি, ঠিক আছে, কিন্তু সবসময় এক্সরেতেও সব কিছু বোঝা যায় না, হয়তো কোনো একটা ইঞ্জুরি হলো, মনে হচ্ছে একটা সাসপেক্টেড একটা হেয়ার লাইন, একটা চুলের রেখার মতো একটা ডাক্তারবাবুর মনে হচ্ছে একটা ফ্র্যাকচার, তখন তিনি বলবেন সিটি স্ক্যান, হয়তো হাড়ের সমস্যা নয়, কারণ একটা শুধু হাড় দিয়েই অস্থিটা তৈরি হয় না, তার মধ্যে লিগামেন্ট থাকে, ডাক্তারবাবু মনে হলো যে লিগামেন্টের কোনো সমস্যা হয়েছে সেই জন্য এই ব্যথাটা, তখন অবভিয়াসলি উনি যাবেন এমআরআই, তখন এমআরআই করতে হবে, ডাক্তারবাবু মনে হলো যে না এটা হাড় বা অস্থির ব্যাপার না, এটা একটা বডিতে কোনো একটা ইনফেকশন হচ্ছে, সেই থেকে ওইখানে একটা ব্যাপার কিছু হয়েছে, ইনফ্ল্যামেটরি কিন্তু কোনো চেঞ্জেস আসছে, সেই তখন তাহলে তাকে হচ্ছে একটা জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেট করতে হতে পারে, ফ্লুইডের ইয়ে করতে হবে, এবং তার সাথে সবচেয়ে বড় কথা যেটা, সেটা কিছু ব্লাড টেস্ট করতে হতে পারে, কারণ ব্লাডেরও এই যে ইনফ্ল্যামেশন কথাটা ইউজ করলাম, যেটা বাংলা বলতে পারেন প্রদাহ, ঠিক আছে, সেই জিনিসটা তার মানে ওই জয়েন্টেও সেটা সবচেয়ে বেশি চলছে, এবং সেইটা পরীক্ষা করার জন্য কিছু রক্ত পরীক্ষা করলেও সেটা বোঝা যাবে যে পুরো শরীরে সেটার এফেক্টটা চলতে শুরু করেছে। এবং আরেকটা কথা আমি তখন বলছিলাম যে ব্লাড রিলেটেড আর্থ্রাইটিস, ক্লিনিক্যাল যেটা কারণ হাঁটুর ব্যথার, তার মানে সেই রকম কিছু হলেও কিন্তু মানে কোনো ব্লাড টেস্ট করলে আমরা সেই চেঞ্জগুলো দেখতে পাবো, তাহলে মোটামুটি এই কিছু কিছু পরীক্ষা করলেও করা হতে পারে, কিন্তু ক্লিনিক্যালি টেস্ট করাটাই সব

0: সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার মানে এক্সামিনেশন, ওটা করার পরেই ডাক্তারবাবু বলতে পারবে যে আপনার কোন টেস্টগুলো করলে সবচেয়ে ভালো, আমরা বুঝতে পারবো যে কি সমস্যার জন্য আপনার এই ব্যথাটা হচ্ছে।
1: এই আরেকটা কথা যেটা আমার মনে হচ্ছিল আপনি যখন বলছিলেন বা হাঁটুর সমস্যা, এই কথাটা শুনলেই আমাদের যেটা মনে হয় যেটা প্রবীণ মানুষ বা বয়স্কদের সমস্যা, সত্যি কি তাই? মানে হাঁটুর সমস্যা কি কম বয়সী তাদের হয় না?
0: হ্যাঁ, কম বয়সীদের ক্ষেত্রেও হাঁটুর সমস্যা হয়, এখন একটু বেশি দেখা যাচ্ছে। প্রথম কথা যে কম বয়সীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি আগেকার দিনেও হতো, এখনকার দিনেও হতো, হয় যেটা খুব কমন, সেটা হচ্ছে কোনো ইঞ্জুরি। ইঞ্জুরি খুব কমন, এক্সারসাইজ, ভুল এক্সারসাইজ, এক্সারসাইজ করছেন বেশি করে ফেলছেন বা একটু ঠিক প্রসিডিওরে করা হচ্ছে না, তার থেকে ইঞ্জুরি হতে পারে, ঠিক আছে। বা কোনো ট্রমা, হঠাৎ করে একটা ইঞ্জুরি হলো, একটা হিট করলো কোনো হাঁটুতে বা যে কোনো জয়েন্টে, সেই থেকে একটা ট্রমা হতে পারে, তাতে ফ্র্যাকচারও হতে পারে, ঠিক আছে। কিন্তু ফ্র্যাকচার না হলেও হয়তো তার মানে আমাদের একটা সাইনোভিয়াল জয়েন্ট বা হাঁটুই বলতে গেলে, তাতে কার্টিলেজ থাকে, মেনিসকাস থাকে, লিগামেন্টস থাকে, সেটাতেও ইঞ্জুরি হলো, যেটাতে এক্সরেতেও বোঝা যাবে না। তো এগুলো কম বয়সে হওয়া খুব স্বাভাবিক। কিন্তু আরেকটা কথাও বলতে না বললেই নয়, সেটা হচ্ছে আর্থ্রাইটিসের যে ভূমিকাটা, সেটাও এখন আস্তে আস্তে কম বয়সে দেখা যাচ্ছে। এটা খুব একটা ভালো ইন্ডিকেশন নয়। আগেকার দিনের বহু পেশেন্টদের আমরা দেখেছি যে অনেক বয়স্ক পেশেন্টদেরও হাঁটুর কার্টিলেজের কন্ডিশন খুব ভালো আছে, যেটা এখনকার দিনে সেটা পাওয়া যায় না। তার সবচেয়ে বড় কারণ আমরা বলতে পারি যে এখনকার দিনে লাইফস্টাইল, একটা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল, এটা খুব ইম্পর্টেন্ট। যে আপনি যখন মাঠে যাচ্ছেন, খেলাধুলো করছেন বা আপনি এক্সারসাইজ করছেন, যোগা করছেন, যা করছেন, আপনি আপনার পেরি আর্টিকুলার মাসেলগুলোকে স্ট্রং করছেন, তাতে একটা জয়েন্টের উপর স্ট্রেস অনেক কম পড়ে। আপনি বাড়িতে বসে আছেন, আপনি কিছু করছেন না, আপনি আপনি আপনার স্ক্রিনের দিকে বেশি সময় দিচ্ছেন। দু নম্বর কথা হচ্ছে যে এখনকার দিনে একটা খুব বড়, হ্যাঁ এটা অবভিয়াসলি আরেকটা ফ্যাটার্নিটির সাথে আমাদেরকে ইয়ে করতে হয়, যে মানে কি বলবো, যে তাদের সাথেও একটা কোরিলেশনের ব্যাপার যদিও আমার মনে হয় এখন আছে, সেটা হচ্ছে যে ডিপ্রেশন, এটা এখনকার দিনে একটা বিশাল কাজ করে, ডিপ্রেশন, স্ট্রেস। প্রথম কথা, ডিপ্রেশন মানে সে তার ইচ্ছা করবে না আর বাইরে বেরোনোর, তার ইচ্ছা করবে না আর হেঁটে চলে ঘুরে বেড়ানোর, তার ইচ্ছা করবে না এক্সারসাইজ করতে যাওয়ার, খেলতে যাওয়ার, এটা একটা বিশাল ব্যাপার। যে আস্তে আস্তে আস্তে সে তার কিন্তু সে মাসেল উইক হচ্ছে এবং তার পেরিআর্টিকুলার মাসেলও উইক হচ্ছে। দু নম্বর কথা হচ্ছে স্ট্রেস, স্ট্রেস যত বাড়বে, একদম সিম্পল কথায় বলতে স্ট্রেস বাড়বে, কর্টিসল লেভেল ইনক্রিজ করবে। যেই ইঞ্জুরি বা যে কোনো ছোটোখাটো জিনিস যেগুলো আমাদের হাঁটুতে হয়ে থাকে, সেই জিনিসগুলোকে রিপেয়ার করার যে ক্ষমতা, কর্টিসল লেভেল যত বাড়বে তত কমতে থাকবে, ইমব্যালেন্স তৈরি, হরমোনাল ইমব্যালেন্স তৈরি হবে এবং সেটা আর পসিবল হবে না হিল করানোর শরীরের পক্ষে, এটা বাড়ছে। দু নম্বর, যত আপনি টেবিল ওয়ার্ক বাড়ছে আমাদের ক্ষেত্রে, আমাদের একটা খুব বড় একটা ভুল জিনিস চলে, সেটা হচ্ছে আমরা ডিফ্লেকশন, মানে আমরা হাঁটু অনেক ভাঁজ করে বসে কাজ করি। এই জিনিসটা কিন্তু আমার একটা খুব বল মানে বড় বলার ব্যাপার, যে একটু স্ট্রেচ করে কাজ করার চেষ্টা করুন, হাঁটুটাকে যতটা পারবেন একটু সোজা, যতটা সোজা রাখা যায় ততটা। যত ডিফ্লেকশন বাড়বে তত জয়েন্ট রিঅ্যাকশন ফোর্স বাড়বে, এবং আপনি এটা একটা সিম্পল ব্যাপার, আপনি একটা টেবিল ওয়ার্ক পুরো হাঁটু ভাঁজ করে করুন, দেখবেন কতক্ষণ রাখতে পারছেন, আর পুরো হাঁটুটা সোজা করে আপনি একটা টেবিল ওয়ার্ক করুন, দেখবেন যে কতটা আপনার ইজি মনে হবে। এই জিনিসগুলো এখনকার দিনে, আর অবভিয়াসলি বডি ওয়েট, বডি ওয়েট এইটার উপরে কিন্তু জোর দেওয়া উচিত। যত আপনার বডি ওয়েট বাড়বে আপনার হাঁটুর উপর স্ট্রেস বাড়বে। মানে 5 কিলো বডি ওয়েট আপনার যদি ইনক্রিজ করে, কিছু স্টাডিসে বলে যে 35% অস্টিওআর্থ্রাইটিসের চান্স বেড়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো, এবার জাঙ্ক ফুড তো আরেকটা বড় ব্যাপার, ইভেন এমনি ইনফ্লামেশন বাড়ছে, আপনি একটা জয়েন্টেরও ইনফ্লামেশন বেড়ে আছে, আপনি আরও বাড়াচ্ছেন, ঠিক

0: অনেক প্রশ্ন আছে আর ওই যেগুলো বলছেন তার থেকে প্রশ্ন আমাদের ভিতরে অনেক তৈরি হচ্ছে। তবে সুপ্রিয় দা অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন নিয়ে ওয়েট করছেন।
1: সার্জারি ছাড়া হাঁটু সমস্যার কি কি কার্যকরী সমস্যা রয়েছে, কারণ সার্জারিটাকে অনেকেই ভয় পান?
2: আচ্ছা, প্রথম কথা, যদি কোনো ফ্র্যাকচার হয়ে থাকে, একটা ইন্ট্রা আর্টিকুলার বা পেরি আর্টিকুলার, ঠিক আছে, আমি কেন এই ইন্ট্রা আর্টিকুলার বা পেরি আর্টিকুলার টার্মটা ইউজ করলাম, কারণ যে যদি এমনি যে জয়েন্টের থেকে দূরে কোনো একটা হাড়ে ফ্র্যাকচার হলো, সেইটা কিন্তু অনেকভাবেই আপনি সার্জারি ছাড়াও ইয়ে করতে পারেন, যেটা আগেকার দিনে মানে একটা প্রচলিত নিয়ম ছিল প্লাস্টার করে দেওয়া, ইমোবিলাইজেশন মধ্যে কথা, তারও আগে নিয়ম ছিল বহু যুগ আগে, যেটা এখনকার দিনেও গ্রামে করে, কিছু দিয়ে একটা বেঁধে দেওয়া, কিছুই না, ওটা ইমোবিলাইজেশন, ঠিক আছে, ইমোবিলাইজেশন অ্যান্ড রেস্ট, তাতে হিল করে যায়। কিন্তু জয়েন্টের যদি একটা ফ্র্যাকচার হয়, তাহলে আমাকে জয়েন্টের সেই যে আর্টিকুলেটিং সারফেস সেটাকে যতটা সম্ভব একদম অ্যাকিউরেট নিয়ে আনতে হয়, না হলেই সেই একই ব্যাপার, পেইন এবং আর্থ্রাইটিসের চান্স বাড়তে থাকবে। তাহলে অবভিয়াসলি জয়েন্টে যদি ফ্র্যাকচার হয়, তাহলে আমাকে অপারেশন করতে হবে। ধরে নিলাম ফ্র্যাকচার নেই, নেক্সট লিগামেন্ট ইঞ্জুরি, লিগামেন্ট ইঞ্জুরি যদি হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি একটা জয়েন্টের ব্যালেন্সটা মেনটেন করছে লিগামেন্ট, ঠিক আছে, তাহলে সেই ব্যালেন্সটা অবভিয়াসলি ডিসব্যালেন্সড হয়ে গেল ব্যাপারটা, তখন আপনাকে কী করতে হবে, সেই লিগামেন্টটাকে এমন রিপেয়ার করতে হবে, বা সেটা রিপেয়ার মানে কিছু কিছু ক্ষেত্রে যে ইররিপেয়ারেবল হলে তখন রিকনস্ট্রাক্ট করতে হয়, নতুন করে তৈরি করে দিতে হবে সেই লিগামেন্টটা। আর যদি দেখা যায় যে সেই লিগামেন্টটা আপনার বা সেই জিনিসটা আপনার হিল করে যাবে, কিন্তু একটা রেস্ট নিতে হবে, ইমোবিলাইজ করতে হবে, তাহলেও ঠিক আছে। এইবার আসলাম যে তাহলে এবার কোনো ইঞ্জুরি বা লিগামেন্ট ইঞ্জুরি বা কোনো বনি ইঞ্জুরি ফ্র্যাকচার হলো না, তারপরে যেটা দাঁড়াচ্ছে তাহলে আর্থ্রাইটিস। এবার তাহলে আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট উইদাউট সার্জারি সম্ভব, সম্ভব না তাই না, কিন্তু এই ব্যাপারটা হচ্ছে কিন্তু আমাদের এজিং রিলেটেড, এই যে ডিজেনারেটিভ চেঞ্জ অস্টিও আর্থ্রাইটিস, এটা এজিং রিলেটেড। তো প্রথম কথা যে এখানে আসছি সেখানে হচ্ছে, আপনাকে যদি বলি আপনার এজটা কি আপনি থামিয়ে দিতে পারবেন, আটকাতে দিতে পারবেন? পারবেন না। আপনার যে চুলটা পাকা শুরু করেছিল, দাড়ি গোপটা পাকা শুরু করেছিল, আপনি কি আটকাতে পেরেছিলেন? পারেননি। একটা সার্টেন এজের পরে যখন আপনার চোখে ক্যাটারাক্ট মানে যেটা ছানি পড়া বলে, আপনি আটকাতে পেরেছেন? পারেননি। একটা সময়ের পরে দাঁতের যে ক্ষয়টা সেটা আটকাতে পেরেছেন? পারেননি। মানে এগুলো হচ্ছে এজ রিলেটেড ডিসঅর্ডার, এবং অস্টিওআর্থ্রাইটিসটা এজ রিলেটেড ডিসঅর্ডার, আমরা আটকাতে পারবো না, কিন্তু আমরা এটার প্রোগ্রেশনটাকে ডিলে করতে পারবো কিছু কিছু অ্যাক্টিভিটিসের মাধ্যমে, কি যেটা অবভিয়াসলি যত বয়স বাড়তে থাকে আমাদের আমাদের যে হাঁটুর মধ্যে বা যে কোনো জয়েন্টে আমাদের কার্টিলেজ থাকে, যেটাকে হায়ালিন কার্টিলেজটাই থাকে সায়নোভিয়াল জয়েন্টে, আরও কার্টিলেজ আছে, ফাইব্রো কার্টিলেজ আছে, আমার কানে ইয়ে করে যে এটাগুলো ফাইব্রো কার্টিলেজ, ফাইব্রো কার্টিলেজ পুয়োর কার্টিলেজ দেন হায়ালিন কার্টিলেজ, হায়ালিন কার্টিলেজ অনেক বেটার, কারণ এটা শক অ্যাবজর্পশন প্রপার্টি অনেক বেটার, মানে কানটা আপনার ভাঁজ করলেন আবার সোজা হয়ে গেল, হায়ালিন কার্টিলেজ কিন্তু তার থেকেও বেটার। এই যে বাউন্স ব্যাক মেকানিজম, এই জিনিসগুলো কিন্তু অনেক ভালো কাজ করে, কম বয়সে ছুটছেন, দৌড়াচ্ছেন, লাফাচ্ছেন, ঝাঁপাচ্ছেন, কিচ্ছু প্রবলেম হয় না। বয়স যত বাড়তে থাকে সেই প্রপার্টিগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে, তাহলে অবভিয়াসলি তার নিচে কে আছে, তার নিচে হাড় আছে, হাড় চেষ্টা করবে যে কি আমার উপর স্ট্রেস বাড়ছে, তাহলে আমি আরও স্টিফ হয়ে যাই, এইখানেই সমস্যাটা শুরু হলো। সাবকন্ড্রাল স্ক্লেরোসিস বলে একটা টার্ম আছে, সেটা বাড়তে শুরু করলো, আস্তে আস্তে এটাই আর্থ্রাইটিসের দিকে নিয়ে যাচ্ছে, এবং এটাকে যদি আমাদের আটকাতে হয় তাহলে এগুলোর যত্ন নিতে হবে। তাহলে কি এটার উপর স্ট্রেস যদি কমাতে হয়, তাহলে আমাকে সবচেয়ে বড় কথা, এর আশেপাশে যে মাসেল আছে পেরি আর্টিকুলার মাসেল, এগুলোকে স্ট্রং করতে হবে, যেন হাঁটুর উপর বা এটার উপরে স্ট্রেসটা কম পড়ে। এটা স্ট্রেস পড়ার কমানোর কী উপায়, সেটা হচ্ছে আমরা এক্স্যাক্টলি ওই ওই অ্যাক্টিভিটিগুলো করব না যেটা হাঁটু বা ওই জয়েন্টের উপর আমাদের চাপ ক্রিয়েট করে। মানে এখনকার দিনে অনেকে জিমে যায়, ইয়ে করে, এক্সারসাইজ করে, সব কিছু করে, আমি অবভিয়াসলি সাজেস্ট করবো যে সেই জিনিসগুলো, সাপোজ জাম্পিং জ্যাক একটা খুব কমন এখনকার দিনের এক্সারসাইজ, বা যে কোনো স্ট্রেসফুল এক্সারসাইজ, লেগ প্রেস, যেগুলোতে বেশি জোর পরে, একটা সার্টেন এজের পরে সেগুলো অ্যাভয়েড করা উচিত। আরও কী করা উচিত, যে কিছু কিছু আমাদের মুভমেন্ট, স্টেয়ার্স অবভিয়াসলি ভালো এক্সারসাইজ, কিন্তু
0: আমি তাহলে কোশ্চেনটাকে আরেকটু ইয়ে করে, যে বয়স হলে তাহলে কি সিঁড়িতে উঠবে, হাঁটুর জন্য সিঁড়িতে ওঠানামা করা ভালো না খারাপ?
2: না, কমানো উচিত। আমি তো আমার দিক থেকে বলবো যে আমি যতটা ইয়ে আছে যে কম বয়সেও অ্যাভয়েড করা উচিত।
0: এটা একটা খুব সুন্দর মানে আমাদের জানার জন্য। এবার আমি আলোচনা শুনতে শুনতে মোটামুটি দুটো বিষয় আমার খুব মানে আমি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হলো। একটা হচ্ছে আপনি যেটা বলছিলেন, যারা একটু স্থূল বা মোটা তাদের ঝুঁকি অনেক বেশি, কিন্তু যারা রোগা তাদের হাঁটুর সমস্যার ঝুঁকি অনেকটা কম। আমার প্রশ্ন হচ্ছে যারা মোটা, যারা একটু যাদের ওজন বেশি, তারা হাঁটুর যত্নের জন্যে কী কী করবে?
2: প্রথম কথাই তো আমি বলবো যে ওয়েট লস করতে হবে।
0: বাকিটা পারছে না?
2: পারছে না, তাহলে একটু নিজেকে মোটিভেট করে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করে অন্তত তার যে ওয়েট আছে সেই ওয়েটটা কিছুটা ডিস্ট্রিবিউট হোক, পুরোটা হাঁটু না নিক, তার হাঁটুর আশেপাশে পেরি আর্টিকুলার মাসেলগুলো একটু স্ট্রং হোক, তাহলে অন্তত পুরো স্ট্রেসটা হাঁটুর উপর যাবে না। এই জায়গায় আমি একটা কথা বলতে চাই যে এখনকার দিনে কিছু হলেই লোকে একটা খুব কমন জিনিস সবাই জানে, নি ক্যাপ। হ্যাঁ, নি ক্যাপ পরে নিলাম, আর কোনো এটা একটা ব্রেসিং সিস্টেম। আরে ব্রেস তো আমরা জন্মগতভাবে পেয়ে এসেছি, এই নি ক্যাপ তো আমরা জন্মগতভাবে পেয়ে এসেছি, সেইটার গুরুত্বটা আমরা বুঝতে পারছি না। নি ক্যাপকে ব্রেস বানানো আমাদেরই দায়িত্ব। নি ক্যাপ বাট ব্রেসের মধ্যে কি, নি ক্যাপ ওটা হচ্ছে একটা মোজা টাইপের, একটা ইলাস্টিক একটা স্টকিনেট, আর ব্রেস কি তার দুপাশে হচ্ছে একটা সাপোর্ট থাকবে, একটা মানে অ্যালুমিনিয়ামের একটা সাপোর্ট থাকে, আরও স্ট্রং হয়। তো আমি কেন কথাটা বললাম, নি ক্যাপকে ব্রেস বানানো তো আমাদেরই দায়িত্ব, মানে একটা নর্মাল দুর্বল একটা মাসেল চারিদিকে সেটাকে এমন স্ট্রং করলাম যে হাঁটুর উপরে স্ট্রেসটা কম পড়বে, এটা সবচেয়ে বড় কথা। এটা করতে পারলে অবভিয়াসলি আপনার যদি কোয়াডস, আপনার হ্যামস্ট্রিং, আপনার ভাস্টাস মিডিয়ালিস অবলিকাস, এগুলো আমি মানে আমাদের মানে এগুলো মাসেলের নাম বলছি, এইগুলো যত স্ট্রং হবে আপনার হাঁটুর উপর স্ট্রেস তত কম পড়বে। তা আপনি ওভারহেড হন, কিন্তু আপনার যদি লেগস অতটাই স্ট্রং হয় বা পেরিওটুকুলার মাসেল অতটাই স্ট্রং হয়, তাহলে অবভিয়াসলি আপনি এটাকে ওভারকাম করতে পারেন। দু নম্বর যেই কথাটা বললাম যে কিছু কিছু লাইফস্টাইল মডিফিকেশান, একটা তো স্টেয়ার্স নিয়ে আমি এতক্ষণ বললাম, আরেকটা কি মাটিতে বসা বা লো কোনো একটা লো সোফা বা এরগুলোতে বসা, এগুলো অ্যাভয়েড করা উচিত। বসাটা সমস্যা নয়, ওঠাটা সমস্যা। আপনি বসছেন ঠিক আছে, কিন্তু যখন বসা থেকে উঠতে যাচ্ছেন তখন কিন্তু আমাদের হাঁটুর উপরে 3-4 times মোর প্রেশার পড়ে আমাদের বডি ওয়েটের।
0: আমাদের যারা অনুষ্ঠান দেখছেন সরাসরি তারাও কিন্তু অনেক প্রশ্ন করছেন। প্রথম প্রশ্নটা যেটা আমরাও রেখেছিলাম আমাদের যে আলোচনার বিষয়ে, যে হাঁটুর ব্যথা হলে ঠান্ডা শেক ভালো না গরম শেক, কোনটা দেব?
2: দেখুন, ঠান্ডা শেক এবং গরম শেকের মধ্যে একটা ভালো কোশ্চেন করেছেন, ঠিক আছে। গরম শেকটা হচ্ছে টেম্পোরারি একটা খুব ভালো রিলিফ দেয় গরম শেক, কারণ কি, কারণ এটা আমাদের পেইন গেটিং মেকানিজম বলে একটা ব্যাপার আছে, ঠিক আছে, সেটাতে ডাইরেক্টলি কাজ করে, ডাইরেক্টলি পেইন গেটিং মেকানিজমটাকে ইনহিবিট করে, এবং টেম্পোরারি, আমি বারবার একটা টার্ম ইউজ করছি, টেম্পোরারিলি ভালো কাজ দেয়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে টেম্পোরারি রিলিফের থেকে পার্মানেন্ট রিলিফটা বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য যেটা আমরা ইয়ে করি সেটা হচ্ছে যে আপনার হঠাৎ করে একটা ইঞ্জুরি হলো, হঠাৎ করে হাঁটু ফুলে গেল, হঠাৎ করে একটু ব্যথা বেড়ে গেল, এই সমস্যায় এই সময়টাতে সমস্যাটা হচ্ছে যে আপনার স্প্যাজমটা কমাতে হবে। স্প্যাজমটা কমানোর জন্য কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আইস কম্প্রেশন। তবে একটা খুব বড় প্রচলিত ভুল একটা জিনিস, ডাইরেক্ট আইস কখনো দেওয়া উচিত না, আইসটাকে কাভার করে দেওয়া উচিত, যে হালকা ঠান্ডা ব্যাপারটা সেইটা নেওয়া উচিত, এবং একটা পাতলা কাপড়ে যদি জড়িয়ে আপনি, মানে অবভিয়াসলি ডাইরেক্ট আইস হলে সেটাকে একটা প্লাস্টিকে নিয়ে তারপরে একটা পাতলা কাপড়ে জড়িয়ে অ্যাপ্লাই করা উচিত। যদি আপনার কাছে আইস প্যাক থাকে তাহলে সেটা একটা পাতলা কাপড়ে জড়িয়ে ডাইরেক্ট অ্যাপ্লাই করা উচিত, এবং সেটা কাপড়টা ভেজা পর্যন্ত দেবেন, তার বেশি নয়, ওইটুকুটাই। অবভিয়াসলি যেটা আপনার হয়তো বাচ্চাদের ক্ষেত্রে পেডিয়াট্রিক যে ডক্টররা তারা বলবে যে ঠান্ডা লেগে যেতে পারে, ওই ভেজার আগে পর্যন্ত দেবেন, তার বেশি নয় এটার জন্যে, ঠিক আছে। এবং সেটাই স্প্যাজম কমায় সবচেয়ে বড় কথা, ঠিক আছে, যেটা হট কম্প্রেশনে হয় না। তো আমরা কি বলি, অ্যাকিউট ইঞ্জুরি। অ্যাকিউট ইঞ্জুরি মানে হঠাৎ করে ইঞ্জুরি হয়েছে, পা ফুলে গেছে, রেডনেস, সোলেন, এই ধরনের একটা ইয়েতে আইস কম্প্রেশনটা বেটার কাজ করে। ইভেন আপনার ব্যাক পেন যখন হচ্ছে, তখন আপনি অবভিয়াসলি হট কম্প্রেশন দিলে কিন্তু আপনার সেই সময় বেশি আরাম হয় দ্যান কোল্ড কম্প্রেশন, কিন্তু লিটারেচার বলছে যে ঠান্ডা শেকটা পার্মানেন্টলি মানে লং টার্মে বেশি বেনিফিট দেয়, স্প্যাজম কমায়, এই একটা কথার উপরে আমি জোর দিচ্ছি, ঠিক আছে। তো এইটা আপনি ডিফারেন্স বলতে পারেন ঠান্ডা শেক বা গরম শেকের মধ্যে।
1: আমাদের শ্রোতা বন্ধু রবীন মান্না, তিনি একটা প্রশ্ন করেছেন, তার স্ত্রীর বয়স 55 বছর, তিনি বলছেন যে আমার স্ত্রীর অস্টিও আর্থ্রাইটিস স্টেজ 3, সব ডাক্তারবাবুই বলেছেন আজীবন ওষুধ খেতে হবে, ওষুধ ছাড়াও কিছু খাবার খেলে কি উপকার হবে, যেমন দুধ, পদ্ম ফুলের বীজ ভেজে খাওয়া ইত্যাদি, জানালে একটু উপকার পায়।
2: আচ্ছা, স্টেজ 3 মানে এইটা দেখুন, মানে এই স্টেজের কথাটা যখন বলেছে তাহলে আমি একটু ক্লিয়ারলি বলি, স্টেজের ব্যাপারটা কিন্তু অনেক রকমভাবে ভ্যারি করে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে রেডিওলজিক্যাল স্টেজ, ঠিক আছে, সেটা আমাদের একটা টার্ম আছে কেলগ্রেন লরেন্স ক্লাসিফিকেশন, সেটা একরকম, জয়েন্ট স্পেস কতটা কমছে, ঠিক আছে। আরেকটা আমরা যেটা মানে সার্জেনরা ফলো করি আউটার ব্রিজ ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে যে কার্টিলেজ কতটা ক্ষয়েছে, যেটা আমি প্রথম থেকে বলছি যে একটা জয়েন্টের মধ্যে হচ্ছে মানে নি জয়েন্ট নিয়েই বলছি, তাতে হচ্ছে যে গ্যাপটা আমরা দেখতে পাই হাঁটুর মধ্যে, সেটা হচ্ছে মেনিসকাস এবং তারপরে কার্টিলেজ, এইটা মিলে গ্যাপটা তৈরি হয় দুটো হাড়ের মাঝে, উপর আর নিচের হাড়, ঠিক আছে, সেই গ্যাপটার। এবার সেটার যে মানে সেটার কোয়ালিটিটা কতটা খারাপ হচ্ছে তার উপরে ডিপেন্ড করে। যদি বোন অন বোন হয়ে যায় তাহলে কিন্তু কোনো ওষুধ বা ইয়ে আর কাজ করবে না। বোন অন বোন মানে একটা হাড়ের সাথে একটা হাড় পুরো ঠেকে গেছে, ঠিক আছে। এবার স্টেজ 3 ক্ষেত্রে হয়তো পুরোপুরি ঠেকেনি,
0: আমরা এই আলোচনাটায় থাকব, তবে আমাদের ঘড়ির কাটা বলছে আমাদের এখন একটা সংবাদ বিরতি নিতে হবে। আমাদের অনুষ্ঠান থামবে না, শুধুমাত্র যারা রেডিও শুনছেন 100.1 FM গোল্ড তারা এই মুহূর্তে এই 10 মিনিট শুনতে পাবেন না, তারা আবার শুনতে পাবেন 10:10 থেকে। যারা আমাদের ফেসবুক লাইভে রয়েছেন তারা কিন্তু অনুষ্ঠান শুনতে পাবেন, অর্থাৎ আমাদের আলোচনা বা অনুষ্ঠান চলবে শুধুমাত্র রেডিওর শ্রোতা যারা, যারা দেখছেন না শুধু শুনছেন, অনেক মানুষ আছে এখন আমাদের দেখছেন এবং শুনছেন, অর্থাৎ ফেসবুক লাইভে তারা থাকবেন, আমাদের অনুষ্ঠান চলতে থাকবে। যারা আমাদের রেডিও শুনছেন তারা যোগ দেবেন আবার 10:10 আমাদের সঙ্গে। সুতরাং আমাদের আলোচনা থামবে না, স্টেজ 3 নিয়ে যে আলোচনা আমাদের হচ্ছিল এই আলোচনা, এবং এছাড়াও নানান প্রশ্ন আমাদের রয়েছে, অনেক প্রশ্ন আসছে, সেগুলো আমরা আলোচনা করব। তবে তার আগে এই সংবাদ বিরতির জন্য 10 মিনিট শ্রোতাদের।
3: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। এসসিও শীর্ষ সম্মেলনে সন্ত্রাসে অর্থের যোগান ও মদত, জঙ্গি নিয়োগ এবং তাদের আঁতুড়ঘর নির্মূল করার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যুদ্ধ সংঘাত কোনো সমস্যার সমাধান হতে পারে না, যাবতীয় বিরোধ মেটাতে হবে আলোচনা ও কূটনীতির মাধ্যমেই, বললেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত মেনে চললে ইরানও আলোচনায় প্রস্তুত, এসসিও শীর্ষ সম্মেলনে জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিট প্রশ্ন ফাঁসের অভিযোগকে ঘিরে ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া সমস্ত FIR তুলে নিতে কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের। 5ই সেপ্টেম্বর দিল্লিতে প্রতিবাদ মিছিলের ডাক প্রত্যাহার করে নিল কংগ্রেস জনতা পার্টি। নেপালে বিধ্বংসী হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে 987, এখনও নিখোঁজ অন্তত 4,000, এ পর্যন্ত উদ্ধার 163 জন ভারতীয় নাগরিক। অগস্ট মাসে পণ্য ও পরিষেবা কর GST সংগ্রহের পরিমাণ বেড়ে পৌঁছল 1,99,853 কোটি টাকায়। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য শ্রেয়াস আয়ারের নেতৃত্বে 15 সদস্যের ভারতীয় দল ঘোষিত। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর সদস্য দেশগুলির প্রতি সন্ত্রাসবাদে অর্থের যোগান, জঙ্গি নিয়োগ ও সন্ত্রাসে মদত এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়ার সম্পূর্ণ পরিকাঠামো ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন। কিরগিজ

গণতন্ত্রের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত এসসিওর রাষ্ট্রপ্রধানদের পরিষদের 26তম বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের ক্ষেত্রে কোনো দ্বৈত মানদণ্ডের স্থান থাকতে পারে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলতে থাকা সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধ ও সংঘাত কোনো সমস্যার সমাধান হতে পারে না, সমস্ত বিরোধ আলোচনা ও কূটনীতির মাধ্যমেই মেটানো উচিত। প্রধানমন্ত্রী বলেন, বাজারের মধ্যে সংযোগ স্থাপন, বাণিজ্য সহজতর করা এবং উন্নয়নের নতুন সুযোগ তৈরি করার সমস্ত উদ্যোগকে ভারত সমর্থন করে। তবে এই ধরনের উদ্যোগে সমস্ত দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান দেখাতে হবে। শ্রী মোদী বলেন, গত বছর ভারত সাংহাই সহযোগিতা সংগঠন সভ্যতা সংলাপ মঞ্চ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিল। তিনি জানান, এই মঞ্চের প্রথম অধিবেশন এবছর ভারতে হতে চলায় তিনি অত্যন্ত আনন্দিত। সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর কিরগিজস্তানে তাঁর দুদিনের সফর শেষে প্রধানমন্ত্রী আজ সন্ধ্যাতেই নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। ভারত আজ এসসিও শীর্ষ সম্মেলনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফলাফলের কথা তুলে ধরেছে। বিদেশ মন্ত্রক বলেছে, বিশ্বের ঘোষণার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা, উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে ভারতের অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে মধ্য এশিয়া এবং বৃহত্তর ইউরেশিয়া অঞ্চলের সঙ্গে ভারতের সম্পর্ক ও যোগাযোগ আরও শক্তিশালী হবে। এসসিও সদস্য দেশগুলির নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলায় একটি বিশ্বজনীন কেন্দ্র প্রতিষ্ঠার জন্য বিধি অনুমোদিত হয়েছে। বিদেশ মন্ত্রক সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, এই কেন্দ্র সন্ত্রাসবাদ, উগ্রপন্থা, সংগঠিত অপরাধ এবং অন্যান্য আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদার করবে। এসসিওর অ্যান্টি নার্কোটিক সেন্টারের এক্সিকিউটিভ কমিটির জন্য বিধি অনুমোদনের সিদ্ধান্তের কথাও বিদেশ মন্ত্রক উল্লেখ করেছে। এর ফলে সীমান্ত পারের মাদক পাচার এবং মাদক সন্ত্রাসবাদ মোকাবিলায় সদস্য দেশগুলির মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় গড়ে উঠবে। বিদেশ মন্ত্রক বলেছে, এসসিও সনদে সংশোধন ও সংযোজন সংক্রান্ত প্রোটোকল অনুমোদিত হওয়ার ফলে সংগঠনের পরিবর্তনশীল প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ভারত আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারবে। একই সঙ্গে এসসিওর কাঠামোর মধ্যে ইংরেজি ভাষার অন্তর্ভুক্তির পথও সুগম হবে। পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি জুন মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলে, তবে ইরানও তা নিয়ে আলোচনায় প্রস্তুত বলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন। কিরগিজস্তানের সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। এদিকে হরমুজ প্রণালীর কাছে দুটি ট্যাঙ্কারে হামলার খবর পাওয়া গেছে। ব্রিটেনের সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কোনো গোষ্ঠী এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত 20 থেকে 25 জুলাই পর্যন্ত দেশজুড়ে চলা ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া সমস্ত এফআইআর তুলে নিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত আজ জানিয়েছে, এই মামলাগুলির যে কোনো রকম তদন্ত বা বিচার প্রক্রিয়া বন্ধ করে দিতে হবে। কেন্দ্র, দিল্লি পুলিশ, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং আসামের পক্ষ থেকে দায়ের হওয়া যাবতীয় এফআইআরও খারিজ করে দিয়েছে। এই নির্দেশ সারা দেশে প্রযোজ্য হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত বলেছে, পড়ুয়াদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদে দেওয়া বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশ দিয়েছেন। আদালত স্পষ্ট করে দিয়েছে, বিশেষ পরিস্থিতি এবং নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত। এদিকে আগামী 5ই সেপ্টেম্বর দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপি যে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল, তারা তা প্রত্যাহার করে নিয়েছে। সিজেপির মুখপাত্র সৌরভ দাস শীর্ষ আদালতে জানিয়েছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা কেন্দ্র প্রত্যাহার করে নেওয়ার কাজ শুরু করায় আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে সিজেপির এই সিদ্ধান্তকে কেন্দ্র স্বাগত জানিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, এনসিইআরটি গত 6 দশকেরও বেশি সময় ধরে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাঠ্যপুস্তক রচনা, শিক্ষণ সহায়ক উপকরণ এবং পাঠ্যক্রমের পরিকল্পনা এর মধ্যে উল্লেখযোগ্য। নতুন দিল্লিতে এনসিইআরটির সদর দপ্তরে আয়োজিত এই প্রতিষ্ঠানের 66তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন IIMC ডিমড ইউনিভার্সিটির স্বীকৃতি পাওয়ার পর আজ প্রথমবারের মতো ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ক্যাডারের অফিসার শিক্ষানবিশদের স্নাতকোত্তর ডিগ্রি দিল। নির্ধারিত শিক্ষাগত ও পেশাগত শর্তাবলী সফলভাবে পূরণ করার পর এরা পাবলিক কমিউনিকেশন অ্যান্ড গভর্নেন্সে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব চঞ্চল কুমার বলেন, জনযোগাযোগ বা পাবলিক কমিউনিকেশন হল সুশাসনের একটি অবিচ্ছেদ্য অংশ। পরিবর্তনশীল প্রযুক্তি ও প্ল্যাটফর্মের সঙ্গে তাল মিলিয়ে এর পরিবর্তন ঘটা প্রয়োজন। সরকার জানিয়েছে, দেশে পেঁয়াজের যথেষ্ট মজুত রয়েছে। মূল্যবৃদ্ধির চাপ কমাতে নাসিক থেকে কান্ডা এক্সপ্রেস ও সড়ক পরিবহনের মাধ্যমে মজুত ভাণ্ডার থেকে পেঁয়াজ বিভিন্ন গন্তব্যে পৌঁছে যাচ্ছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, দেশের 19টি শহরে সাধারণ মানুষ যাতে বাজার থেকে উচিত মূল্যে পেঁয়াজ কিনতে পারেন তা নিশ্চিত করতে 30টি ট্রাকের মাধ্যমেও পেঁয়াজ পাঠানো শুরু হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ।

0: বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে বিধ্বংসী হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে 987 পৌঁছেছে। সেদেশের 8টি জেলা থেকে আজ উদ্ধারকারী দল আরও বেশ কিছু দেহ উদ্ধার করে। প্রবল বৃষ্টির ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। বিভিন্ন জেলায় নদীতে জলস্তর বাড়ার কারণে নতুন করে হড়পাবানের আশঙ্কা তৈরি হয়েছে। 583 জন বিদেশি নাগরিকসহ এখনও অন্তত 4,000 মানুষের কোনো খোঁজ মেলেনি। উদ্ধার করা হয়েছে 12,000 দুর্গতকে। সাম্প্রতিক হড়পাবানে নিহত ভারতীয় পর্যটকদের দেহ যথাযথ প্রমাণের পর নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হবে বলে ভারতীয় দূতাবাস জানিয়েছে। মৃতদেহ হস্তান্তরের আগে ময়নাতদন্ত, পরিচয়পত্র যাচাই, আঙুলের ছাপ ও ডিএনএ নমুনা সংগ্রহ সহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে আকস্মিক বন্যার ঘটনার পর আজ আরও 5 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। এই নিয়ে এখনও পর্যন্ত মোট 163 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হল। চীন থেকে এ পর্যন্ত 151 জন ভারতীয় নাগরিক বেরিয়ে এসেছেন। অগস্ট মাসে পণ্য ও পরিষেবা কর জিএসটি সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পেয়ে 1,99,853 কোটি টাকায় পৌঁছেছে। গত বছরের আগস্ট মাসের তুলনায় এই পরিসংখ্যান 14.8% বেশি। সে সময় 1,74,116 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। অর্থমন্ত্রকের প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী মোট অভ্যন্তরীণ জিএসটি রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে 1,37,249 কোটি টাকায়। রুশ ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। গভীর শোক প্রকাশ করেছে সেদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস। সমাজ মাধ্যমে এক বার্তায় দূতাবাস জানিয়েছে, শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। নরওয়ের নতুন রাজা অষ্টম হাকন আজ অসলোতে পার্লামেন্টের সামনে আনুগত্যের শপথ গ্রহণ করেছেন। আনুষ্ঠানিক রাজকীয় পোশাকে সজ্জিত হয়ে রাজা হাকন নরওয়ের 1814 সালের সংবিধান ও আইন রক্ষার প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, নরওয়েতে কোনো রাজ্যাভিষেক অনুষ্ঠান হয় না। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের জন্য আজ 15 সদস্যের ভারতীয় দল ঘোষিত হয়েছে। শ্রেয়া সায়ারের নেতৃত্বাধীন দলে রয়েছেন অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, তিলক ভার্মা, শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজ হবে আগামী 13, 15 ও 17 সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। এসসিও শীর্ষ সম্মেলনে সন্ত্রাসে অর্থের যোগান ও মদত, জঙ্গি নিয়োগ এবং তাদের আঁতুড়ঘর নির্মূল করার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যুদ্ধ সংঘাত কোনো সমস্যার সমাধান হতে পারে না, যাবতীয় বিরোধ মেটাতে হবে আলোচনা ও কূটনীতির মাধ্যমেই, বললেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত মেনে চললে ইরানও আলোচনায় প্রস্তুত, এসসিও শীর্ষ সম্মেলনে জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিট প্রশ্ন ফাঁসের অভিযোগকে ঘিরে ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া সমস্ত এফআইআর তুলে নিতে কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের। 5ই সেপ্টেম্বর দিল্লিতে প্রতিবাদ মিছিলের ডাক প্রত্যাহার করে নিল কংগ্রেস জনতা পার্টি। নেপালে বিধ্বংসী হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে 987, এখনও নিখোঁজ অন্তত 4,000, এ পর্যন্ত উদ্ধার 163 জন ভারতীয় নাগরিক। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের জন্য শ্রেয়া সায়ারের নেতৃত্বে 15 সদস্যের ভারতীয় দল ঘোষিত। খবর শেষ হলো, এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ। আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold-এ।
2: আরোগ্য নিয়ে ফিরে এলাম। বিশ্বজিতা সুপ্রিয় আর আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক ডক্টর অভিক রয়। আমরা আলোচনা করছিলাম হাঁটু এবং তার সমস্যা নিয়ে এবং তার প্রতিকারের উপায় কী সেগুলো, এবং আপনারা যারা এত সময় আমাদের সঙ্গে ছিলেন বা যারা বাকি অংশটাও থাকতে চান তারা সরাসরি প্রশ্ন নিয়েও আসতে পারেন, এমনি আমাদের সঙ্গে থাকতে পারেন, কারণ আপনি যে প্রশ্ন করতে চাইছেন সে প্রশ্ন হয়তো আমরা আলোচনা করছি বা অন্য কোনো বন্ধু প্রশ্ন করে সেই আলোচনা আমাদের চলছে। আমরা কিন্তু ফেসবুক লাইভটাতে ডিসকন্টিনিউ করে দিয়েছিলাম, কারণ আমাদের একটু প্রযুক্তিগত সমস্যা হয়েছিল, সেই কারণে ফেসবুক লাইভ আমরা ডিসকন্টিনিউ করেছিলাম। এই মুহূর্তে আবার আমরা ফেসবুকেও আছি এবং সঙ্গে সঙ্গে 100.1 FM গোল্ডেও রয়েছে। আপনারা প্রশ্ন নিয়ে আসতে পারেন এবং আমরা তো প্রশ্ন নিয়ে থাকছি আপনাদের সঙ্গে, তাই সরাসরি শুরুতেই যাব আপনাদের প্রশ্নে। হ্যালো,
3: হ্যালো,
2: হ্যালো,
4: নমস্কার।
3: নমস্কার,
4: ভালো আছি কি? অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে হাঁটুর ব্যথায় আক্রান্ত ব্যক্তি যারা, তাদের কি আজীবন ওষুধ খেয়ে যেতে হবে নাকি একটা সময়ের পর ওষুধ তার না খেলেও চলবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই এক্সারসাইজের কথা যে বলছিলেন, একজন হাঁটুর ব্যথায় আক্রান্ত মানুষ কি ধরনের এক্সারসাইজ করা জরুরি, সে মানে একটু যদি বিস্তারিতভাবে বলেন। নমস্কার।
5: হ্যাঁ নমস্কার।
2: সঙ্গে থাকুন, আমরা এই প্রশ্নেই যাচ্ছি যে হাঁটুর সমস্যার সময় কি ধরনের এক্সারসাইজ করা উচিত। হাঁটুর সমস্যা দুটো হতে পারে, হাঁটুর সমস্যা হয়েছে আর হাঁটুর সমস্যা যাতে না হয় কি ধরনের এক্সারসাইজ।
5: এক্স্যাক্টলি ধরে নিলাম যে অস্টিওআর্থ্রাইটিস নিয়েই বলা হচ্ছে, মানে যেটা বয়সজনিত ডিজেনারেটিভ একটা ডিসঅর্ডার, মানে হাড় ক্ষয়ে যাওয়ার যে ব্যাপারটা। তো প্রথম কথা যে পুরোপুরি যদি হাড় ক্ষয়ে গিয়ে থাকে, আমি আগেও এই কথাটা বলছিলাম যে বোন অন বোন যদি হয়ে যায়, তাহলে কিন্তু তখন ডাইরেক্ট এক্সারসাইজ করলে, শুধু এক্সারসাইজ করলে তখন কিন্তু ব্যথা প্রথমেই কমবে এরকম স্বাভাবিকভাবে এটা নয়, কারণ হাড়ে হাড়ে ঘষা লাগছে, আমাদের নার্ভ এন্ডিংসগুলো ওপেন হয়ে গেছে, ঘষা লাগছে, ব্যথা হচ্ছে। আমি তার আগের স্টেজ নিয়ে বলছি, তার একটু আগের স্টেজ যেখানে পুরোপুরি বোন এক্সপোজড হয়নি, পুরো হাড়ে হাড়ে ঘষা লাগছে না, কিছুটা কার্টিলেজ আছে, তাহলে সেই সময়ে আপনাকে কিছু কিছু এক্সারসাইজের উপরে বেশি জোর দিতে হবে, যেটা আমি বললাম যে পেরি আর্টিকুলার মাসেলের এক্সারসাইজ, মানে সেটাকে স্ট্রং করা, যেই কথাটা আমি আগেও বললাম এখনও বলছি, এবং ওটার উপরে আমি আমার নিজের পেশেন্টদের যারা আমার কাছে ডাইরেক্টলি আসে তাদেরকেও আমি সেটার উপর জোর দিই যে আমরা জন্মগতভাবে যেই নি ক্যাপ বা নি ব্রেস পেয়েছি সেইটাকে আরও যত্ন নেওয়া, মানে আমাদের হাঁটুর আশপাশের মাসেলগুলোকে স্ট্রং করা। তার সবচেয়ে বড় কথা কি, সেটা হাঁটুর সামনের দিকের যে মাসেলটা, উরুর উপর দিকের যে মাসেলটা, সেটা হচ্ছে যে কোয়াড্রিসেপস মাসেল, কোয়াড্রিসেপস ড্রিল করতে হবে, যেটাকে আমরা স্ট্যাটিক কোয়াড্রিসেপস এক্সারসাইজ বলি, স্ট্রেট লেগ রেজিং বলে কিছু এক্সারসাইজ হয়। হাঁটুর পিছনের কী থাকে, হ্যামস্ট্রিং থাকে, হ্যামস্ট্রিং টাইটনিং এক্সারসাইজ। এই সামনের দিক আর পেছন দিক, যেটাকে আমাদের ভাষায় অ্যান্টাগনিস্ট আর অ্যাগনিস্ট মাসেল, এই দুটো, এই অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট মাসেলের যদি ব্যালেন্সটা ঠিকঠাক হয়, তখন আমাদের হাঁটা চলা সব কিছু খুব স্মুথ হয়, এবং কি হিপ অ্যাবডাক্টর, মানে আমাদের হিপের মাসেল যে আছে তাকেও স্ট্রং করতে হয়। যেই মাসেলটা স্ট্রং হলে আমাদের ব্যালেন্সটা মেনটেন হয় এবং হাঁটুর উপরে স্ট্রেস কম পড়ে, মানে হাঁটুর আশেপাশে সবগুলো মাসেলের এক্সারসাইজ যদি প্রপারলি করা হয় তাহলে হাঁটুর উপরে প্রেশার কম পড়বে এবং জয়েন্ট রিয়াকশন ফোর্স অবভিয়াসলি কমে যাবে, এবং কিছুটা হলেও হাঁটুর উপরে চাপ কম করলে হাঁটুর ক্ষয়ে যাওয়াটাও আস্তে আস্তে কমতে থাকবে এবং আমরা স্মুথলি হাঁটতে পারবো। এবং সবচেয়ে বড় কথা, আমাদের এখানে সবচেয়ে বেশি এনকাউন্টার করি সিঁড়ি চড়া, সেটাও আমরা করতে পারবো, যদিও সেটা কম করলেই ভালো হয়, এবং এটা হাঁটুর অপারেশনের যাদের হয়ে গিয়ে থাকে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। এক্সারসাইজটা করতেই হবে, এটা একটা ইন্টিগ্রাল পার্ট, এটা করা উচিত এবং এটাকে আমাদের মানে কি বলবো রিলিজিয়াসলি ফলো করা উচিত, ঠিক আছে। এবং নেক্সট যেটা আপনি আপনার জিজ্ঞেস করছিলেন যে এটাকে আটকানো সম্ভব না, আমি একটা কথা আগেও বললাম যে যেরকম আপনার বয়সকে আটকানো সম্ভব না, সেরকম হাঁটুর এই যে অস্টিওআর্থ্রাইটিস এটাকেও আটকানো সম্ভব না, এটাকে একটু ডিলে করা সম্ভব, সেটারই উপায়গুলো বলছি আমরা। এটাই
3: একটা জিনিস একটু জিজ্ঞেস করি এখানে, একটা কিন্তু কনফিউশন অনেকের মধ্যে ইদানিং দেখছি, কারণ আজকাল অনেকে কিছুটা হলেও আত্মসচেতন হয়েছেন, আপনাদের কথা শুনেই হচ্ছেন, কিছুটা স্বাস্থ্যের কথা ভাবছেন আগে থেকে, তারা হাঁটাচলা করছেন, অনেকেই শুনি যে অতটা হাঁটলাম বা 56-57 বছর বয়সে তখন অবধি তারা দৌড়চ্ছেন কিছুটা, 1 কিলোমিটার 2 কিলোমিটার। আবার কেউ কেউ বলছেন যে এই হাঁটা বা দৌড়ানোটা একটা বয়সের পর বরং হাঁটুর ক্ষতিই করছে। এই দুটো মতই কিন্তু আমরা মানে ডাক্তারদের মধ্যে অনেক সময় শুনতে পাই, এর মধ্যে কোনটা মানে এর সারবত্তা আছে কোনটার মধ্যে?
5: একদম ঠিক কথা বলেছেন, ঠিক আছে। ফার্স্ট আমি এটা একটা খুব মানে এমনি সব মানুষের ক্ষেত্রে এটা খুব অ্যাকসেপ্টেবল টার্ম নয়, কিন্তু আমি তাও আমি এটা বলছি, কিছুটা কিন্তু জেনেটিক্যাল ব্যাপার কাজ করে, যেটা আমাদের স্টাডিতেও দেখা গেছে যে কিছু কিছু পপুলেশনের মধ্যে নি অস্টিওআর্থ্রাইটিসটা মানে হয় না বা খুব ডিলে করে হয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে। যেরকম হিপ অস্টিওআর্থ্রাইটিসটা খুব বেশি ইউরোপিয়ান এই পপুলেশনের ক্ষেত্রে, নি অস্টিওআর্থ্রাইটিসটা আমাদের পপুলেশনকে প্রাইমারি অবভিয়াসলি আমাদের পপুলেশনে বেশি দেখা যায়, ঠিক আছে। এবার নেক্সট আমি আসছি যে এবং জেনেটিক্যাল ব্যাপার যেটা হচ্ছে সব মানুষের ক্ষেত্রে, আমাদের মধ্যেও কিছু লোকের ক্ষেত্রে যে একই রকম ডিজেনারেশন হবে এরকম ব্যাপার না, ম্যান টু ম্যান ভ্যারি করে। এইবার বলছি ম্যান টু ওম্যানও ভ্যারি করে, ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রে আর্থ্রাইটিসের চান্সটা বেশি হয়, ঠিক আছে, অস্টিও আর্থ্রাইটিসের চান্সটা দেখা গেছে মানে 55 উপরে মোরালেস 45% পেশেন্ট অলরেডি এফেক্টেড হয়ে যায় মহিলারা, আর যেটা 65 হয়ে গেলে 70% বা 65-70 ইয়ার্স এজের মহিলাদের 70% অস্টিওআর্থ্রাইটিস হয়ে গিয়ে থাকে, ঠিক আছে। তো এইটা একটা ব্যাপার যে সবার ক্ষেত্রে একরকম হয় না। দু নম্বর হচ্ছে যে আপনি কম বয়সে হাঁটুর উপরে কতটা অত্যাচার করেছেন, এটা একটা বড় ব্যাপার। আপনার কম বয়সে কতটা হাঁটুর উপর ইঞ্জুরি হয়েছে, হাঁটুর উপর বড় কথাটা না, ব্যাপারটা হচ্ছে যে আপনি কি কথাগুলো বলছিলাম যে কার্টিলেজ লিগামেন্ট এবং এই যে সারাউন্ডিং ব্যাপারগুলো তাতে কতটা কি ইঞ্জুরি হয়েছে এবং কি আগে ছিল না ছিল কতটা স্ট্রেস পড়েছে সেটাও একটা ডিপেন্ড করে, এবং আপনার বয়সের সাথে সাথে সেটা কতটা আপনি মডিফাই করতে পেরেছেন কতটা করতে পারেননি, আপনাকে রেগুলার ওই অ্যাক্টিভিটিসগুলো করে যেতে হচ্ছে যেটা হাঁটুর ক্ষেত্রে ভালো নয়, ক্ষতি করছে। এই সব কিছু মিলিয়েই কাজ করে যে আমি একজন পার্সন এবং আমার পাশে আরেকজন আছে, দুজনের মধ্যে দুজনের একই রকম ক্ষয়ক্ষতি কখনোই সম্ভব নয়, যেরকম হাতের পাঁচটা আঙুলও সেম সাইজের নয়, সেরকমই ব্যাপার এটা।
3: ইনজেকশন থেরাপির কথাটা একটু আসি, একদম ইনজেকশন থেরাপিটা কি, কখন এবং কেন ব্যবহার হয়? অনেকেই কিন্তু আমি দেখেছি যে প্রথমে এইটাতে যান, তারপর শেষ পর্যন্ত অপারেশনে যান।
5: হ্যাঁ, খুব ভালো কোশ্চেন করেছেন। প্রথম কথা বলছি যে আমাদের একটা মানে স্বভাবত একটা যেটা ধারণা বা যেটা আমাদের মানে সমস্যা সেটা হচ্ছে ভয়, অপারেশনের ভয়। তো অবভিয়াসলি খারাপ হয়ে গেছে, কিছু কিছু অপারেশন আমাদের এখন খুব কমন হয়ে গেছে, চোখে ছানি পড়লে সার্জারি করতে হয়, সেটাতে প্রবলেম নেই। দাঁত পড়ে যাচ্ছে দাঁতের, তখন আবার আর্টিফিশিয়াল ডেন্চার লাগিয়ে নেওয়া হচ্ছে, তাতে প্রবলেম নেই। কিন্তু হাঁটুটাও যে সেমই একটা ডিজেনারেটিভ ডিসঅর্ডারের জন্য আর্থ্রাইটিস হচ্ছে, তার জন্যও যে একটা এরকম অপারেশন দরকার হয়, সেটাতেই আমাদের মেন ভয়। তখন ভয় আটকানোর জন্য লোকে কী করে যে তার আগে আর কী কী করে ব্যাপারটাকে যদি একটু সামলে নেওয়া যায়। তো প্রথমে তো লোকে অনেক কিছু ঘরোয়া টোটকা, তারপরে গেল ওষুধ, তারপরে গেল এক্সারসাইজ, তাতেও হচ্ছে না। তখন কেউ যদি একটা বলে ফেলে যে হাঁটুতে একটু ইঞ্জেকশন দিয়ে দিলাম তাহলে ঠিক হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু ওটাই করুন, ওটা করে দেখি কি হয়। এবার ইঞ্জেকশন যদি দিতে হয়, ইঞ্জেকশন অনেক রকমের হয়। প্রথম কথা আমি আসছি, খুব কমন যেটা আগেকার দিনেও খুব কমনলি ইউজ হতো সেটা স্টেরয়েড, স্টেরয়েড ইঞ্জেকশন খুব তাড়াতাড়ি কাজ করবে এবং খুব শর্ট টার্ম একটা আপনাকে রিলিফ দেবে এবং টেম্পোরারি রিলিফ দেবে, একটা অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট, ব্যথা কমিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু লং টার্মে কিন্তু বেশি দিন ওটা কাজ করবে না, কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে আবার আপনার ব্যথা শুরু হবে যখন ওটার এফেক্ট চলে যাবে। এবং তাতে সবচেয়ে বড় ব্যাপার, তাতে কিন্তু কিছুটা আপনার যেটা রিমেইনিং কার্টিলেজ, যেটা আপনার গদি, হাঁটুর গদি ছিল যেটুকু ভালো ছিল, সেটার উপরেও কিছু অ্যাডভার্স এফেক্ট মানে খারাপ কাজ করে ফেলে, ক্ষতি করে ফেলে। নেক্সট আসছি, এখন যেটা মোস্টলি কমন সেটা হচ্ছে যে একটা হায়ালুরোনিক অ্যাসিড বলে একটা জিনিস হয়, যে আমাদের হাঁটুরই কম্পোনেন্ট এটাই বলা হয়, সেটাই দেওয়া হচ্ছে। তো সেই রকম একটা জিনিস, সেটা হচ্ছে যে সাইনোভিয়াল একটা ফ্লুইড এর একটা কম্পোনেন্ট হাইলুরোনিক অ্যাসিড কি, ওটা আমাদের মানে সত্যি কথা বলতে হাইলুরোনিক অ্যাসিড আমাদের জয়েন্টেই তৈরি হয় নর্মাল অবস্থায়, আমাদের টাইপ বি সেল আছে তারাই তৈরি করে।
2: আমরা এটা শুনবো, এটা নিয়ে আলাদা করে এই বিষয়টা কি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, তারপর ফিরে আসছে।
6: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9

0: What's possible? This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi, from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
2: Aapnar bhalo thakar password. Aarogyo. Aarogyo. Shunchen. 100.1 FM Gold Day. Aarogyo. Aarogyo. 100.1 FM Gold Day.
3: আমরা কথা বলছিলাম হায়ালুরোনিক অ্যাসিড নিয়ে। সেই প্রসঙ্গের মাঝখানে আমাদের বিজ্ঞাপন বিরতিটা এসেছিল। শ্রোতারা নিশ্চয়ই তার জন্য অপেক্ষা করছেন বাকিটা শুনবার জন্য।
4: হ্যাঁ, আমরা যে ডিসকাশনটা করছিলাম যে হায়ালুরোনিক অ্যাসিড, তো অবভিয়াসলি এটা আমাদের নি জয়েন্ট বা যে কোনো সাইনোভিয়াল জয়েন্টের একটা ইন্টিগ্রাল একটা কম্পোজিশনের মধ্যে পড়ে। এটা আমাদের বেসিক্যালি তৈরি হয় নর্মালি, ন্যাচারালি যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের যে সাইনোভিয়াল মেমব্রেন আছে তাতে কিছু সেলস, টাইপ বি সেলস বলে তারাই এটা তৈরি করে। ঠিক আছে, তো আমরা আর্টিফিশিয়ালিও এটা তৈরি করতে সক্ষম হয়েছি এবং সেটা আমরা হাঁটুতে দিই। এটার মেন কাজ কিন্তু লুব্রিকেশন, লুব্রিকেশন। অবভিয়াসলি আমাদের আর্থ্রাইটিস যখন হতে থাকে তখন আমাদের এই সাইনোভিয়াল ফ্লুইডও, মানে এই লুব্রিকেটিং যে ফ্লুইডটা সেইটা কমে যেতে থাকে। অবভিয়াসলি কেউ বলতে পারে হাঁটু তো ফুলে যাচ্ছে তাহলে তো ফ্লুইড বেড়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু লুব্রিকেটিং ফ্লুইডটা কমে যেতে থাকে। ঠিক আছে, তো অবভিয়াসলি সাইনোভিয়াল ফ্লুইড দিয়ে লুব্রিকেশনটা বেড়ে যাচ্ছে এবং কিছুটাও হলেও বলতে পারেন যে ওই যেই ব্যাপারটা হলো ইলাস্টিসিটি, যে ওই হাঁটুর যে বাউন্স ব্যাক মেকানিজম সেটাতেও কিছুটা হেল্প করে। ঠিক আছে, কিন্তু কিছুদিনের জন্যই এই হেল্পটা করবে, তার বেশি নয়। এবং সবচেয়ে বড় কথা আমার এখানে বলার একটা, মানে আমি একটা কমন এক্সাম্পল দিলে পেশেন্টরা বুঝতে পারবে যে এটা কিন্তু একটা গ্রিজ লাইক মেটেরিয়াল। আমরা প্রত্যেকে বল বেয়ারিং সারফেস জানি, ছোটবেলা মোরালেস সবাই আমরা সাইকেল চালাই ইয়ে করি, বল বেয়ারিং আমরা দেখেছি যে খারাপ হয়ে যেতে পারে। আবার সেইখানে যেই সমস্যাটা হয় যে বল ভেঙে গেল বা বিয়ারিং সারফেসটা খারাপ হয়ে গেছে, তখন আপনি একটু একটু বেশি গ্রিস দিয়ে দিলেন, কিছুটা চলে গেলেন, আপনার কাজ হয়ে গেল। কিন্তু এটা কি পার্মানেন্ট সলিউশন আপনার মনে হয়? যেই জিনিসটা নষ্ট হয়ে গেছে আপনাকে আলটিমেটলি ওই বলটা বা বিয়ারিংটা চেঞ্জ করলে তারপরে গিয়েই জিনিসটা প্রপারলি সলভ হবে আপনার সমস্যাটা। তো হাঁটুর ক্ষেত্রেও সেম, এটা একটা গ্রিস লাইক মেটেরিয়াল। ঠিক আছে, সেই হিসেবেই হায়ালুরোনিক অ্যাসিডটা কাজ করে এবং টেম্পোরারিলি কাজ করে।
5: এই যে আপনি যখন কথা বলছিলেন হাঁটু ফোলার প্রসঙ্গ আসছিল, হাঁটু ফোলে কেন?
4: হ্যাঁ, হাঁটু ফোলে কেন? হাঁটু, এটা একটা ইনফ্ল্যামেটরি প্রসিডিওর কিছু একটা হাঁটুর মধ্যে হয়। ঠিক আছে, ইনফ্ল্যামেটরি মানে মানে প্রদাহ। কী হচ্ছে, ধরে নিন আমি একটা খুব মানে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝালে ভালো হয়। সেটা হচ্ছে যে আপনার চোখে একটু রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটু হাওয়া উঠলো, একটু চোখে আপনার একটু বালি পড়ে গেল, বালি পড়ে গেল, তাহলে কি হবে, চোখে দেখবেন হঠাৎ করে প্রচুর জল আসলো এবং চোখে জল জমা হলো, জলটা বেরিয়ে গেল। ঠিক আছে, হাঁটুর ক্ষেত্রেও সেম হয়। যখন আর্থ্রাইটিস হচ্ছে একটা জায়গায়, ইনফ্ল্যামেশন হচ্ছে, তখন ইনফ্ল্যামেটরি কিছু সাইটোকাইন্স প্রডিউস হতে থাকে। তো এইটার জন্য যত হচ্ছে এটা একটা মানে কি বলবো, ক্ষয়ে যাওয়াটাকে প্রিভেন্ট করার জন্য বা যে ওই ক্ষয়ক্ষতিটাকে আটকানোর জন্য বডির একটা প্রিভেন্টিভ মেকানিজম, যে কিছু ইনফ্ল্যামেটারি কিছু সাইটোকাইন্স কিছু জিনিস সাবস্টেন্স তৈরি করা এবং তার সাথে সাথে ফ্লুইড তৈরি করে। ফ্লুইড তৈরি করার আরেকটা কারণ হচ্ছে যখন আমাদের বোন অ্যান্ড বোন

0: যায় বা কষে যাচ্ছে, যেই গুঁড়ো বলতে পারেন, সেই জিনিসগুলোকে একটা সাবসাইড করতে হবে, যে আশেপাশে ছড়াতে হবে। এবার সমস্যাটা হচ্ছে হাঁটুর ক্ষেত্রে কিন্তু সেগুলো ছড়ানোর কোনো, মানে চোখে যেরকম বের করে দিল, হাঁটু কিন্তু বের করতে পারছে না। সেই জন্য যদি বলেন আমরা কনজেনিটালি, মানে আমরা জন্মগতভাবে কিছু জায়গা পেয়ে থাকি, সেই জায়গাতেই জমা করবে। ধরে নিন যে আপনাকে আমি দুটো চকলেট দিলাম, আপনি কোথায়, আপনি পকেটেই রাখবেন, ঠিক আছে? তো সেরকম আমাদের হাঁটুতেও কিন্তু কিছু পকেট আছে, এবং এই পকেটগুলো হাঁটুর পিছনে থাকে মেইনলি, যেটাকে আমরা বার্সা বলি। তাতেও ফার্স্ট হচ্ছে ফ্লুইড জমা হয়। আমাদের আর্থ্রাইটিসের প্রথম দিকে এরকম হাঁটুর পিছনে ব্যথা ফিল করবেন এবং হাঁটুর পিছনটা ফুলে যায়। তারপরে সেইখানে আপনার পকেট যখন ভরে গেল, তখন আপনি কী করবেন, হাতে নিয়েই আপনি রওনা দিলেন। তো সেরকমই তখন আস্তে আস্তে আস্তে আস্তে গোটা হাঁটুতেই ফ্লুইড অ্যাকুমুলেশন হতে শুরু করে। এবং এটা শুধু হাঁটু ক্ষয়ে যাওয়া নিয়ে আমি বললাম, যে কোনো ইনফ্লামেশনে যখনই ফ্লুইড বাড়তে থাকে তখনই এরকমভাবেই প্রথমে পিছন দিকে একটা ব্যথা হয়, টান ফিল হয়, পিছন দিকে একটা একটা আড়ষ্টতা ফিল হয়, আস্তে আস্তে পুরো হাঁটুটা ফুলতে শুরু করে।
1: আরও একটা প্রশ্ন আমার, যখন এই হাঁটার কথা বলছিলেন যে হাঁটু ব্যথা হয়, অনেক সময় দেখেছি যে অনেকটা হাঁটলে যে বলে যে আপনি হাঁটুন, কারো হয়তো সুগার আছে, হাঁটতে বললো, বেশ কিছুটা হাঁটার পরে হাঁটু ব্যথা শুরু হলো। এই যে হাঁটুকে ঠিক রাখার জন্য কত মিনিট হাঁটাটা সঠিক,
0: এইটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়। এই মানে যদি কেউ এই কোশ্চেনটা আমাকে জিজ্ঞেস করে যে কত মিনিট, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। প্রথম কথা, কার ব্যথা সহ্য করে চলার কতটা ক্ষমতা আছে, একজন আর্মি পার্সন আর একজন সিভিলিয়ানের মধ্যে তো একটা বড় ডিফারেন্স আমি বলে দিতে পারবো, এটা একটা প্রথম কথা। দু নম্বর, যে কার হাঁটুর কতটা ক্ষয়ে গেছে, কতটা কি হয়েছে তার উপরে ডিপেন্ড করে। তবে আমি একটা জিনিস বলবো, স্মুথ সারফেসে হাঁটাটা কখনোই খারাপ নয়। আনইভেন সারফেস বা স্টেয়ার্স বা উপরে চড়া একটা পাহাড় চড়া আর নর্মাল একটা স্মুথ সারফেসে হাঁটা, দুটোর মধ্যে ফ্ল্যাট সারফেসে হাঁটা, তার মধ্যে কিন্তু একটা বড় রকমের ডিফারেন্স কাজ করে। তাতে অতটাও জয়েন্ট রিয়াকশন ফোর্স বা গ্রাউন্ড রিয়াকশন ফোর্স কাজ করে না, যেটা আমাদের হাঁটুর ক্ষতি করবে। এটা পুরোপুরি ডিপেন্ড করে তার টলারেবিলিটি এবং তার হাঁটুর কন্ডিশন কীরকম আছে তার উপরে।
1: আপনি খাদ্যাভ্যাসের কথা বলছিলেন,
0: হ্যাঁ,
1: হাঁটুকে ঠিক রাখতে গেলে কি খাব?
0: হ্যাঁ, হাঁটুকে ঠিক রাখতে গেলে কি খাব, অবভিয়াসলি যে মানে হাঁটুকে ঠিক রাখার জন্য হাঁটুর যারা বস তাদেরকে ঠিক রাখতে হবে। তাহলে হাঁটুর বস কি কারা, যেটা আমি বললাম যে যারা নিয়ে এই জিনিসটা তৈরি হচ্ছে, একটা সিস্টেম তৈরি হচ্ছে, একটা ইনস্টিটিউট তৈরি হচ্ছে, হাঁটু একটা ধরে নিলাম একটা ইনস্টিটিউট। তাহলে মেন হচ্ছে দুটো, মানে যে কটা হাড় আছে সেই হাড়গুলো, মানে হাড়ের কন্ডিশন ঠিক রাখতে হবে। দু নম্বর কি, যে কার্টিলেজ, ঠিক আছে, এবং লিগামেন্ট বা মাসেল, আশেপাশের মাসেল, এগুলোকে স্ট্রং রাখা। এবার এগুলো সবারকে পুষ্টি যোগান করতে হবে, তো অবভিয়াসলি সেটার মেন ব্যাপার হচ্ছে আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, খাওয়া। তো যদি আমি বলি যে হাড়কে শক্ত রাখা বা এই ধরনের ব্যাপার, তাহলে অবভিয়াসলি ক্যালসিয়াম রিচড যেসব খাবার বা ভিটামিন ডি সমৃদ্ধ যেসব খাবার, এগুলোই আমাদের মেনলি উচিত। তো আমি দুরকমভাবেই বলতে পারি, একটা হচ্ছে যে ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান ফুড থেকে আমরা এগুলো সব কিছুই পেতে পারি। হ্যাঁ, অবভিয়াসলি প্রথম কথা, আমার কিছুদিন আগে একটা পেশেন্ট আমাকে এসে একটা খুব ভালো একটা কথা বলেছিল, আমি ওনাকে বলেছিলাম, তার
1: না আমি খাবারগুলো শুনতে খুব উৎসাহী,
0: আমি অবভিয়াসলি আমি সেটা খাবারটা বলবো,
1: তারা উৎসাহী, কিন্তু তার আগে আমাকে একটা ছোট্ট 30 সেকেন্ডের বিজ্ঞাপন নিতে হবে।
0: আচ্ছা, ঠিক আছে।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে আরোগ্য আরোগ্য 100.1 FM গোল্ডে
1: গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম খাবার দাবার নিয়ে। তাহলে ভেজিটেরিয়ান এবং নন ভেজ, হাঁটুকে ভালো রাখতে গেলে হাড়কে ভালো রাখতে হবে, কার্টিলেজকে ভালো রাখতে হবে, কী খাবো?
0: হ্যাঁ, প্রথম আমি এই জায়গাটা আসার আগে আমি ফার্স্ট আমি এই অলমোস্ট খাওয়ারেরই ব্যাপার, কিন্তু ডাইরেক্ট মুখ দিয়ে নয়, এই রকম একটা খাওয়ার নিয়ে আমি বলতে চাইছিলাম। প্রথম কথা সেটা যে আমার কয়েকদিন আগে একজন পেশেন্ট এলেন, খুব বয়স্ক পেশেন্ট, 86 years old, ঠিক আছে। তিনি হাঁটু ব্যথা নিয়ে এলেন, সবই দেখলাম বুঝলাম, এবং সত্যি কথা বলতে তার হাঁটুর কন্ডিশন খুবই ভালো ছিল সত্যি, মানে 86 years এরকম হাঁটু, আমারও হাঁটু অত ভালো নেই হয়তো, ঠিক আছে। তো সেই পেশেন্টকে আমি একটা ভিটামিন D3 টেস্ট করার কথা বললাম যে আপনি একবার জাস্ট চেক করে জানাবেন, তিনি ভেজিটেরিয়ান, ঠিক আছে। তো তিনি বললেন যে ঠিক আছে আমি টেস্ট করব, কিন্তু আমি কিন্তু রোজ ভিটামিন D3 নিই। আমি বললাম যে ও আচ্ছা রোজ খান, আপনি ওষুধ খান। বলে না ডাক্তারবাবু আমি অন্যরকমভাবে নিই। আমি কীভাবে? বলে আমি কিন্তু রোজ একবার চানের আগে আমি ছাদে গিয়ে খালি গায়ে বসে থাকি কিছুক্ষণ। আমাদের ভিটামিন D3 মেটাবলিজমটা শুরু হয় কিন্তু স্কিন থেকে, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ক্যালসিয়াম মেটাবলিজমের, এটা দিয়ে আমি শুরু করলাম। স্কিন লাইট, এই সানলাইট, স্কিন থেকে যে এই যে এই মেটাবলিজমটা ফার্স্ট শুরু হচ্ছে, তারপরে আমি ডায়েটেরিয়াতে আসলাম। আশা রাখছি আমার শ্রোতা বন্ধুরা বা দর্শকরা এটার ইম্পর্টেন্সটা বুঝতে পারলো, আমি এই জন্যে এটা দিয়েই শুরু করলাম। খুব ইম্পর্টেন্ট, সবসময় ঢেকে রাখবেন। এখন তো বিজ্ঞাপনের যুগে লোকে বলছে যে ঘরেও সানস্ক্রিন মেখে থাকুন, একদম সত্যি কথা বলছে। হয়তো আমাদের সাথে ডার্মাটোলজিস্টদের একটা কন্ট্রোভার্সিয়াল জায়গায় আসতে পারে যে কি জানলার ফাঁক দিয়েও ঢুকে যাবে UVB, আরে UVB তো করছে যে ভিটামিন ডি সিনথেসিসটা শুরু করছে যে মেটাবলিজমটা। যাই হোক, আর ওই দিকে গেলাম না, এবার আমি খাওয়ারের ব্যাপারেই আসছি। সেটা হচ্ছে যে অবভিয়াসলি ক্যালসিয়াম বা ভিটামিন ডি সমৃদ্ধ ভেজিটেরিয়ান খাওয়ারের মধ্যে আমি সবার আগে একটা কথা বলবো যে মিল্ক, মিল্ক মানে প্রত্যেকের নেওয়া উচিত, মানে 300 milligrams মতো অ্যাটলিস্ট মানে আমাদের এখান থেকে কনজিউম করা, মানে আমি অ্যামাউন্টে যদি বলেন 200-250 ml মিল্ক নেওয়া মানে খাওয়া উচিত প্রত্যেকের। এবার বেশিরভাগ লোকই আপনাকে এক্ষুনি বলবেন যে আমার মিল্ক খেলে অ্যাসিডিটি হয়, আমার প্রবলেম হয়, আমার ইনটলারেন্স আছে, এই আছে। যদি ইনটলারেন্স না থাকে তাহলে আমি একটা বলবো যে ল্যাকটোজ ইনটলারেন্স নেই, তাহলে আমি একটা বলবো যে আপনার মিল্কে যদি প্রবলেম থাকে, মিল্ক খেতে আপনার গন্ধ লাগছে, এ করছে, তা আপনি ছানা খান। আপনি মিনিমাম অ্যাটলিস্ট ছানা খান দিনে একবার করে, ছানা খান, ঠিক আছে, একটু একটা একটা পোর্শন ছানা আপনি প্রত্যেকটা মিলে, আপনি মানে যে কোনো একটা মিলে, প্রত্যেকটা মিলের মধ্যে যে কোনো একটা মিলে আপনি ছানা অ্যাড করুন, ঠিক আছে। এবার নেক্সট কথাটা আছে যে কেন আমি ছানাটা বললাম, আমি নন ভেজ ভেজিটেরিয়ান সবার এই ইয়েতে আসতে চাইছি না। মেন যে কথাটা, এখনকার দিনে বেশিরভাগ লোক একটা টার্ম খুব শিখে গেছে, ওয়ে প্রোটিন। আরে ওয়ে প্রোটিনটা আসছে এই মিল্ক সাবস্টিটিউট থেকে, মানে ছানা থেকেই বলতে পারেন মোদ্দা কথা, ঠিক আছে। সেটাই এত পপুলার মার্কেটে, সেটা তো আমাদের কাছে একদম সহজলভ্য জিনিস, ঠিক আছে, এটা কিন্তু আমরা করতেই পারি। ভিটামিন ডি বলুন, ক্যালসিয়াম বলুন, একদম, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট প্রোটিন রিচড একটা সাবস্টেন্স ভেজিটেরিয়ানদের জন্য, নন ভেজিটেরিয়ানদের জন্য। এইটার উপরেই আমি এত শুনে প্রথমে বললাম, এটার উপরেই আমি এত স্ট্রেস দিলাম, ঠিক আছে। আমি আবার সেই ভেজিটেরিয়ানের ইয়েতে আসছি, সেটা হচ্ছে যে সোয়াবিন খেতে পারেন, প্রোটিন আছে, আপনি খুব কম মাত্রাতেই পাবেন ক্যালসিয়াম, যদিও প্রোটিন রিচের একটা খাবার। এর সাথে সাথে আপনার যদি ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে বলি ক্যালসিয়ামের সোর্স, একটা কথা যদি বলি হঠাৎ করে সবার একটু খুব অদ্ভুত লাগতে পারে, আগেকার দিনের মানে এটা কিন্তু আমার বক্তব্য না, এটা আমার একজন স্যার বলেছিলেন, ঠিক আছে, আমার MBBS লাইফে, আমাদের NRS মেডিকেল কলেজে খুব প্রবাদ প্রতিম একজন মেডিসিনের স্যার ছিলেন, তার বইও সবাই পড়তেন। সেই স্যার একদিন বলেছিলেন যে ওই চুন দিয়ে পান খেত লোকে, ক্যালসিয়াম আপনি ব্র্যান্ডেড কোনো কোম্পানির খান, আপনি ওই সরকারি কোনো যোজনার খান, খান বা কোনো হাসপাতালের খান, যে কোনো জায়গায় খান, ক্যালসিয়াম কিন্তু সব সেম, জাস্ট মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং বিভিন্ন রকমের

0: কোনোটার দাম বেশি, কোনোটার কম। তার এক্সাম্পলে বলেছিলেন যে চুন দিয়ে পান খেলেও কিন্তু সেম এফেক্টই হয়, ঠিক আছে? তো এটা একটা বড় কথা, আমার মনে হয় এটা না বললেই নয় ছিল এরকম একটা সময়। হ্যাঁ, অবভিয়াসলি এখনই আবার ডেন্টিস্টটা এসে আমাকে বলবে যে কি বলছেন, দাঁতটা খারাপ হয়ে যাবে, এই হবে।
1: হ্যাঁ, তাহলে আমি ভেজিটেরিয়ানদের তো এটা বলতে
0: এটা বললাম। এবার নন ভেজদের ক্ষেত্রে
1: হবে আর পান খেতে হবে,
0: পান না চুন দিয়ে পান বলেছি, এটা একটা এক্সাম, মানে মজা। তো এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো আর নন ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে অবশ্যই ডিমের সাদা অংশটা খান, ঠিক আছে? আচ্ছা, ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে একটা জিনিস আমি মিস করে গেলাম, কিছু সিডস হয়, পাম্পকিন সিডস, অ্যালমন্ড, এগুলো খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এগুলো খুব ভালো, মানে ক্যালসিয়াম এবং প্রোটিনেরও একটা সোর্স, ঠিক আছে? আচ্ছা, নন ভেজদের জন্য আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যদি ভিটামিন ডি বা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, এগুলো খুব ভালো সোর্স হচ্ছে সি ফুড বা মানে মেনলি ফিশ। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলেন, মানে যেটা আমাদের দেশে পাওয়া যায় না, কথার কথা বলছি, স্যালমন ফিশ। এটা নিয়ে আপনারা মানে কিছু ইউটিউব বা গুগলেও ইয়ে করতে পারেন যে এতটা এনরিচ মানে মিনারেলসে, যে ওই ওরা যেখানে হচ্ছে ব্রিডিং করতে, যেখানে ওরা হচ্ছে মাউন্টেনের উপর দিকে যায়, মানে একটা কোনো ওয়াটারফলের উপর দিকে যেতে থাকে, সেই যে জঙ্গলগুলোতে কিছু কিছু ওই অ্যানিমালরা ওদেরকে শিকার করে নিয়ে যায়, পুরোটা জাস্ট ক্যালসিয়াম, মিনারেলস এবং ফসফরাসে এনরিচড হয়ে যায়। সবচেয়ে বেশি মিনারেলস আছে স্যালমন ফিশে বলে, ঠিক আছে? এটা মানে যে কোনো সি ফুডেই বা সি ফিশে এটা বেশি থাকে, তবে আমরা যেগুলো ঘরোয়া যে মাছ খাই, নদীর মাছ, তাতেও থাকে। আর যেটা আমি বললাম যে সবচেয়ে কমন নন ভেজিটেরিয়ানদের কাছে অপশান, সেটা হচ্ছে এগ হোয়াইট। দারুণ জিনিস যে, হ্যাঁ অবভিয়াসলি এখন তো আবার হেলদি কথা বলতে হবে, তাদের বডি ওয়েট কেউ বেড়ে যায়, এখন তো কি মাল্টিগ্রেন ব্রেড, ব্রাউন ব্রেডের যুগ চলে এসছে, আমরা তো এমনি সাদা পরোটি খেয়েই বড় হয়ে গেছি। তো সেই হিসাবে আমার বলতে যে এগ হোয়াইট আপনাদের খুব বেশি ওয়েট গেন করাবে না, এগ হোয়াইটটাই বলছি। এবং আপনারা এটা একটা সবচেয়ে ভালো নন ভেজিটেরিয়ানদের জন্য একটা হেলদি সাবস্টিটিউট, যেখানে আপনি প্রোটিন, ক্যালসিয়াম এবং সব কিছু আপনি এটাতে পেতে পারেন, ঠিক আছে? তো এই কিছু কিছু নিয়ে, আর অবভিয়াসলি মানে গ্রিন ভেজিটেবলস তো ইম্পর্টেন্ট, বিনস বা এই ইয়ে, অবভিয়াসলি আবার বেশি সিডসওয়ালা খাবার খাবেন না, তাহলে আবার ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, তখন এসে আবার আমাকে ধরবেন, ঠিক আছে?
2: একটা জিনিস একটু জেনে নিই ছোট করে, সেটা হচ্ছে যে মাছের কথাটা হলো, মাছ তো আমাদের দেশে খাওয়া হয় বা আমাদের রাজ্যে প্রদেশে খাওয়া হয়, বেশিরভাগ হচ্ছে ভেজে তারপরে তরকারি করে। তো সেই পদ্ধতির পরেও কি এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাবো আমরা নাকি?
0: সেটা না, বেসিক্যালি কিছু কিছু মানে এটা কিন্তু একটু কন্ট্রোভার্সি আছে, কিছু আর্টিকেল বলে যে আমাদের নাকি মাছের চামড়াটাতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেশি থাকে,
2: আচ্ছা,
0: ঠিক আছে? আবার কিছু লোক বলে যে না, তাতে এমনি মানে ওই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি হয়ে যায়, সেটা আপনার হেলথের জন্য ভালো না, ঠিক আছে? কিন্তু ওভারঅল এমনি মাছের মধ্যে সব কিছুই, আপনি প্রোটিন তো অবভিয়াসলি পাচ্ছেন, তার মধ্যে মানে আমি বলবো যে অবভিয়াসলি ক্যালসিয়াম বা মিনারেল রিচড হতে পারে, এবং ম্যাগনেশিয়াম, ফসফরাস এই দুটোও আপনি পাচ্ছেন। তবে আমরা যেটুকুটা মাছ খাই, মানে তাতে প্রোটিনের পোর্শনটা খুবই কম হয়, যেটা আমি যেটা বারবার বলছি, এগ হোয়াইটে অনেক বেশি থাকে।
1: আমরা বারবার এই আলোচনাগুলো যখন করছি, তার ভিতরে একটা প্রশ্ন আমাদের আসছে যে সার্জারির ক্ষেত্রে আমরা যাব, যে হাঁটু, হাঁটু যখনই ব্যথা হয় না বা একটু বয়স হয়, যেটা আপনি বলছিলেন যে সার্জারির ক্ষেত্রে মানুষ শুরুতেই ভয় পায়। আমার একটা অভিজ্ঞতা আছে, আমাদেরই একজন আধিকারিকের যখন অপারেশন হবে, আমরা গেছিলাম একটি হসপিটালে, সেখানে এমন কনফিডেন্স দিচ্ছিল যিনি ডক্টর ছিলেন, তিনি বললেন এত ভয় পাবেন না, কিছুদিন পরে দেখবেন আপনার পাড়ায় যে ওষুধের দোকানটা আছে, ওখানে যে ডক্টর বসছেন, একটা ওই ইয়ের ভিতরে হাঁটু থাকবে, চেন দিয়ে এটা খুলে ওটা লাগিয়ে দেবে, আপনি ওটা পরে বাড়ি চলে যাবেন। এতটা ডেভেলপ করছে। আমার প্রশ্নটা এখানে অনেকটা হয়তো বাড়িয়ে বা তার কনফিডেন্স তৈরি করার ক্ষেত্রে, আমার বক্তব্য হচ্ছে দুটো হাঁটুরই সমস্যা, একসঙ্গে হাঁটু দুটো রিপ্লেস করবে না আলাদা আলাদা?
0: আচ্ছা, এইটা প্রথম কথা ডিপেন্ড করে যে হাঁটুর সমস্যাটা ব্যাপারটা নয়, পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন, প্রথম কথা হচ্ছে, যদি একটা পেশেন্ট, একজন পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ থেকে থাকে, তাহলে তার দুটো হাঁটু একসাথে রিপ্লেসমেন্টের জায়গায় যাওয়া উচিত নয়, বা কোনো হার্ট কম্প্রোমাইজড আছে, তার রেনাল ফাংশন কম্প্রোমাইজড আছে, তাহলে একসাথে যাওয়া উচিত নয়, ঠিক আছে? তাও সেই ডিসিশনটা কিন্তু সার্জেনের উপর নয়, যে অ্যানাস্থেটিস্ট তার উপরে ডিপেন্ড করে, যে ক্রিটিক্যাল কেয়ার যে ম্যানেজমেন্ট করবে পোস্ট অপারেটিভলি তাদের উপরে ডিপেন্ড করে। সেই জন্য আমরা অপারেশনের আগে কিন্তু অনেক ডাক্তারবাবুর কাছে পেশেন্টদেরকে পাঠাই, রেফার করি, যে তাদের প্রত্যেকের ওপিনিয়ন নিয়ে তার যে ইনভেস্টিগেশন হয়েছে সেগুলো দেখে তারা ওপিনিয়ন দেবে যে আদৌ একটা হাঁটুও করা যাবে না একসাথে দুটো হাঁটু করা যাবে সব কিছু। সেকেন্ড যে টার্ম পয়েন্টটাতে আসছি সেটা হচ্ছে, আমাদের যদি ম্যানুয়ালি আমরা অপারেশন করি তাতে একটা বড় ব্যাপার থাকে, সেটা হচ্ছে আমাদের হাঁটুর মধ্যে একটা যে উপরের যে হাড়টা আছে সেটাকে ফিমার বলে, সেটাতে আমাদের ক্যানালটাকে ওপেন করতে হয়, মানে হাঁটুর ভেতরটাতে ওই হাড়টার ভেতরে একটা ফুটো করতে হয়, ঠিক আছে? ফুটো করার জন্য তাতে আমাদের একটা কিছু কিছু কী, সেটা হচ্ছে যে কী বলবো, যে বেশি রক্তক্ষরণের সম্ভাবনা বেড়ে যায়, এবং একটা জিনিস সেটা হচ্ছে এম্বলিজম, এটার চান্সও বেড়ে যায়, ফ্যাট এম্বলিজম বেসিক্যালি, তাতে অবভিয়াসলি হার্টের উপর একটা প্রেশার পড়তে পারে। তো এই জায়গাটা অবভিয়াসলি যখন দুটো হাঁটু একসাথে করতে যাচ্ছেন তাহলে তার মানে অবভিয়াসলি বেশি প্রেশার বা বেশি ঝুঁকির ব্যাপার চলে আসছে, তাহলে সেই জায়গাগুলো অ্যাভয়েড করাই বেটার। কিন্তু যদি আপনি ম্যানুয়ালি করছেন না, আপনি সাপোজ রোবোটিকে যাচ্ছেন, বা আপনি কোনো এআই বেসড, মানে যে এআর বলি আমরা, ঠিক আছে, বা ভিআর ভার্চুয়াল রিয়ালিটি এই ধরনের জিনিস যদি ইউজ করছেন, তাহলে আপনার এই জায়গাটাকে আপনি অ্যাভয়েড করতে পারেন। এবং ধরে নিলাম যে আপনার মানে কার্ডিও রিলেটেড বা অন্য কোনো অর্গ্যান রিলেটেড কোনো সমস্যা অতটা নেই, আপনার এজও খুব বেশি হয়নি, তাহলে অবভিয়াসলি আপনি দুটো হাঁটুর সাথে একসাথে যেতে পারেন। এইবার আমি ওই ক্লিনিক্যাল ব্যাপারটা বাদ দিয়ে এবার আলোচনা করছি যে যে প্রোস অ্যান্ড কনস, যে সমস্যা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী হতে পারে। যে অবভিয়াসলি দুটো হাঁটু আপনি একসাথে করলে আপনার দুটো হাঁটুই খারাপ হয়ে গেছে, দুটোই স্টেজ ফোরে চলে গেছে, দুটোই খারাপ হয়ে গেছে। যখন দুটো হাঁটু আপনি একসাথে অপারেশন করাচ্ছেন তাহলে কী হবে, তাহলে একসাথেই রিকভারি হবে দুটো হাঁটু। আপনি অবভিয়াসলি একটু কষ্ট পাচ্ছেন, সে কষ্টটা একবারই পেলেন, দুবারে পেতে হলো না, ঠিক আছে? কিন্তু আবার এবং হ্যাঁ, অবভিয়াসলি আরেকটা সেটা হচ্ছে হসপিটাল কস্ট, এটা একটা বড় ব্যাপার এখনকার দিনে। সেটাও যদি মানে দুয়ে দুয়ে চার হয়, সেটা যদি একবারে হয় তাহলে কখনোই দুয়ে দুয়ে চার হবে না, তার থেকে চারের থেকে কমই হবে, ঠিক আছে? এই রকম একটা ব্যাপার অবভিয়াসলি কাজ করছে। আরেকটা ব্যাপার, কোনোটা একটু বেশি খারাপ হয়েছে, কোনো একটা কম খারাপ হয়েছে, আপনাকে যদি বলা হয় যে দুটো একসাথে করে নিন, আপনি এসে এসছেন কিন্তু একটার বেশি সমস্যা নেই। আমার পার্সোনাল অভিজ্ঞতা বা আমার পার্সোনাল বক্তব্য, দুটো একসাথে করিয়েন না, তখন একটা যেটা আপনার সমস্যা নিয়ে এসছেন, যেটা বেশি কষ্ট দিচ্ছে সেটা করান, আরেকটা হাঁটু কেন খারাপ হচ্ছে একটা খুব মানে সেটা হয়তো পরবর্তী আলোচনায় আমরা আসতে পারি, কিন্তু আমি স্টিল এটাও এখন বলে রাখি, আপনার একটা হাঁটু খুব খারাপ হয়ে গেছিলো, আপনি সেটাকে ইগনোর করেছেন, দিয়ে আপনি অন্য হাঁটুর উপরে বেশি প্রেশার দিয়ে হাঁটা শুরু করেছেন, করতে করতে করতে করতে আপনার আরেকটা হাঁটু খারাপ হচ্ছে, আপনার যেটা বেশি খারাপ হয়ে গেছে আপনি এসে কিন্তু বলছেন যে না আমার এই হাঁটুতে, অন্য হাঁটুটাতে আমার বেশি সমস্যা, এটা কারণ। যখন আপনি যে খারাপ হওয়া হাঁটুটা যখন অপারেশন করিয়ে নেবেন, তখন কিন্তু অন্য হাঁটুর উপরও স্ট্রেসটা অলরেডি কমে যাচ্ছে। যে হাঁটুটা তিন মাসে খারাপ হয়ে যেত হয়তো অপারেশন না করলে, সেটা তিন বছর পরে গিয়ে খারাপ হবে, তাহলে আপনি কেন তিন বছর আগে একটা আর্টিফিশিয়াল হাঁটুকে ইনভাইট করে নিয়ে চলে আসছেন আরেকটা পায়ে?
1: এই হাঁটুর যে অস্ত্রোপচার বা হাঁটু অপারেশন বা পাল্টানো, এইগুলো ক্ষেত্রে আপনি একটু আগে বলছিলেন রোবোটিক সার্জারি, রোবোটিক সার্জারি ভালো না ম্যানুয়াল ভালো?
0: এইটা একটা খুব বড় মানে দুবিধায় ফেলে দিলেন আমাকে, ঠিক আছে, যে রোবোটিক সার্জারি ভালো নয়। দেখুন, ম্যানুয়াল সার্জারি এত যুগ ধরে চলে আসছে, অবভিয়াসলি পেশেন্টরা যে একদম মানে ডিসস্যাটিসফাইড এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু এই যে স্যাটিসফ্যাকশন লেভেলটা, এইটা নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন অ্যানালিসিস হয়, র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল হয়, মেটা অ্যানালিসিস হয়, এই জিনিসগুলো হয়, তাতে দেখা হয়েছে হয়তো

0: স্যাটিসফ্যাকশন লেভেলটা কিছুটা কম বেশি, কিন্তু ম্যানুয়াল সার্জারি ভালো না রোবোটিক সার্জারি ভালো এইটা নিয়ে কিন্তু ডাইরেক্টলি কিছু বলা যাবে না। যেটা একটা পয়েন্ট আমি একটু আগেই আপনাদের ডিসকাস করলাম যে দুটো হাঁটু করার ক্ষেত্রে আমি অবভিয়াসলি বলবো যে রোবোটিক করলে দুটো হাঁটি করলে বেটার, রোবোটিকটা বেটার, যে একটা কারণও আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে। এইবার রোবোটিকের ক্ষেত্রে আসি, সেটা হচ্ছে যে অবভিয়াসলি অ্যাকুরেসি বেশি, আমরা চোখে দেখে আই বলিং করে যেটা বলতে পারছি, আপনি এটা দেখে বলতে পারবেন এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল? হ্যাঁ, যে রেগুলার করছে সে অলমোস্ট কাছাকাছি বলে দিতে পারবে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল। তো তার মানে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স যত বেশি হবে অবভিয়াসলি ম্যানুয়াল সার্জারির রেজাল্ট তার তো বেটার হতে পারে, ঠিক আছে। দু নম্বর কথা অ্যাকুরেসি, প্রিসাইশন, একই রকম, একই রকম এবং ঠিকঠাক কাট হবে, সব কিছু অ্যাঙ্গেল ব্যালেন্সিং ঠিকঠাক হবে। আর রিপ্রোডিউসিবিলিটি, প্রত্যেকটা সার্জারি একই রকম হচ্ছে, একটা মানুষের ক্ষেত্রে কখনোই সম্ভব না প্রত্যেকটা একই রকম করা, একটু উনিশ বিশ হবে। কিন্তু এই জায়গাটাতেই আসছি ম্যানুয়াল রোবোটিকের মধ্যে, এই যে উনিশ বিশটা সেটা খুব বেশি ক্ষতি করবে না তো, সেটা খুব বেশি সমস্যা করবে না তো তার হাঁটুর ক্ষেত্রে, এই ডিসিশনটা কিন্তু সার্জেনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এইবার রোবোটিক আর ইয়ের আরেকটা নেক্সট আমি একটা অ্যাসপেক্টে যাচ্ছি, সেটা হচ্ছে যে কস্ট এফেক্টিভ। রোবোটিকে অবভিয়াসলি একটু খরচটা বেড়ে যাচ্ছে, সবার ক্ষেত্রে সেটা সম্ভব নয়, কিন্তু যে রোবোটিক করাতে পারছে না তার মানে ডিজার্টেন্ট হওয়ার কিছু নেই যে আমি করাতে পারলাম না, আমি কারণ ম্যানুয়ালিও আপনাকে অলমোস্ট সেম রেজাল্ট দেওয়া যেতে পারে, পারে না এটা নয়, দুটোর মাঝামাঝিও কিছু জিনিস বেরিয়ে গেছে যেটা আমি এতক্ষণ বলছিলাম, অগমেন্টেড রিয়ালিটি এআর সিস্টেম, এতদিন পিক্সি ছিল, যদিও এখন পিক্সি ইউজ হয় না, ঠিক আছে, পিক্সিটা আস্তে আস্তে চলে যাচ্ছে, অ্যাবান্ডেন্ট হয়ে যাচ্ছে, এখন ইন্টেলিজয়েন্ট বলে একটা জিনিস শুরু হচ্ছে, এগুলো অগমেন্টেড রিয়ালিটি। অগমেন্টেড রিয়ালিটি মানে যারা ওই এখনকার জেনারেশনের ছেলেরা ভালো বুঝতে পারবে, যে ভিআর ইয়ে পড়ে সেম জিনিস আমরাও পাই, আমরাও একটা চোখে একটা ইয়ে পড়ি, একটা চশমা টাইপের একটা জিনিস পড়ি, সেটাতে আমরা ওটাকে একটা রিয়েল টাইম একটা ইমেজ দেখতে পাই হাঁটুর, যেটা আছে সেটা আমরা যেটা করছি তার সাথে ম্যাচ করছে কিনা, যে অ্যাঙ্গেলটা ইয়ে করছি, যেই অ্যাঙ্গেলে কাট করছি সেটা ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিক আছে। তো এটাই বলবো যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে, কিন্তু কখনোই বলা যেতে পারবে না যে এ সুপিরিয়ার ও ইনফেরিয়ার, বা উচিত নয় বলা।
1: একটা জিনিস আমরা একটু মানে একটা ভয় সকলে খুব বেশি মাত্রায় পান, একটা হচ্ছে দীর্ঘদিন অবধি একটা চিন্তা ছিল যে সাকসেস রেট হাঁটু অপারেশনের কম, এখন সেটা বোধহয় অনেকটা বেশি। আর আরেকটা ব্যাপার ছিল, আমি দেখেছি ডাক্তারের ওপিনিয়নে ভ্যারি করে, সেটা হচ্ছে যে আগে যেমন ডাক্তারবাবুরা বলতেন যে আরেকটু বয়স হোক, এখনই করবেন না, কারণ যে আর্টিফিশিয়াল হাঁটুটা দেওয়া হবে সেটা 15 বছর চলবে, তার বেশি চলবে না। আবার উল্টোটাও অনেকে বলেন যে তা কেন, আপনার সমস্যাটা তো হচ্ছে আজ, তাহলে আপনি কেন ক্ষমতা কষ্ট পেতে যাবেন, আজই সেটাকে ঠিক করুন। এই ব্যাপারটা আপনার কোনটা মনে হয়? যে
0: দেখুন, এটা একটা খুব মানে একটা এটা গুরুতর এখনকার দিনের কোশ্চেন, কেন সেটা হচ্ছে যে কম বয়সে একটা হাঁটুর সমস্যা হচ্ছে সেটা এখনও কিন্তু লোকে অ্যাকসেপ্ট করে নিতে পারেনি আমাদের সোসাইটি, যে কম বয়সে আমার এরকম কেন হবে। কিন্তু রিয়েলি এখন কম বয়সেই এই ব্যাপারটা হতে শুরু করেছে, কিন্তু কম বয়সে সাপোজ আমি ধরে নিলাম যে এই পয়েন্টটা নিয়ে আমি আগে থেকে বলছি, বোন অন বোন এই রকম কন্ডিশনে পৌঁছে গেছে কম বয়সে, তখন কি আপনি রিপ্লেসমেন্ট করবেন? না, অপশান আছে, এখন কিছু অনেক কিছু কাজ হচ্ছে, যদিও অপারেশন, কিন্তু আমি নি রিপ্লেসমেন্টে অপারেশন নয়। কী কী আছে আমি একটা ছোট্ট গ্রসলি বলছি, আপনার একটা কোনো প্যাচি লস হয়েছে, ঠিক আছে, তো প্যাচি লস মানে একটা হট করে একটা আপনার ইঞ্জুরি হয়েছে, আপনার কোনো ফ্র্যাকচার না, একটা জায়গা থেকে কার্টিলেজ বেরিয়ে গেছে, বা আপনার হয়তো একটা কিছু হয়ে ডিজেনারেশন হতে হতে একটা জায়গায় কার্টিলেজ হয়ে বয়স কম আছে, তখন আমরা কিন্তু চেষ্টা করবো ওই জায়গায় কার্টিলেজটাকে যদি আবার আগের মতো নিয়ে চলে আসা যায়, একটা অপারেশন, বড় অপারেশন বা রিপ্লেসমেন্টের জায়গা বা রিসার্ফেসিংয়ের জায়গা থেকে অ্যাভয়েড করে, ঠিক আছে। তো সেইখানে অটোলোগাস কন্ড্রোসাইট ইমপ্ল্যান্টেশন বলে একটা জিনিস আছে, ঠিক আছে, বা এরকম ধরনের একটা স্টেম সেল থেরাপি এখন চলছে, স্টেম সেল থেরাপি, স্টেম সেল থেরাপিও কিছু লোক করছে, অনেক দিন লং টার্ম একটা ট্রিটমেন্ট চলে।
2: এটা মূলত কি স্টেম সেল থেরাপিটা?
0: স্টেম সেল থেরাপি আপনার মানে শরীর থেকেই কিছু টিস্যু ইয়ে করে গ্যাদার করে, আমাদের কি হয় যে আমাদের মেসেনকাইমাল স্টেম সেল সেটা থেকে রিজেনারেট করা হয় কন্ড্রোসাইট। কন্ড্রোসাইট অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্ট মানে হাড়ের দিকে চলে যায়, কন্ড্রোসাইট মানে কার্টিলেজের দিকে, এটাকে রিজেনারেট করা যায়। সেটাকে কিছু স্ক্যাফোল্ড মানে কিছুর সাথে একটা মেশালাম যেটা ওখানে গিয়ে ধরবে, এটাকে স্ক্যাফোল্ড বলে আমাদের ভাষায়, সেটা দিয়ে ওখানে করা হলো, বসানো হলো। এবার এটা একটা টিস্যু ইঞ্জিনিয়ারিংয়ের একটা প্রসিডিওর, কিন্তু এটা কিন্তু একটা টাইম টেকিং প্রসিডিওর এবং এটার সাকসেস রেট নিয়েও এখনও ফুল প্রুফ কিছু বেরোয়নি, এরকম একটা ব্যাপার আছে। ঠিক আছে, মোজাইক প্লাস্টি বলে, মোজাইক প্লাস্টি মানে আপনার যেই জায়গাটায় হয়তো একটা কার্টিলেজ, যেই কার্টিলেজটা আপনার হাঁটা চলা বা মুভমেন্টের ক্ষেত্রে ইউজ হচ্ছে না, সেখান থেকে আর কার্টিলেজ নিয়ে ওখানে বসিয়ে দিচ্ছে, বসিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই রকম প্রচুর কিছু, এটাকে ওএটিএসও বলা হয়। ঠিক আছে, এরকম অনেক কিছু প্রসিডিওর আছে কম বয়সে, কিন্তু এগুলো সবই টেম্পোরারি এবং এগুলো এখনও ফুল প্রুফ নয়। নেক্সট যেটাতে আসছি সেটা হচ্ছে যে আমি ফার্স্ট কথাটা বলছি, তিনটে কম্পার্টমেন্ট আমাদের হাঁটুতে, তিনটে কম্পার্টমেন্ট একসাথে খারাপ হয় না, একটা দুটো তারপরে গিয়ে তিনটে, ট্রাই কম্পার্টমেন্টাল হতে টাইম লাগে। ফার্স্ট আমাদের ওয়েট বিয়ারিং অ্যাক্সিসটা যেরকমভাবে শিফট করে আর্থ্রাইটিসে, সেটা মিডিয়াল জয়েন্ট লাইন সবচেয়ে বেশি এফেক্ট হয়, মানে পায়ের ভেতরের দিকের অংশ। বেশিরভাগ পেশেন্ট যারা আমার শ্রোতা বা যারা দেখছে তারা সবাই নিজেরা বলতে পারবে, যখন থেকে আর্থ্রাইটিসটা বা ব্যথা শুরু হয়েছে পায়ের ভেতরের দিকের অংশে মেইন ব্যথাটা শুরু হয়। আর্থ্রাইটিস যাদের অস্টিও আর্থ্রাইটিস আছে, আমি ব্লাড রিলেটেড আর্থ্রাইটিসে আসছি না, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হলে ল্যাটারাল কম্পার্টমেন্ট বেশি ইম্পর্টেন্ট ইনভলভ হয়, কিন্তু অস্টিওআর্থ্রাইটিস যেহেতু আমাদের দেশে বেশি কমন, আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছে তারা বেশিরভাগই বলবে যে আমার ভেতরের দিকের অংশে প্রথম ব্যথা শুরু হয়েছিল, হাতের ভেতরের দিকের অংশে, ইনার পার্ট, মিডিয়াল কম্পার্টমেন্ট বলি, এইখানে আমরা আটকে দিতে পারি আর্থ্রাইটিসটাকে, যেটা এখনকার দিনে খুব বহুল প্রচলিত, যদিও কলকাতায় নয়। সেটা হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্টাল নি রিসার্ফেসিং বলে, এটা জাস্ট লাইক নি ওই ডেন্টাল ক্যাপিংয়ের মতো, ক্যাপিং করে দিই যেরকম, ওরকম ক্যাপিং করে দেওয়া হয়, যে হাঁটুর ওই ভেতরের দিকের অংশটা যখন খারাপ হচ্ছে আমরা ঠিক সেই জায়গাটাতে যেখানে হাড়টা ক্ষয়ে গেছে সেখানে উপর নিচে রিসার্ফেস করে একটা মেটাল ক্যাপ বসিয়ে দিই আর মাঝে আর্টিফিশিয়াল কার্টিলেজ দিয়ে দিই। হ্যাঁ, এই কথাটা এখন অনেকেই, আমি জানি না এখনও এই কোশ্চেনটা কেউ করেনি কেন, যে কেন কার্টিলেজ আবার নতুন করে কার্টিলেজটা আমরা জন্মাবে না, চুল তো পড়ে গেলে চুলও চলে আসছে, চামড়া কেটে গেলে চামড়াও গজিয়ে যাচ্ছে, না হায়ালিন কার্টিলেজ গজাবে না, হায়ালিন কার্টিলেজ নষ্ট হয়ে গেলে ফাইব্রো কার্টিলেজ দিয়ে রিপ্লেস হয়, যেটা আমি প্রথমে শুরু করেছিলাম যে পুয়ার কোয়ালিটির কার্টিলেজ সেটা দিয়ে রিপ্লেস হয়, সেটা কিন্তু অতটা ইলাস্টিসিটিও নেই, শক অ্যাবজর্পশন ক্যাপাসিটিও সেরকম নেই এবং ওটা উইথ টাইম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে,
2: তো আর 5 মিনিট সময় আছে আমাদের কাছে,
1: সময় খুব
2: কম, আচ্ছা আর প্রশ্ন আছে 500, সুতরাং তাড়াতাড়ি।
1: হ্যাঁ, আমাদের এই জায়গাটা জানা খুব দরকার যে একজন রোগী তার সার্জারির পর মোটামুটি তার সুস্থ জীবনে ফেরবার মানে আশা কতদিনে রাখতে পারে।
0: প্রথম কথা, আপনি যদি প্রপার জায়গায় যান, আমি একটা খুব সিম্পল এক্সাম্পল এই কথাটা শুরুর আগে বলছি যে আমি শার্ট পরে আছি, আপনি স্যুট পরে আছেন, দুজনেই টেলার বানিয়েছে, কিন্তু স্যুট বানানো একজন স্পেশালিস্ট হয় আর শার্ট একজন টেলার বানাচ্ছে, ওনারও টেলার। আপনি আপনি একটা বিরিয়ানি খেতে ভালোবাসেন, আপনি একটা বড় হোটেলে গিয়েও বিরিয়ানি খাচ্ছেন আর একটা জায়গাতেও ইয়ে করছেন, টেস্টের ডিফারেন্স হবে। তাহলে অবভিয়াসলি প্রথম কথা যে এই যে কতদিন, কতদিনে আমি হাঁটতে পারবো, কতদিনে ভালো হবো পুরো, এটা ডিপেন্ড করে সার্জেনের উপর, তার এক্সপিরিয়েন্সের উপরে, ঠিক আছে, কুকের উপরে, টেলারের উপরে, ঠিক আছে, তার এক্সপিরিয়েন্স বা তার ইয়ের উপরে, যে সে সেটারই এক্সপার্টাইজ কিনা। এইবার নেক্সট, যদি প্রপারলি ঠিক জায়গা থেকে এই সার্জারি করা হয় তাহলে সব যদি ঠিকঠাক থাকে, যদি কোনো ইন্ট্রাঅপারেটিভ কমপ্লিকেশন না হয়, তাহলে উইদিন 12 আওয়ার্স একজন পেশেন্ট দাঁড়িয়ে যেতে পারে, উইদিন 12 আওয়ার্স একজন পেশেন্ট দাঁড়িয়ে যেতে পারে এবং উইদিন 24 আওয়ার্স একজন পেশেন্ট আবার হাঁটা শুরু করতে পারে উইথ এইড, মানে ওয়াকার বা কিছু নিয়ে হাঁটা শুরু করতে পারে। এবং স্টেয়ার্স আমরা 1 মাস অ্যাভয়েড করতে বলি, 4 উইকস, কারণ কি স্টেয়ার্স আমাদের কোয়াড্রিসেপস বলে যে মাসেলটা বললাম, যে হাঁটুর সামনের দিকে যে মাসেলটা, এটাই আমাদের হাঁট উঠতে সাহায্য করে, সেই মাসেলটা টিয়ার হয়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য আমরা এক মাস ওটা অ্যাভয়েড করতে বলি। আদারওয়াইজ আপনি প্লেন সার্ফেসে বাড়িতে হেঁটে চলে বেড়ান, আমাদের কিছু পেশেন্ট বাড়িতে ফিরে যাওয়ার পর চার পাঁচ দিন, ছ দিন, সাত দিনের মাথাতে নিজের বাড়িতে চা বানিয়েও খাচ্ছে, বাড়ির লোককেও চা বানিয়ে খাওয়াচ্ছে, এরকমও সিচুয়েশান চলে আসে, ঠিক আছে। এবং আপনি যদি নর্মাল লাইফ বলেন, যদি আপনার রেঞ্জ অফ মোশন পুরো হাঁটু ভাত সোজা যদি নর্মাল চলে আসেন, তাহলে আমি বলবো যে দেড় মাসের মধ্যে আপনি আবার আগের জায়গাতে ফিরে আসতে
2: পারবেন। এই দেড় মাসে কি ফিজিওথেরাপি করতে হবে?
0: হ্যাঁ, একটা রোল আছে, যদি পেশেন্ট যদি ঠিকঠাক বুঝে নিজের করতে থাকে, এবং সেটাকে আমি বলি যে যে পিরিয়ডিক্যালি টানা না, কিছুদিন করলেন, আবার ডাক্তারবাবুকে এসে দেখালেন, মনে হলো এটাতে খামতি আছে, আবার বললেন যে আপনি সাত দিনের জন্য এটাকে স্ট্রং করুন, এটার হাঁটু ভাঁজটা বাড়ান, আপনার হাঁটুটা পুরো সোজা হচ্ছে না, একটু ওইটাকে ঠিক করতে হবে, এইরকমভাবে করা উচিত। এবং ওয়েট ট্রেনিংটা অবভিয়াসলি ফিজিওথেরাপিস্টের কাছ থেকে শেখা উচিত, জোর বাড়ানোর এক্সারসাইজ।
2: লাস্ট, হাঁটু অপারেশনের পরে কী কী করবে, কী কী করবে না?
0: করবে না বলে আমার কিছু বলার নেই। প্রথম কথা, করবে না এটা ভুল কথা, সব কিছু করতে পারে। হ্যাঁ, আপনার জন্মগত হাঁটু খারাপ হয়ে গেছে, তাহলে এটা তো একটা আর্টিফিশিয়াল হাঁটু, এটা খারাপ হবেই, এটা খারাপটা যেন দেরি করে না হয়, তার জন্য দুটো জিনিস বলবো, মাটিতে বসা সিঁড়ি চড়া যদি অ্যাভয়েড করে একজন পেশেন্ট, বা যেটাতে ইম্প্যাক্ট কম পড়ে, থার্স্ট যেটাকে বলে হাঁটুর উপরে, সেইটা যত কম পড়বে, সেই সব অ্যাক্টিভিটিসগুলো যত কম পড়বে, হাঁটুর লংজিভিটি তত বাড়বে, এইটুকুটাই। সব করতে পারে একজন পেশেন্ট হাঁটুর অপারেশনের পরে।
2: আমার লাস্ট 30 সেকেন্ডে উত্তর চাই, হাঁটু ঠিক রাখার জন্য, মানে অপারেশনের ব্যাপার নয়, শুরু থেকে হাঁটু ঠিক রাখার জন্য কি করবে?
0: লাইফস্টাইল মডিফিকেশন, প্রথম কথা, মাটিতে বসা সিঁড়ি চড়া এই দুটো অ্যাভয়েড করা উচিত যতটা সম্ভব, আর ইম্প্যাক্ট যেগুলো পড়বে সেই ধরনের অ্যাক্টিভিটিস বা এক্সারসাইজ অ্যাভয়েড করা উচিত। 2 নম্বর, হেলদি লাইফস্টাইল, মানে খাওয়া দাওয়া ঠিকঠাক, খাদ্য অভ্যাস ঠিকঠাক রাখা উচিত, বডি ওয়েট কমানো উচিত, এবং লাস্টলি যেটা, সেটা হচ্ছে যে প্রপার এক্সারসাইজ, এক্সারসাইজ যা করছেন করছেন, হাঁটুর আশেপাশের মাসেলগুলোকে স্ট্রং রাখার এক্সারসাইজ, এবং ডিপ্রেশনে যাবেন না, সবসময় স্ট্রেস কমানোর চেষ্টা করুন, তাতে আমাদের হাঁটুর কার্টিলেজ ঠিকঠাক থাকবে, রিপেয়ার ঠিকঠাক হবে, যে কোনো ইঞ্জুরি, কর্টিসোল লেভেল কম হবে, রিপেয়ার ভালো হবে, আমরা আনন্দে থাকবো।
2: আমার থামাতেও ইচ্ছে করছে না, পিন ছিটারের মতো একের পর এক হিট করছেন এবং প্রত্যেকটা হিট হচ্ছে, কিন্তু ঘড়ির কাঁটা আবার আমাদেরকে সতর্ক করছে যে মাঠ ছাড়তে হবে। অনেক প্রশ্ন আছে, আমাদেরও অনেক প্রশ্ন ছিল, তার আগে অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দরভাবে বললেন, এটা শুনেই অনেকের হাঁটুর ব্যথা হয়তো কমে যাবে।
0: ধন্যবাদ,
2: ভালো থাকবেন,
0: ধন্যবাদ।

100.1 FM গোল্ডে দুনিয়া.com নিয়ে বিশ্বজিতা সুপ্রিয় রয়েছে আপনাদের সঙ্গে। আর আজ দুনিয়া.com এ আমরা ঘুরে বেড়াবো বিশ্বের বিভিন্ন বন্দর।

0: din.
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা পাঁচ মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ঘোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress. Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.

0: duniya.com 100.1 FM Golde duniya.com duniya.com
1: duniya.com নিয়ে ফিরে এলাম আপনাদের কাছে। duniya.com এ আজ বলছিলাম সেই সব কথা বা সেই সব বন্দরের কথা, পৃথিবীর বিভিন্ন দেশের যে বন্দরগুলো রয়েছে, যে বন্দরগুলো আমাদের ভাবায়, সেই বন্দর নিয়েই আমরা আলোচনা করব। তবে কতটা আলোচনা করতে পারবো আজ সেটা এখনো পরিষ্কার নয়, কারণ আমাদের হাতে সময় খুব অল্প। আমরা 11:30 থেকে একটা নতুন অনুষ্ঠানে যাব, না নতুন অনুষ্ঠান মানে প্রত্যেক দিন হবে না, আজকের দিনটাকে স্মরণ করে, তাই তো
2: অনুষ্ঠান বলা যেতে পারে।
1: একটু অনুষ্ঠানের আগাম যদি শ্রোতাদের একবার বলো।
2: হ্যাঁ, আজকে আসলে একটা খুব আনন্দের দিন আমাদের, তার কারণ হচ্ছে আমাদের এই যে চ্যানেলটা, এটা প্রথমে ছিল 100.2 এবং তখন FM2 বলা হতো, তার আজকে 25 বছরে পা দিল সেই চ্যানেল। আকাশবাণীর মানে কলকাতা বেতারের 100 বছর আমরা 26 আগস্ট পেরিয়ে এসেছি, আজ আবার আরেকটা মাইলস্টোন 25টা বছর, এবং যে চ্যানেলটা তখন ছিল 107-এর বিপুল জনপ্রিয়তার পর FM ব্যান্ডে দ্বিতীয় প্রথম চ্যানেল আর কি। তারও অনেক পরে আরও বহু চ্যানেল হয়, কিন্তু এটি আকাশবাণীর দ্বিতীয় এবং তখন তৎকালীন FM ব্যান্ডের দ্বিতীয় চ্যানেল।
1: আমরা সেই চ্যানেলের স্মৃতিচারণ করব, অর্থাৎ সেই চ্যানেলের সেই জন্মদিনের কথা, শুরুর কথা, এবং আজ 25 বছর পেরিয়ে এলাম আমরা, সে কথা থাকবো। তবে তার আগে duniya.com এ বলছিলাম যে কতটা কথা বলতে পারবো জানি না, তবে আজকে যে বিষয় ছিল সে বিষয়টা কিন্তু বেশ মজার, পৃথিবীর বিভিন্ন বন্দরের কথা। এবং এই বন্দরের প্রসঙ্গে প্রথম যে বন্দরের কথা বলবো, পোর্ট অফ বুসান, দক্ষিণ কোরিয়ার নাকতাং নদীর মুখে এই বুসান বন্দর, কার্গো পরিবহনের দিকে বিশ্বের 10ম বৃহত্তম বন্দর আমরা বলতে পারি, এবং 2012 সালে এই বন্দরটি রেকর্ড করেছিল পণ্য পরিবহনের ক্ষেত্রে, এবং এখনও বিশ্বের আলোচিত বন্দরগুলোর মধ্যে একটা।
2: 2012 সালে বন্দরটি 298 মিলিয়ন বা 29.8 কোটি টন পণ্য খালাস করে। বন্দরটি নর্থ পোর্ট, সাউথ পোর্ট, গ্যামচিয়ন পোর্ট এবং দাদাইপো পোর্ট নিয়ে গঠিত। একটি আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল এবং 6টি কন্টেইনার টার্মিনাল রয়েছে বন্দরটিতে। দক্ষিণ কোরিয়ার বন্দরটি সমুদ্রপথে মোট রফতানি পণ্যের 40%, কন্টেইনার 80% এবং সমগ্র দেশের মৎস্যপণ্যের 42% এই বন্দরের মাধ্যমেই আনা নেওয়া করা হয়। এটি 8,40,000 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। এছাড়াও বন্দরটি একই সাথে 169টি জাহাজ পরিচালনা করতে সক্ষম।

0: আমরা বন্দর ঘুরছি, একেবারে প্রথমেই চলে গেছিলাম বুসানে, এরপরে যাব পোর্ট অব দালিয়ান, এবং পোর্ট অব দালিয়ানে চীনের লিয়া ওয়িং প্রদেশের লিয়াডং উপদ্বীপে অবস্থিত বিশ্বের নবম বৃহত্তম বন্দর পোর্ট অব দালিয়ান, এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা এই বন্দরের। এই বন্দরের প্রায় 70% কার্গো এবং 90% কন্টেনার পরিবহন করা হয়। যাব এর পরের বন্দরে,
1: বিশ্বের অষ্টম বলতে পারি আমরা পোর্ট অফ কিংদাওকে। পিত সাগর ছাড়িয়ে শালং উপদ্বীপের দক্ষিণ উপকূলে জিয়াজো উপসাগরের প্রবেশদ্বারে অবস্থিত পোর্ট অফ কিংদাও, পরিসংখ্যান অনুযায়ী বহু পণ্য বিপণনের রেকর্ড আছে এই বন্দরটির। লৌহ আকরিকের জন্য এটি বিশ্বের বৃহত্তম বন্দর এবং চীনের অপরিশোধিত জ্বালানি তেলের বৃহত্তম বন্দর হিসেবে পরিচিত।
0: এবারে আসব পোর্ট অফ সুজহৌ। পণ্য খালাসের দিক থেকে বিশ্বের সপ্তম বন্দর চীনের পোর্ট অফ সুজহৌ, এবং পণ্য খালাসের ক্ষেত্রে রেকর্ড করেছিল 2012 সালে, যা তার আগের বছরের তুলনায় অনেক বেশি। আজও পৃথিবীতে এই বন্দরের সুনাম করেন অনেকে। আমরা এই বন্দরের আলোচনায় থাকবো, তবে তার আগে ছোট্ট একটা গানের বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে দুনিয়া ডট কমে।

0: ছোট হচ্ছে আমাদের দুনিয়া ডট কমটা আজকের জন্য একটু ছোট হলো। পোর্ট অফ রটারডাম 6 নম্বরে আমাদের হিসেবে। বর্তমানে ইউরোপের বৃহত্তম এবং বার্ষিক পণ্য খালাসের দিক থেকে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম বন্দর। এর আশপাশের একটি শিল্প কমপ্লেক্স সহ বন্দরটি দৈর্ঘ্যে প্রায় 42 কিলোমিটার এবং প্রায় 12,426 হেক্টর এলাকায় বিস্তৃত। এর ব্যবস্থাপনা এবং পরিচালনায় রয়েছে পোর্ট অফ রটারডাম অথরিটি। এটি উত্তর পশ্চিম ইউরোপের একমাত্র বন্দর যা গভীরতার কারণে অন্যান্য দেশের জাহাজগুলো এখানে নোঙর করার ক্ষেত্রে অবাধিত সুবিধা ভোগ করতে পারে।
1: এরপরের বন্দরের কথায় আমরা যাব, সরাসরি চলে যাব পোর্ট অফ গুয়াংজু। 46 কোটি টনের বেশি পরিমাণ কার্গো পরিবহনের মধ্যে দিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম বন্দরের তালিকায় নাম লেখানো আছে পোর্ট অফ গুয়াংজু। বন্দরটি পার্ল রিভার ডেল্টার মাঝখানে অবস্থিত।
0: আর বিশ্বের পঞ্চম অবস্থানে সেটি হচ্ছে পোর্ট অফ নিংবো। এটি উপকূলীয় প্রদেশ ঝেজিয়াংয়ে অবস্থিত। এটি বিলুন, ঝেনহাই, নিংবো, ড্যাক্সি এবং চুয়ানশান বন্দর অঞ্চল নিয়ে বিস্তৃত। নিংবো পোর্ট গ্রুপ এটি পরিচালনার দায়িত্বে রয়েছে। 309টি ঘাট নিয়ে গঠিত শতাধিক দেশের 600 বন্দরের সঙ্গে সম্পর্ক।
1: এবারে যাব পৃথিবীর তৃতীয় যে বন্দরটি রয়েছে সেই বন্দরে, পোর্ট অফ তিয়ানজিন। বিশ্বের তৃতীয় বৃহত্তম বন্দর হলো পোর্ট অফ তিয়ানজিন, যার আগে নাম ছিল তাংগু। এবং এর যে অবদান বিশ্বে বাণিজ্যের ক্ষেত্রে, অর্থাৎ সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
0: চলে যাচ্ছি বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বন্দরে, পোর্ট অফ সিঙ্গাপুর। পুরনো বন্দর আপনারা সকলেই জানেন। 53.76 কোটি টন কার্গো হ্যান্ডেল করা পোর্ট অফ সিঙ্গাপুর রয়েছে তালিকার দ্বিতীয় নম্বরে। তানজং পাগার, কেপেল, ব্রানি, পাসির পাঞ্জাং, সেম্বাওং এবং জুরংয়ে এই টার্মিনাল রয়েছে। এগুলোর ব্যবস্থাপনায় রয়েছে পিএসএ সিঙ্গাপুর এবং জুরং পোর্ট। বর্তমানে প্রায় 1,40,000 জাহাজের আনাগোনা এই বন্দরটিতে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্ব অনেক, কারণ বিশ্বের প্রায় 600টি বন্দরের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।
1: এবারে বলবো যে এই যেটা মাপের দিক থেকে সবথেকে বড়, যেটা পোর্ট অফ সাংহাই, কার্গো ওঠানামার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় বন্দর। চীনের পোর্ট অফ সাংহাই বা সাংহাই বন্দর, পরিসংখ্যান যাই বলুক এর ধারে কাছে অন্য বন্দর নেই। ইয়াংজিং নদীর মোহনায় এই বন্দরটি। এর আয়তন 3,619 বর্গ কিলোমিটার। এই সব বন্দরের কথা বললাম ঠিকই, কিন্তু এই মুহূর্তে এই বন্দরের অভিযান থেকে আমাদের চলে যেতে হবে। আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, আমাদের এই চ্যানেলের যে জন্মদিন বা এই চ্যানেলের কাজ শুরু হয়েছিল এই দিনে, সেই অনুষ্ঠানেই থাকবো।

0: এক বন্দর ছেড়ে আমরা এখন আরেক অনুষ্ঠানের ভাগের বন্দরে। বন্দর কথাটা কিন্তু বেশ মজারও বটে,
1: একদম
0: আকাশের এই যে বিপুল আকাশ আমাদের চারপাশ ঘিরে রয়েছে, সেইখানে আমাদের এই রেডিও স্টেশনগুলো তো একটা বন্দরের মতোই, তাই না? বিপুল আকাশের মধ্যে কিছু কিছু বিন্দু যেখানে মানুষ পরস্পরকে শুনতে পায়, তার কলা, তার কণ্ঠস্বর, তার সাথে আড্ডা দিতে পারে, তার সাথে কথা বলতে পারে। আপনারা সকলেই জানেন যে আমাদের এফএম এর যাত্রা 107 MHz দিয়ে শুরু, এবং সেটাকে যাত্রা না বলে জয়যাত্রা বলাই ভালো। অত দ্রুত যেভাবে সেটা রেডিও শোনার অভ্যেসকে ফিরিয়ে এনেছিল বাঙালির মনে, সেটা কিন্তু খুবই একটা ঐতিহাসিক ব্যাপার, এবং সেটা নিয়ে চর্চাও হচ্ছে, হওয়া উচিত, আরও হওয়া উচিত। কিন্তু শুধু সেখানেই কিন্তু শেষ নয়, 107 যখন সাংঘাতিক জনপ্রিয় এবং একমাত্র চ্যানেল কলকাতা শহরের প্রায় সমস্ত শ্রোতার বাড়িতে চলে, দোকানে চলে, গাড়িতে চলে, এরকম একটা সময় আকাশবাণী আবার সিদ্ধান্ত নিয়েছিল দ্বিতীয় একটা এফএম চ্যানেল খোলবার। এবার 107 MHz-এ আমাদের তখনকার শ্রোতারা মিডিয়াম ওয়েভে কাঁটা ঘোরাতেন, কারণ জানতেন অনেক বন্দর আছে, কিন্তু এফএম-এ ছিল শুধু একটিই বন্দর, 107। সেখানকার কাঁটা আর নাড়ানো হতো না। কিন্তু এবারে তার থেকে অনেক দূরে, তার আশপাশেও নয়, তার থেকে অনেক দূরে 100.2 MHz-এ প্রথম খুলেছিল FM2, তখন আমরা বলতাম, তখনও কোনো নামকরণ সেভাবে হয়নি, কিন্তু সেটা আবার একটা নতুন চ্যানেল। চ্যানেলও বটে, আবার একটা চ্যালেঞ্জও বটে, কারণ আমাদের যে অনুষ্ঠানের ঘরানা ছিল, আমরা যখন দুটো আবার চ্যানেল তৈরি হলো, স্বাভাবিকভাবেই আকাশবাণীর প্রবণতাই সেটা যে আমরা দুটোকে দুরকম করা হবে, এটা ভেবেই শুরু হয়েছিল যাত্রা আমাদের। এবং তখন ঠিক হয়েছিল যে ব্যাপারটা কিছুটা কথা কেন্দ্রিক হোক, আমাদের যে ইনফোটেনমেন্ট তার মধ্যে ইনফোর ভাগটাই বেশি হোক।
1: সুপ্রিয়দা, আমরা এই যে শুরুর কথা বলছি সেটা আমরা বলবো, তবে তার আগে একটা ছোট্ট আমাদের কিন্তু বিজ্ঞাপন বিরতি
0: নিতে হবে,
1: তারপর আবার আমরা আসছি। এবং শুধু আমরা নয়, যারা শুরুর দিন থেকে ছিলেন তাদেরও স্মৃতিচারণ আমরা শুনবো,
0: আজকে আমরা একটু শুনবো।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2020.

0: 26. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress. Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: আমরা আবার ফিরে এলাম আমাদের যে কথায়, আমাদের এই এফএম টু, তার যে পথ চলা, তার যে এফএম গোল্ড হলো, মানে
2: 100.1
1: তখন ছিল অবশ্য 100.2,
2: সামান্য সুইং হয়েছে,
1: সুইং হয়েছে, কিন্তু এখনো গোল্ডই আছে,
2: এখনো গোল্ডই আছে।
1: সেই কথা বলছিলেন তুমি,
2: সেই গল্প আমাদের থেকেও ভালোভাবে যিনি বলতে পারবেন সেটা হচ্ছে তৎকালীন আধিকারিক, আমাদের ভাষায় প্রোগ্রাম এক্সিকিউটিভ, যার দায়িত্বে ছিল এই চ্যানেল শুরু করাটা। শুরু করার তো একটা ঝক্কি আছে, সেই ঝক্কিটা তিনি কেমনভাবে সামলেছিলেন তার সেই দিনের স্মৃতি নিয়ে আমাদের সঙ্গে আছেন কৃষ্ণ সর্বরি দাশগুপ্ত।
1: আমাদের অনুষ্ঠানে স্বাগত দিদি।
3: এটা শুনে ভালো লাগছে যে আকাশবাণীর এই শতবর্ষের উদযাপনের মধ্যে তোমরা অন্তত 25 বছরের এই নবীন চ্যানেলটিকেও ভুলে যাওনি, তার আজকে যে 25 বছরের জন্মদিন এটা যে মনে আছে এটাই শুনে ভালো লাগছে।
2: হ্যাঁ, সেই প্রথম সময়ের যে চ্যালেঞ্জটা যেভাবে হঠাৎ আসে, আমরা শুনেছি 107-এও যেভাবে হঠাৎ এসেছিল, সেরকমভাবে মানে প্রথম দিনে একটা নতুন রঙের চ্যানেল, নতুন ধারার চ্যানেল শুরু করবার যে ঝক্কি ভাবনা, সেইটা যদি একটু আমাদের বলেন।
3: তখন অবশ্য এই সাত রং বা সোনালী রঙের কিছু ছিল না, তখন বললে যেটা তোমরা যে এফএম ওয়ান আর টু, মানে আসলে আকাশবাণী তো কখনোই নিজেকে অচলায়তন করে রাখেনি, প্রথম থেকেই নানাভাবে নানা প্রয়োজনে একই ছাতার তলায় সে ভাগ হয়েছে, নিজেকেই ভাগ করে নিয়েছে, নিজের পরিবারে নতুন নতুন সদস্যকে এনেছে এবং একটা শান্তিপূর্ণ সহাবস্থানে সবগুলো চ্যানেলকে নিয়ে একসঙ্গে একটা 91 পরিবার হয়ে এগিয়ে গেছে। এই এফএম ওয়ান যখন হয়েছিল প্রথম, মানে স্টিরিওফোনিক একটা চ্যানেল ফোন ইন প্রোগ্রাম শুরু হলো, তার 6 বছরের মধ্যে আমরা শুনলাম যে একটা পুরোপুরি আদ্যন্ত একটা নিউজ চ্যানেল হবে, যেটা এফএম এর তৃতীয় আরেকটি নতুন সদস্য আসবে এফএম টু। সেই চ্যানেল শুরু হলো এই 2001-এর 1 সেপ্টেম্বর। তাতে মূলত খবর থাকবে দিল্লি থেকে, কলকাতা থেকে খবর, এবং শুধু সংবাদ বুলেটিন না, সংবাদ ভিত্তিক যে অনুষ্ঠান সেগুলো থাকবে, এবং মাঝে মাঝে, একেবারে 24 ঘন্টা খবর নয়, মাঝে মাঝে যে তার ফাঁকগুলো, সেই ফাঁকগুলো ভরাট করতে থাকবে আমাদের নানা রকম অনুষ্ঠান, বিনোদনমূলক এফএম এর অনুষ্ঠান। তা তখন বলা হলো বা আমরাও ভাবলাম এভাবে যে শুধু ওই ফাঁকগুলো ভরাট করার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা করবো না, আমরাও ওইখানে যে অনুষ্ঠান দেব সেগুলো কিছুটা সংবাদ ভিত্তিক, অর্থাৎ তথ্য ভিত্তিক আর কি, সেরকম অনুষ্ঠান হবে। কাজেই তখন ওই একই সঙ্গে এফএম এর সেই একই চত্বরে থেকে, একই ঘরে থেকে, পাশাপাশি টেবিলে থেকে বলতে গেলে, আমরা দু রকমের অনুষ্ঠান ভাবনা শুরু হলো। একদিকে এফএম ওয়ান এর পুরোপুরি বিনোদনমূলক অনুষ্ঠান, এবং এফএম টু তে যে অনুষ্ঠান শুরু হলো, মানে সমান্তরাল ভাবে শুরু হলো, যেমন সকালে আমরা আজ সকালে বলে একটি অনুষ্ঠান শুরু করেছিলাম এফএম ওয়ানে যখন, বা এফএম আজকে যেটা এফএম রেনবো, তাতে তখন সকালের একটা ইনফরমেশন প্রোগ্রাম হতো নমস্কার কলকাতা, তারই পাশাপাশি এদিকে শুরু হলো আজ সকালে। এখানেও মূলত ইনফরমেশন প্রোগ্রামে, কিন্তু তাতে আমরা সংবাদপত্রের শুধু হেডলাইন পড়তাম না, সেই ধরনের সেদিনের সংবাদ বলতাম।

0: সংবাদের পিছনে যে সংবাদ, দরকার হলে টেলিফোনে যোগাযোগ করে কারোর সঙ্গে কথা বলতাম, মানে দুটো অনুষ্ঠানের চরিত্র যাতে আলাদা থাকে এটা আগাগোড়া চেষ্টা করে যাওয়া হতো। সকালের অনুষ্ঠান রাতে যেরকম রেনবোতে আজ রাতে, তেমনি গোল্ডে শুরু হয়েছিল সময়টা আপনারই বলে আরেকটি অনুষ্ঠান, একেবারে একই সময় একই সঙ্গে, মানে এটা একটা অদ্ভুত সুন্দর স্বাস্থ্যকর একটা প্রতিযোগিতা শুরু হয়েছিল দুটো চ্যানেলে। এবং আমাদের যারা যে উপস্থাপকরা FM রেনবোতে প্রোগ্রাম করছে তারাই প্রায় এদিকেও FM গোল্ডে প্রোগ্রাম করছে, শুধু তাদের প্রোগ্রামের ধরনটা, উপস্থাপনার ধরনটাকে পাল্টে নিতে হচ্ছে। এটা একটা তাদের নিজেদের মধ্যেও এক ধরনের একটা একটা অন্যরকম একটা উন্মাদনা ছিল। আমরা চেষ্টা করেছিলাম এমনকি দুপুরের দিকে যে সব অনুষ্ঠান হতো ফিল্ম নিয়ে, অন্যরকম বিভিন্ন বিষয় নিয়ে, কেনাকাটা ঘরোয়া বিষয় নিয়ে, সেগুলোতেও কিন্তু আমরা চেষ্টা করতাম যাতে তথ্যের ওপর জোর দেওয়া হয়। বিনোদন অবশ্যই, কিন্তু তার সঙ্গে তথ্যটা যাতে একটু প্রথম সারিতে একটু একটু যাতে এগিয়ে থাকে আর কি। তো তারপরে যেটা এভাবে চললো কিছুদিন, কিন্তু বছর খানেকের মধ্যে যেটা আমার ক্ষেত্রে এবং হয়তো বাকি যারা উপস্থাপনা করতেন তাদের ক্ষেত্রে একটা ধাক্কা হয়ে এলো অন্য একটা সিদ্ধান্ত, সেটিও সরকারি সিদ্ধান্ত, এই নিউজ চ্যানেল হয়ে গেল মিউজিক চ্যানেল। তখন নামও হয়েছে, দুটি চ্যানেলই নতুন নাম পেয়েছে, FM রেনবো এবং FM গোল্ড। FM রেনবো রইল অল্প বয়সীদের জন্য, বোধহয় 18 থেকে 26 বছরের যারা শ্রোতা তাদের জন্য, সাত রং তার মানে যৌবনের রং। আর এদিকে গোল্ড বরাদ্দ হলো প্রবীণদের জন্য, ওল্ড ইজ গোল্ড, সেই হিসেবে এখানে পুরনো গান বাজবে, একেবারে ওইভাবে ওয়াটার টাইট নয় কিন্তু মোটামুটি দুটো ভাগে FM ও নিজেকে ভাগ করে নিল বিনোদনের দিক থেকেও। তখন আবার এটা একটা পুরোপুরি মিউজিক চ্যানেল হয়ে গেল। এটা একটা অদ্ভুত পরিবর্তন হলো বছর খানেকের মধ্যে, যে নিউজ চ্যানেল থেকে FM গোল্ড হয়ে সে আবার সঙ্গীতে চলে গেল আর কি, সঙ্গীতের চ্যানেল হয়ে গেল।
1: আমাদের কাছে সত্যি সময়টা খুব খুবই আনন্দের ছিল, কেননা তখন তো মানে প্রি গুগল যুগ, এবং তখন এত খবরের চ্যানেলও হয়নি কিন্তু, হ্যাঁ, তার ফলে মানে রেডিওতে তো হয়ইনি, টেলিভিশনেও খুব
2: কম হয়েছে,
1: হ্যাঁ, তো তার ফলে মানে নিউজ ম্যাগাজিন প্রোগ্রাম আমরা ইংরেজিতে দেখতাম, হ্যাঁ, আমি আর নাম বলছি না, কিন্তু আমরা দেখতাম যে তথ্য জিনিসটাও কত মজার হতে পারে, কত বিনোদনমূলক হতে পারে, তো সেই যে আমরা দেখছি, দেখে উদ্দীপ্ত বোধ করছি, সেটা কাজে লাগানোর একটা সুযোগ এসে গেল
0: এখানে। আমার করেছো, তোমাদের মনে আছে নিশ্চয়ই সেই সকালবেলা খবরের কাগজ কিনে আসা, মানে আসা
1: হাজরা ডাম্প থেকে তুলে আনা হতো, প্রথম যেখানে খবরের কাগজ ডাম্প হয় শহরের নানান জায়গায় সেইখান থেকে তুলতে হতো আর কি। এবং আমাদের চিনেও
0: এই সময় ঘুম ভাঙিয়ে লোককে ফোন করা হচ্ছে সেই খবরের,
1: এবং তারা আমাদের চিনেও গেছিল, কারণ আমাদের তো সময়ের তারা, তারা জানতো যে
2: মানে গাড়ি দাঁড়ালেই বলতো যে সবগুলো কাগজ একটা করে দিয়ে
1: সঙ্গে সঙ্গে দিয়ে তো তুলে আর কি, একদম ডাম্প থেকে তোলা গরম কাগজ, এবং সেই কাগজে তখনই চোখ বোলাতে বোলাতে মানে স্টুডিওতে আসা,
2: স্টুডিওতে এসেও কোন কোন খবরগুলো বলবো অত খবরের মধ্যে সেটা আলাদা করে দাগ দিয়ে রাখাটা,
1: সেসব হতো। তারপরে হচ্ছে নিউজ মেকার যারা, হেডলাইন মেকার, তাদেরকে ফোন করা, এবং তখন একটা সুবিধা ছিল কি যে ল্যান্ডলাইন তখনও প্রচুর, লোকে ফোন এলে পরে কার ফোন সেটা খেয়াল করতো না, ধরতো, এখন যেরকম মানে মোবাইলেও অচেনা নাম্বার আমরা কেউই ধরি না, তার ফলে কাউকে হঠাৎ ফোন করলে তিনি ধরবেনই না,
2: ল্যান্ডলাইন সাইলেন্ট করে রাখা যায় না,
1: তাও করা যায় না, CLIও সবার ছিল না, কাজেই তারা ফোন ধরতেন ওই সকালবেলা এবং কথাও বলতেন। তো তার ফলে আমাদের কাছে একটা প্রত্যেক মুহূর্তে ভীষণ মানে সত্যি খুব দ্রুত গতির ছিল, খুব একটা গান টান বাজানোর ফাঁক থাকতো না, তার ফলে ওই টানা সময়টা তখন মানে ভীষণ উন্মাদনার ছিল, এটা ঠিকই। তবে আবার ওই আর কি, পরবর্তী বদলটাকেও আমরা আবার নতুন করে একটু নিজেদের মতন করে বিভাজিত করা হয়েছিল, এবং তারও নানান মজার স্মৃতি।
0: এবং যখন FM 1 আর FM 2 পাশাপাশি দুটো টেবিল থেকে হতো, তোমাদের অনেকেরই মনে থাকবে হয়তো, সে সময় আরেকটা বিরাট মজা ছিল, আমরা প্রতিদিন প্রোগ্রাম হাইলাইট লিখতাম দুটো চ্যানেলই, আর সেইটাতে একটা খুব মারপিট ছিল প্রায় দুজনের, FM রেনবো দেখতো তখন সাথী চট্টোপাধ্যায় দাস, এবং এদিকে গোল্ডে মানে এই একটা ভীষণ আমাদের লড়াই হতো যে কার হাইলাইটটা আগে লেখা হয়ে যায়, সে ছড়া করে লেখা।

0: মানে খুব মজা করে দুটো চ্যানেল একসঙ্গে পাশাপাশি এবং একই প্রেজেন্টাররা করছে, এমনকি শেষকালে ভাগ হয়ে গেল, এফ এম রেনবো আর গোল্ড ভাগ হয়ে গেল, মানে তখন বলছে এই তোরা তো রেনবো করিস তোরা তো গোল্ড করিস, এইরকম একটা মানে হারি ভাগ হওয়ার মতো প্রায় হয়েছিল। তবে গোল্ডের আর একটা ভূমিকা তোমরা তো অবশ্যই বলবে নিশ্চয়ই, সেটা হলো এই বছর খানেক আগে যখন রেনবো আকাশবাণীর মূল চ্যানেলের সঙ্গে মিলে গেল, যখন খুব একটা হাঁকার উঠেছিল যে আকাশবাণীর এফ এম বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু এফ এম এর এই পুরো ভাগটা এই যে ছোট ভাই বলা যায় সেই গোল্ড কিন্তু পুরোটা বহন করেছে সেই সময়। মানে এফ এম বলতে আকাশবাণীর এফ এম বলতে কিন্তু তখন গোল্ড, সে কিন্তু তার আইডেন্টিটিটা বহন করেছে, অবশ্য আবার তো রেনবো তারপর ফিরে এসেছে। এইটাই কিন্তু আকাশবাণীর নিজস্বতা আর কি, মানে নিজেকে বারবার বদলে নেওয়া, নিজেকে বিভিন্ন প্রয়োজনের উপযোগী করে সেই সময় সেই সময়কার মতো মানানসই মাপসই করে নেওয়া, এটা কিন্তু একটা
1: ঠিক ঠিক মানে দুটো ঘরেই প্রেজেন্টাররা যেমন এঘর ওঘর করেছে, অনুষ্ঠানগুলো এঘর ওঘর করেছে, যেটা রেনবোতে শোনা যেত সেটা গোল্ডে, গোল্ডে শোনা যেত রেনবোতে, কিছু সময়ের জন্য এই পরিবর্তনটা হয়েছে।
2: হ্যাঁ, আবার কোন কোন সময় সর্বরীতির মনে থাকবে কিছু কিছু সময় খুব স্পেশাল প্রোগ্রামের ক্ষেত্রে দুটো চ্যানেল একসাথেও গেছে,
1: যেমন
2: পুজো পরিক্রমা, পুজো
0: পরিক্রমা জুড়ে দেওয়া হতো,
2: হ্যাঁ, তাতে আবার নিউজ ব্রেকের জন্য একটুখানি অ্যাডজাস্টও করতে হতো
0: দুটো চ্যানেলে আলাদা,
2: তখন গোয়িং ওভার অ্যানাউন্সমেন্ট এসব দিতে হতো আর কি, আমাদের টেকনিক্যাল কথাবার্তা। এইবার সেই সমস্ত পাশাপাশি আবার কিছু কিছু বিখ্যাত ব্যক্তিদের ক্ষেত্রে এরকম করা হয়েছে, খুব বড় কোনো গেস্ট এলে পরে সেই সম্মানটা দেওয়া হয়েছে দুটো চ্যানেলেই সেটা যাবে, যাতে শ্রোতা যে কোনো
1: শুনতে পারে,
2: মিস না করে যান। সেই সব ভাবনা চিন্তা আমাদের সত্যি খুব একটা উত্তেজক ব্যাপার।
0: শ্রোতারা তোমার মনে থাকবে, শ্রোতারা তখন তোমাদের দুজনেই তোমরা প্রোগ্রাম করেছো, তখন শ্রোতারা চিঠি লিখতেন, ফোন করতেন যে কি মুশকিল আপনারা দুদিকে একই ভালো প্রোগ্রাম কোনটা শুনবো, একসঙ্গে দুটো কান দিয়ে দুটো চ্যানেল তো শুনতে পারি।
2: হ্যাঁ, সেটাও হতো, আরেকটা হতো যে অনেক সময় এক ঘরের অনুষ্ঠান শুনে লোকে অন্য ঘরে ফোন করতেন, বিষয়টা গুলিয়ে ফেলে হতো আর কি। যাই হোক, সর্বদিন অনেক রাত অবধি আপনাকে, যাই হোক আজকের দিনটা তো অবশ্য বিরক্ত করা বলার মানেই হয় না, আপনি তো আমাদের আপন জন,
0: গোল্ডকে মনে রাখাটাও একটা বিরাট ব্যাপার, সেটা আমি প্রথমেই ওই জন্য তোমাকে বললাম।
2: না সত্যি, এই এই একশোর মধ্যে যে ২৫ ইনিংসটাও রয়েছে সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। যাই হোক, হ্যাঁ, আমরা একটু সর্বদিকে তাহলে শুভরাত্রি জানাই, আমাদের সেই সময়কার আরেকজন আছেন আমাদের উপস্থাপক থেকে একটু দেখা দরকার,
1: ভালো থাকবেন দিদি। আমরা এই গানের পরে আবার ফিরে আসছি।

0: এবার আর গাইতে আমরা দেব না, কথা বলার জন্য আমরা অপেক্ষা করে আছি।
1: দিদিমণির সাথে তো কথা হয়েছে আমাদের তৎকালীন দিদিমণি। এইবার এইবার আমরা চেষ্টা করেছি যে সেই সময় যারা কাজ করেছেন তাদের প্রথম ঠিকটায় যারা কাজ করেছেন, যদিও সিদ্ধার্থ দা FM 2 সিদ্ধার্থ দা একটু গান দুতো লোক, তো সে কারণে FM 2 আবির্ভাব বোধহয় একটু পরে ঘটিয়েছে, কিন্তু যাই হোক সিদ্ধার্থ দা দীর্ঘদিনের নানান রকমের ব্যাপারের সঙ্গী আমাদের। তো সিদ্ধার্থ দাশগুপ্ত আমাদের সঙ্গে আছেন।
2: সুপ্রিয়,
1: হ্যাঁ
2: বিশু, যারা শুনছেন এই মুহূর্তে 100.1 মেগাহার্জ এখানে বল সকলকে, আজ 25 বছরের জন্য যে কথা বলা আমাদের সবাইকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি, এবং সেই সঙ্গে তাদের যাদের যারা ছিলেন বলে প্রায় 3 দশক ওইখানে কাটিয়ে আসতে পেরেছি তাদের। আর হংসরাজের যে গানটা হচ্ছিল ওটা তো অনিবার্য, আমাদের তো গান আর, তবে আমাদের একটা হংসরাজে আমাদের একটা থিম সং হয়ে আছে, বড় কষ্টে আমি পেলাম খুঁজে যা চেয়েছি, তা বড় কষ্টে, যেটা হংসরাজ দাস রেডিওতে গান গাইবার সুযোগ পাওয়ার পর রেডিও থেকে যখন তার গান বাজছে সে গান হচ্ছে বড় কষ্টে আমি পেলাম খুঁজে যা চেয়েছি। ওটা আমাদের সবার কেমন একটা জীবনের গান বলে মনে হয়। যাই হোক, FM Gold আজকে যার নাম FM Gold, এক সময় এসেছিল FM দ্বিতীয় প্রচার তরঙ্গ হিসেবে, তো যেহেতু 107 মেগাহার্জ তখন শুধুই
1: ডাকনামে আমরা FM 2 বলতাম,
2: না আমরা আসার পরে আমরা FM 2 বলতাম। হ্যাঁ, এবং আমি এখানে একটা বলি, এই গত 26 তারিখে আমাদের কলকাতা বেতারের শতবর্ষের অনুষ্ঠানে সকালবেলার প্রোগ্রামে ওটা বলেছিলাম, কিন্তু আজকে প্রাসঙ্গিক মনে হচ্ছে যে 2001 সালের অগস্ট মাসের 20 বা 21 তারিখ, এই দুটোর মধ্যে আমার এখন একটুখানি কনফিউশন হয়ে গেছে, 20 বা 21 তারিখ দুটোর মধ্যে একটা, FM তৎকালীন প্রথম প্রচার তরঙ্গ FM 1 যা আজকে FM Rainbow, সেইখানে আজ রাতে অনুষ্ঠান আমি ছিলাম, আর আমার সঙ্গে ছিলেন এখন যিনি হেড অফ প্রোগ্রাম মিতালী দত্ত। ওখানে শোলে সিনেমা কেমন করে হয়েছিল তার মেকিং নিয়ে প্রোগ্রাম হচ্ছিল, আর সেই দিনই এই মুহূর্তে তোমরা যে স্টুডিওতে আছো ওই SF2 স্টুডিওতে FM 2 চ্যানেলের ট্রায়াল ট্রান্সমিশন যাচ্ছিল সেই রাত, সেই রাতে, এবং সেইখানে সুমন বন্দ্যোপাধ্যায় এবং অয়ন্তিকা ঘোষ। এবং তারপর তো এসেই গেল সেপ্টেম্বর, এই সময় এসেই গেল FM 2 হিসেবে, এবং তারপর 2003 সালে যার নাম হয়ে গেল FM Gold প্রচার তরঙ্গ, আর এদিকে FM Rainbow প্রচার তরঙ্গ কেমন। এবং আমার একটা জিনিস ভাবতে একটা ভালো লাগে, যদি আমি এখনো মাঝে মাঝে চিন্তা করি, যদি ওই প্রায় 3 দশকের রেডিও জীবন, তুমি যেটা একটু আগে বলছিলে না, প্রথম দিকে আমার সরাসরি যে খুব অনেক প্রোগ্রাম করতাম তখন FM 2 প্রচার তরঙ্গ মানে অধুনে FM Gold এমনটা নয়, কিন্তু পরের দিক থেকে ব্যাপারটা এমন হলো যে আজকে যদি ভাবি তাহলে 50-50। এবং শেষ আমার উপস্থাপক জীবনের শেষ 2.5-3 বছর আমি শুধুই FM Gold করেছি, শুধুই FM Gold এবং শুধুই সরেলে সফর। এবং
1: আমি একটা কথা বলি সিদ্ধার্থ দা, হ্যাঁ আমাদের সময় তো খুবই কম, বলছি যে তুমি একটা কথা বলছিলে অফেয়ার যে প্রথম যখন তোমার যেদিন হঠাৎ ঘাড়ে এসে পড়লো সেটা একটু বলো, সেটা খুব মজার গল্প।
2: খুব মনে আছে প্রথম দিনটা, খুব মনে আছে। তো সেই সময় সকালের দিকে, আজ সকালে 5 মেশালি এই নামে প্রোগ্রাম গুলো হতো আমাদের এই 2001 এর দিকে, এবং সেই সময়
1: সেপ্টেম্বরে
2: তো সব অফিসিয়ালি চলে আসে। এবার সেই সময় FM 2 এই FM Gold যেটাই বলি না কেন, তার যিনি প্রোগ্রাম এক্সিকিউটিভ ছিলেন সর্বরী দিদি, কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত, আর FM 1 মানে স্বাধীন চট্টোপাধ্যায়, স্বাধীন। তো একদিন তাদের দুজনের কাছ থেকে ডাকটি আসে, গিয়ে মানে ডাক আসে মানে গিয়ে পড়েছি, আর তারা দুজনেই বলেন এই তো এসে গেছে, এবং সেই যে এসে গেছে মানে সে যে গেছেই এইবার।

শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:28 হয়ে 44 সেকেন্ড। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন অনুপ ঘোষালের কণ্ঠে গান, এবারে ইলা বসুর কণ্ঠে

শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:45 হয়ে 38 সেকেন্ড। এতক্ষণ শুনছিলেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে ইলা বসুর কণ্ঠে গান। এবারে দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনে নিন কয়েকটি গান।

শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই এর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 1:22 হয়ে 16 সেকেন্ড। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন উৎপলা সেনের কণ্ঠে গান, এবারে শুনে নিন মৃণাল চক্রবর্তীর কণ্ঠে

প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান দিয়ে শেষ হল আজকের মতো বাংলা আধুনিক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:32। শুরু হচ্ছে এখন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন, প্রথম কয়েকটি গান শুনে নিন অটোগ্রাফ ছায়াছবি থেকে। শ্রেয়া ঘোষাল, রূপম ইসলাম দের কণ্ঠে।

রূপম ইসলামের কণ্ঠে গান শুনলেন। এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে বাইশে শ্রাবণ ছায়াছবি থেকে গান। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিওগুলিতে এখন সময় রাত 2:40 হয়ে 28 সেকেন্ড। শুনছেন বাংলা ছায়াছবির গান।

বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠানে। এবারে শুনে নিন প্রাক্তন ছায়াছবির গান, প্রথমে সুরজিৎ চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

প্রাক্তন ছায়াছবি দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন টিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই আরবে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:42। শুরু হচ্ছে এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনে নিন লোকগীতি। প্রথম গান শর্মিষ্ঠা ভট্টাচার্যের কণ্ঠে।

লোকগীতির পর শুনছেন এখন নজরুল গীতি। প্রথম গানটি শুনলেন পায়েল করের কণ্ঠে, এবারে অজয় চক্রবর্তীর কণ্ঠে। শুনছেন এখন নানা রঙের গানের অনুষ্ঠানে

শুনছেন নানা রঙের গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:42:08। নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি, এবারে ভক্তিমূলক গান শুনে নিন। প্রথমে তাপস রায়ের কণ্ঠে

স্বামী কৃষ্ণানন্দের কণ্ঠে ভক্তিমূলক গান দিয়ে শেষ হল আজকের মতো নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:59 হয়ে 33 সেকেন্ড। ডিটিএইচ বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

দিয়ে দ্বিতীয় পর্ব শেষ হওয়া মানেই সময়টা ভোর চারটে। ভোর চারটে মানেই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর সময়। প্রভাতীর আজকের প্রথম নিবেদনে শুনবেন পণ্ডিত অরুণ ভাদুরীর পরিবেশনায় খেয়াল রাগ আহির ললিতা।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছিলেন আহির ললিত রাগে পরিবেশিত খেয়াল, শিল্পী পণ্ডিত অরুণ ভাদুরী। এখন সময় প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনের। আজকে শুনবেন বাঁশি, শিল্পী শক্তিপদ নাগ, রাগ বাইরাগী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতির দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে শুনছিলেন বাঁশি পরিবেশনা শিল্পী শক্তিপদ নাগ, রাগ বৈরাগী ভৈরব। এই সঙ্গে সঙ্গে শেষ হলো প্রভাতী, এখন আধুনিক গান, আজ বৃষ্টি ভেজা দিনে, শিল্পী শ্রীলতা বন্দ্যোপাধ্যায়।

0: সারা দিন, সাত সুরে সারা দিন।
1: সকাল ছটা পর্যন্ত ঘড়িতে যেই ভোর পাঁচটা, তার মানে সময়টা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। বিগত অনুষ্ঠানে নদী কাব্যগ্রন্থের, রবি ঠাকুরের লেখা নদী কাব্যগ্রন্থের কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। পুরো লেখাটি সম্পূর্ণ করা সম্ভব হয়নি সময়ের কারণে। আজকে সেই লেখাটির বাকি অংশ।

কোথাও পুরাতন শিবালয় তীরে সারি সারি জেগে রয়, সেথায় দুবেলা সকালে সাঁঝে পূজার কাঁসর ঘণ্টা বাজে, কত জটাধারী ছাই মাখা ঘাটে বসে আছে যেন আঁকা, তীরে কোথাও বসেছে হাট, নৌকা ভরিয়া রয়েছে ঘাট, মাঠে কলাই সরিষা ধান তাহার কে করিবে পরিমাণ, কোথাও নিবিড় আখের বনে শালিক চড়িছে আপন মনে, কোথাও ধুধু করে বালুচর সেথায় গাং শালিকের ঘর, সেথায় কাছিম বালির তলে আপন ডিম পেড়ে আসে চলে, সেথায় শীতকালে বুনো হাঁস কত ঝাঁকে ঝাঁকে করে বাস, সেথায় দলে দলে চখাচখি করে সারাদিন বকাবকি, সেথায় কাদা খোঁচা তীরে তীরে কাদায় খোঁচা দিয়ে দিয়ে ফেরে, কোথাও ধানের ক্ষেতের ধারে ঘন কলাবন বাঁশ ঝাড়ে, ঘন আম কাঁঠালের বনে গ্রাম দেখা যায় এক কোণে, সেথা আছে ধান গোলা ভরা সেথা খড়গুলা রাস করা, সেথা গোয়ালেতে গরু বাঁধা কত কালো পাটকিলে সাদা, কোথাও কলুদের কুঁড়েখানি সেথায় ক্যাঁকু করে ঘোরে ঘানি, কোথাও কুমারের ঘরে চাক দেয় সারাদিন ধরে পাক, মুদি দোকানেতে সারাক্ষণ বসে পড়িতেছে রামায়ণ, কোথাও বসি পাঠশালা ঘরে যত ছেলেরা চেঁচিয়ে পড়ে বড় বেতখানি লয়ে কোলে ঘুমে গুরু মহাশয় ঢোলে, হেথায় এঁকে মেঁকে ভেঙে চুরে গ্রামের পথ গেছে বহু দূরে, সেথায় বোঝাই গরুর গাড়ি ধীরে চলি আছে ডাক ছাড়ি, লেখার বাকি অংশ পরপর দুটি গানের পর, প্রথমে শিল্পী সুমনা ভট্টাচার্য এবং তারপরে ডক্টর চিত্রলেখা চৌধুরী।

রোগা গ্রামের কুকুরগুলো ক্ষুধায় শুকিয়ে বেড়ায় ধুলো। যেদিন পূর্ণিমা রাতি আসি, চাঁদ আকাশ জুড়িয়া হাসে, বনে ওপারে আধার কালো, জলে ঝিকিমিকি করে আলো, বালি চিকি চিকি করে চড়ে, ছায়া ঝোপে বসে থাকে ডরে, সবাই ঘুমায় কুটির তলে, তরি একটিও নাহি চলে, গাছে পাতাটিও নাহি নড়ে, জলে ঢেউ

নাহি ওঠে পড়ে, কহু ঘুম যদি যায় ছুটে, কোকিল কুহু কুহু গেয়ে ওঠে, কহু ওপারে চরের পাখি রাতে স্বপনে উঠিছে ডাকি। নদী চলেছে ডাহিনে বামে, কহু কোথাও সে নাহি থামে, সেথায় গহন গভীর বন, তীরে নাহি লোক নাহি জন, শুধু কুমির নদীর ধারে সুখে রোদ পোহাইছে পারে, বাঘ ফিরিতেছে ঝোপে ঝাঁপে, ঘাড়ে পড়ে আসিল এক লাফে, কোথাও দেখা যায় চিতা বাঘ, তাহার গায়ে চাকা চাকা দাগ, রাতে চুপি চুপি আসে ঘাটে, জল চকচক করি চাটে। হেথায় যখন জোয়ার ছোটে, নদী ফুলিয়ে ঘুলিয়ে ওঠে, তখন কানায় কানায় জল কত ভেসে আসে ফুল ফল, ঢেউ হেসে ওঠে খল খল, তরি করে ওঠে টলমল, নদী অজগর সম ফুলে গিলে খেতে চায় দুই কুলে, আবার ক্রমে আসে ভাঁটা পড়ে, তখন জল যায় সরে সরে, তখন নদী রোগা হয়ে আসে, কাদা দেখা দেয় দুই পাশে, বেরোয় ঘাটের সোপান যত যেন বুকের হাড়ের মতো। এবারে শিল্পী কুন্তল চক্রবর্তী এবং তারপরে শিল্পী অর্জুন চক্রবর্তী, পরপর দুই শিল্পীর একক কণ্ঠে গান কুন্তল চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তী, এবং তারপরে এই লেখার বাকি অংশ। 107 FM রেনবো নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন, সৌম্যকান্তি সঙ্গে রয়েছি, শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। রবি ঠাকুরের লেখা নদী কাব্যগ্রন্থের অংশ শুনছেন। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল 6টা থেকে শুনবেন ভোরাই। আজ ভোরাই এর উপস্থাপনায় রমাপদ পাহাড়ি। এখন শিল্পী কুন্তল চক্রবর্তী।